সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 19শে জুন 2026 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পীরা ছিলেন দুর্বা রায়চৌধুরী, ব্রতী কুণ্ডু এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। প্রথমে খারিফ ধান। উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাট, পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিন, রোদে ফেলে রাখুন। চা, সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ করবেন না। আম এবং লিচু, ঝড়ো বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলিকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমে যাবে। ফল তোলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলুন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির একটি দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কিচেন গার্ডেন। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
2: কিচেন গার্ডেন মানে কি? কিচেনের সঙ্গে লাগোয়া কোনো গার্ডেন হতে পারে, অথবা ওইখানকার

0: যে সবজিগুলো সেগুলো আমাদের প্রতি নিজের কিচেনে রান্না হবে, এটাকেই বলছে কিচেন গার্ডেন। চাষিদের কিন্তু একটা করে কিচেন গার্ডেন আছে, চাষিরা কিন্তু জৈব পছন্দ করে, জৈব খায়, ওই গার্ডেনে ওরা ওষুধ টষুধ দেন। সেই যে কিচেন, মানে কিচেন থেকে কি হয়, কিচেনে রান্না হয়, বাসন ধোয়া হয়, জলটা, সেই জলটা ড্রেন দিয়ে বয়ে বাইরে চলে যায়, সেই জলটাকে আমার কাজে লাগাতে হবে। আমার বাড়িতে যতটুকু প্রয়োজন, সে আমি 4টে বেগুন গাছ লাগালাম, 5টা টমেটো গাছ লাগালাম, 2টো লাউ গাছ লাগালাম, 4টে পটল গাছ লাগালাম, এইভাবে অল্প একটু জায়গার মধ্যে, যাতে আমি দৈনিক ওখান থেকে ভ্যারাইটি অফ সবজি কিছু তুলে নিয়ে এসে লাগাতে পারি। এইটাই হচ্ছে কিচেন গার্ডেনের কনসেপ্ট, যেখানে আমার যে বাড়িতে রান্না হবে, আমার বাড়িতে যেটা খাওয়া হবে, সেটা আমার গার্ডেন থেকেই আসবে, কিচেন লাগোয়া গার্ডেন, সেই জন্যই বলছে এটা কিচেন গার্ডেন, সেখান থেকে এসে লাগানো হবে। এটা আমাদের অনেক চাষির বাড়িতে কিন্তু আছে, এটা আমি দেখেছি চাষিদের কাছে অনেকেরই, ওই যেখানে বসবাস করে তার পাশ দিয়ে একটু লাউ লাগানো আছে, একটু ভেন্ডি লাগানো আছে, সে হয়তো ভেন্ডি চাষ দূরে করছে কিন্তু ওখানে তার একটু ভেন্ডি লাগানো আছে, মূলো লাগানো আছে, গাজর লাগানো আছে, ওখান থেকে ওই একটা দুটো করে ডেলি তুলে, আবার আশেপাশে কোথাও থেকে একটু মাছের বন্দোবস্ত আছে, মাছটাও তুলে নিয়ে আসে। এটাই হচ্ছে কিচেন গার্ডেন কনসেপ্ট আর কি, যেখানে আমরা নিজেদের প্রয়োজনে যতটুকুন আমাদের প্রতিদিনকার সবজি খাওয়ার প্রয়োজন, সেইটুকুন সবজি যদি আমরা নিজেরাই তুলতে পারি, সেটাকে বলছে কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনে সার না দেওয়াই ভালো, মানে শুধুমাত্র জৈব সার বা গোবর সার এই ধরনের জিনিসপত্র দিয়েই আমরা চাষ করার চেষ্টা করব। দেখুন, আমি নিজে খাবো, আমি চাষির কথাই ভাবছি, সে তো তার খাওয়া দাওয়াটা টেস্টি বানাতে হবে। ব্যাপারটা হচ্ছে, যখনই আমি জৈব চাষ করব, তখন তার প্রোডাকশান কম হবে, ফলনটা কম হবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। তো ন্যাচারালি আমি চাইবো আমার যে কিচেন গার্ডেনে, সেটা আমি সবসময় বিনা সারে বিনা ওষুধে আমি চাষ করে, আমি যাতে মানে সুস্থ খাবার এবং টেস্টি খাবারটা যাতে আমি খেতে পারি আর কি। কিচেন গার্ডেন অবশ্যই কোনোরকম বিনা সারে বিনা ওষুধে অবশ্যই জৈব উপায়ে চাষ করা।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার। শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় কৃমি রোগ। লিখেছেন ডক্টর বিনয় ভূষণ নাথ। কৃমি এমন এক ধরনের পরজীবী যা মানুষ এবং অন্যান্য পশুর দেহে বাস করে এবং তাদের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে। এখন শুধুমাত্র মানুষের কৃমি রোগ বিষয়ে বলবো। এই রোগ সাধারণত সব শ্রেণী এবং সব বয়সের মানুষের মধ্যে দেখা যায়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ জ্ঞান না থাকায় আমাদের দেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। গ্রামের দিকে এবং বস্তি অঞ্চলে কৃমি রোগের প্রাদুর্ভাব খুব বেশি। বিভিন্ন ধরনের কৃমি থেকে বিভিন্ন ধরনের কৃমি রোগ হয়। যে সমস্ত কৃমি সাধারণত আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি করে, তার মধ্যে কয়েকটি নিয়ে এখন সংক্ষেপে আলোচনা করছি। প্রথমেই বলি থ্রেড ওয়ার্ম এর কথা। এই ধরনের কৃমিগুলো মলদ্বারের আশেপাশে ডিম পারে, তার ফলে মলদ্বারে প্রচণ্ড চুলকানি হয়, বিশেষ করে রাত্রের দিকে এই চুলকানি বেড়ে যায়। এই ধরনের কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজনীয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নখ সবসময় ছোট করে কাটতে হবে, অর্থাৎ নখগুলি পরিষ্কার রাখতে হবে। এছাড়া প্রতিবার শৌচকার্য করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আরেক ধরনের কৃমি যা আমাদের দেশে খুবই কমন, তা হল রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি বা কেঁচো কৃমি। এই কৃমির ডিম সাধারণত অপরিশ্রুত জল বা অপরিচ্ছন্ন খাবারের মধ্য দিয়ে আমাদের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন পর্যায়ের মাধ্যমে এদের শরীরের পূর্ণ বিকাশ ঘটে। এই কৃমি শরীরে থাকার ফলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে, যেমন সর্দি কাশি লেগে থাকা, কৃমির ডিম থেকে এক ধরনের নিউমোনিয়া হওয়া, গায়ে চাকা চাকা র্যাশ বের হওয়া এবং তার সাথে চামড়ায় প্রচণ্ড চুলকানিও দেখা দিতে পারে। পরিণত কৃমিগুলো অন্ত্রের ভিতর বাস করে, ফলে বিভিন্ন ধরনের আন্ত্রিক উপসর্গ

0: দেখা দিতে পারে, যেমন বমি হওয়া, খিদে কমে যাওয়া, মাঝে মাঝে পেট খারাপ হওয়া ইত্যাদি। কোনো কোনো সময় বমি বা পায়খানার সাথে কৃমি বেরিয়ে আসতেও দেখা যায়। এই কৃমির শরীর থেকে এক ধরনের বিষাক্ত রস নিঃসরণের ফলে বিশেষ করে শিশুদের মধ্যে এক ধরনের মারাত্মক জটিলতা দেখা যায়, যাকে বলা হয় কৃমি বিকার বা রাউন্ড ওয়ার্ম টক্সামিয়া, এবং এতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও অন্ত্রে একগুচ্ছ কৃমি একসাথে আটকে গিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সৃষ্টি করে এবং এতে পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে বমি আরম্ভ হলে সঙ্গে সঙ্গে অপারেশন করতে না পারলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এই কৃমি থেকে অন্ত্রে ঘা পর্যন্ত হতে পারে, অনেক সময় অন্ত্রে ফুটো হয়ে যেতে পারে। এই কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা দরকার। এছাড়াও আরেক ধরনের কৃমি হল হুকওয়ার্ম। এই কৃমি সাধারণত গ্রামের লোকেদের যেখানে সেখানে মল ত্যাগ করার জন্য হয়ে থাকে। এই কৃমির ডিম মলের মধ্য দিয়ে বের হয়ে আসে এবং খালি পায়ে হাঁটার সময় মানুষের পায়ের চামড়ার ভেতর দিয়ে রক্তের মাধ্যমে শরীরের ভেতর প্রবেশ করে এবং বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে এরা মানুষের অন্ত্রে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং অন্ত্রের ভিতরের ঝিল্লি আবরণীকে কামড়ে ধরে, মানুষের শরীরে বিভিন্ন পুষ্টিকর দ্রব্য শোষণ করে। একগুচ্ছ কৃমি এইভাবে অন্ত্রের ঝিল্লি আবরণীকে কামড়ে ধরে বসবাস করার ফলে স্থানে স্থানে রক্তক্ষরণ হয়ে মানুষের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। কৃমি রোগ থেকে যে রক্তাল্পতা হয়ে থাকে তার জন্য প্রধানত দায়ী হল এই হুকওয়ার্ম। অতিরিক্ত মাত্রায় রক্তাল্পতা দেখা দিলে রোগীকে রক্ত পর্যন্ত দিতে হতে পারে। এছাড়াও মানুষের শরীরে নানা রকম ফিতা কৃমিতেও রোগ দেখা দিতে পারে। কৃমি রোগগুলো নিয়ে আলোচনা করা হলো, সুতরাং দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত কৃমি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি খাদ্যদ্রব্য ভালো করে ধুয়ে এবং ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত। এইভাবে নিজ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়ে চললে আমরা সহজেই কৃমি রোগের হাত থেকে বাঁচতে পারি। তাহলে আরোগ্য আজ এ পর্যন্তই।
1: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
3: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে সত্যাগ্রহের জন্ম এই পর্যায় থেকে পড়ে শোনাচ্ছি। জোহানসবার্গে যেসব ঘটনা সংঘটিত হইতেছিল তাহার জন্য সত্যাগ্রহ অবলম্বন করার উদ্দেশ্যেই আমার এই প্রকার আত্মশুদ্ধি হইয়াছিল কিনা বলিতে পারি না। আজ আমি দেখিতেছি যে সেদিনকার ব্রহ্মচর্য ব্রত লওয়ার পূর্ববর্তী জীবনের সমস্ত প্রধান ঘটনাই আমাকে অলক্ষিতে ওই দিনের সেই ব্রত উদযাপনের জন্যই তৈরি করিতেছিল। সত্যাগ্রহ শব্দের উৎপত্তি হওয়ার পূর্বেই সত্যাগ্রহের আদর্শের উৎপত্তি হইয়াছিল। সত্যাগ্রহের উৎপত্তির সময়েও এই জিনিসটা যে কি আমি নিজেও তাহার পরিচয় পাই নাই। গুজরাটি ভাষাতেও আমরা ইংরেজি প্যাসিভ রেজিস্ট্যান্স শব্দ দ্বারা উহাকে পরিচিত করিতেছিলাম। যখন শ্বেতাঙ্গদের এক সভায় আমি দেখিলাম যে প্যাসিভ রেজিস্ট্যান্ট শব্দের সংকীর্ণ অর্থ করা হইয়া থাকে, উহা দুর্বলের অস্ত্র বলিয়াই কল্পিত, উহাতে দেশ থাকিতে পারে, উহার অন্তিম স্বরূপ হিংসায় প্রকট হইতে পারে, তখন ওই সকল অস্বীকার করিয়া ভারতবাসীদের লড়াইয়ের প্রকৃত স্বরূপ পরিষ্কার করিয়া বুঝাইতে হইয়াছে। সেই জন্য ভারতীয়দের এই লড়াইয়ের প্রকৃত স্বরূপ চিত্রিত করার নিমিত্ত নতুন শব্দ সৃষ্টি করা আবশ্যক হইয়া পড়িল। তেমন নতুন শব্দ কি হইবে তাহা আমি বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না, তাই ইন্ডিয়ান ওপিনিয়নের পাঠকদের কাছে একটা নাম বাছিয়া দিবার জন্য নামমাত্র পুরস্কারের কথা ঘোষণা করিলাম। এই প্রতিযোগিতার ফলে সৎ আগ্রহ মিলাইয়া সদাগ্রহ শব্দ সৃষ্টি করিয়া মগনলাল গান্ধী পাঠাইয়া দিলেন, তিনিই পুরস্কার পাইলেন। তিনি সদাগ্রহ শব্দকে সম্পূর্ণ স্পষ্ট করার জন্য আমি একটি জফালা মধ্যে দিয়া সত্যাগ্রহ

গুজরাটি শব্দ সৃষ্টি করিলাম ও এই নামেই এই লড়াই পরিচিত হইতে লাগিল। এই লড়াইয়ের ইতিহাস আমার দক্ষিণ আফ্রিকার জীবনে, বিশেষ করিয়া আমার জীবনে সত্যের প্রয়োগের ইতিহাস বলা যায়। এই ইতিহাসের অধিকাংশই জেলে লিখিয়া ফেলিয়াছিলাম ও বাকিটা বাহিরে আসিয়া শেষ করি। উহার সমস্তটা নবজীবনে প্রত্যাশিত হইয়াছিল, পরে দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহের ইতিহাস নামে পুস্তক আকারে প্রকাশিত হইয়াছে। শ্রীভালজি গোবিন্দজি দেশাই কারেন্ট থটের জন্য তাহার ইংরেজি অনুবাদ করিতেছেন। ভবিষ্যতে উহা শীঘ্রই পুস্তক আকারে প্রকাশ করার ব্যবস্থা করিতেছি। দক্ষিণ আফ্রিকায় আমার প্রধান প্রধান পরীক্ষা সমস্ত কথা যাহার ইচ্ছা হয় এই গ্রন্থ হইতেই তিনি জানিতে পারিবেন। গুজরাটি পাঠকের মধ্যে যাহার দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহের ইতিহাস পড়া হয় নাই তাহাকে উহা দেখিয়া লইবার পরামর্শ দিতেছি। আজ আত্মকথা থেকে পাঠ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী সাধনা সারগম।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী সেন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ। 2026 সালের ফিফা বিশ্বকাপ, এটি 23তম আসর, ফুটবল ইতিহাসের নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে। এই আসরের মূল বিশেষত্বগুলো হচ্ছে, সবচেয়ে বড় আসর, অর্থাৎ প্রথমবার 32 দলের পরিবর্তে 48টি দেশ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করছে। প্রথমবারের মতো তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে এই বিশ্বকাপের আসর আয়োজন করছে। 48টি দল 12টি গ্রুপে ভাগ হয়ে খেলবে, এটিও একটি নতুন ফরম্যাট। উত্তর আমেরিকার 16টি শহরে এই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসর বসেছিল 1930 সালে উরুগুয়েতে, এবং উরুগুয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রায় শতবর্ষী এই ফুটবল মহাযজ্ঞের প্রধান ঐতিহাসিক মাইলফলক ও রেকর্ডগুলো হল, ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, তারা একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালের বিশ্বকাপ জয়ী হয়েছে। জার্মানি ও ইতালি দুটি দেশই চারবার করে শিরোপা জিতেছে। এছাড়াও 2022 সালে সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতে তিনটি শিরোপার মালিক হয় আর্জেন্টিনা। পেলে হলেন ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ, 1958, 1962 এবং 1970 সালের বিশ্বকাপ জয়ী হন। তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাও, মাত্র 17 বছর বয়সে তিনি বিশ্বকাপে গোল করেন। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ 16টি গোল করে তালিকায় শীর্ষে রয়েছেন মিরোস্লাব ক্লোসা, তিনি জার্মানির খেলোয়াড়। আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি, অর্থাৎ 26টি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট 1930 সালে। 1954 সালে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যেকার ম্যাচে মোট 12টি গোল হয়েছিল, সেখানে অস্ট্রিয়া 7-5 ব্যবধানে জেতে। 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের আগে আসল ট্রফিটি চুরি হয়ে যায়, যা পরে পিকলস নামের একটি কুকুর খুঁজে বের করে। বিশ্বকাপের এরকম হাজারো ইতিহাস রয়েছে। এবারের বিশ্বকাপের কে চ্যাম্পিয়ন হবে, কেই বা সর্বশ্রেষ্ঠ গোলদাতা, গোল্ডেন বুটের খেতাব জয়ী হবেন, এসবই এখন ভবিষ্যৎ বলবে।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট কিয়ামাচা, গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে। এ তোমার কেমন জিজ্ঞাসা, এ স্বপ্নেও যেন কোনোদিন ভাবতে না হয়। পিতামাতা হলেন রক্ত মাংসের জীবন্ত দেবদেবী। এই সুন্দর ভুবনে যেটুকু আমার বা আমাদের অস্তিত্ব, সে তো ওনাদের জন্যই। এই পৃথিবীর আলো, বাতাস, মাটির বর্ণ, গন্ধের স্বাদ যেটুকু আস্বাদন করি, তা তো ওনাদেরই কল্যাণে। ওনারা কেবল জনক জননী নন, একই সাথে নিজের নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আমাদের লালন পালন করেছেন। নিজেরা না খেয়ে বা কম খেয়ে আমাদের পেট ভরিয়েছেন। এ কেবল লোক দেখানো নয়, একদিন দুদিন নয়, আমাদের জন্মের পর থেকেই ওই দেবদেবীদের কাছে ওটাই নিয়ম, ওটাই আদর্শ কর্তব্য দায়িত্ব। এমন আদর্শ পৃথিবীর আর কোনো সম্পর্কে থাকে না, থাকবেও না কোনোদিন। ত্যাগ তিতিক্ষার এমন মূর্তি মানব মানবীগণ তবুও লাঞ্ছিত বঞ্চিত হন, এবং সেখানেও মনের কষ্ট চেপে সন্তানের সুখ সমৃদ্ধি প্রার্থনা করেন। কখনো প্রতিহিংসা প্রতিশোধের পথে পা মারান না, আত্মসমালোচনায় দগ্ধ হতে হতে সান্ত্বনা খোঁজেন, হয়তো আমরা মানুষ করতে পারিনি। কখনো এই বঞ্চনাকে ভাগ্যের দোহাই দিয়ে আড়াল করেন। নিজেদের কষ্টার্জিত নির্মিত বাসভূমি ছেড়ে বৃদ্ধাবাসে গিয়েও উত্তরসূরীদের মঙ্গল কামনা করেন। এমন ত্যাগের প্রতিমূর্তি যারা, তাদের ঋণ শোধের প্রশ্ন আসে কোথা থেকে? জন্ম জন্মান্তরেও এই ঋণ শোধ করা যায় না, যাবেও না। এই স্পর্ধা দেখানো অবজ্ঞার নামান্তর। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট কিয়ামাচা, থানা গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে। বৃন্দাবন ঘোষ, আপনি লিখছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। আমাদের শাস্ত্রে বলা আছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, অর্থাৎ পিতাই হল স্বর্গ, পিতাই হল ধর্ম, পিতাই আমাদের পরম তপস্যা। পিতাকে যদি খুশি করা বা রাখা যায়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দেবতা সন্তুষ্ট হয়। আমাদের সকলের পিতৃমাতৃ সেবা অবশ্য কর্তব্য। ইহলোকে যত সুখ, যত সমৃদ্ধি, যত শান্তি, সব পিতৃসেবার মাধ্যমে পাওয়া যায়। আবার পরলোকের মুক্তি পেতে হলে মাতৃসেবা অত্যন্ত জরুরি। মা বাবাকে মানলে, প্রতিদিন সকালে তাদের চরম বন্দনা করলে আমাদের প্রত্যেকের জীবনে সাফল্য আসে, অনায়াসে। আমাদের জীবন যত বিপদ, যত ভয়, যত অসুবিধা, অলক্ষণ মা বাবার আশীর্বাদ বর্মের মতো রক্ষা করে। মা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে আমাদের জন্ম দেন। মায়ের রক্তে স্নান করে আমরা এই ধরণীতে আসি। ভূপৃষ্ঠে নেমেই যখন কাঁদতে থাকে, তখন মা ভাবে আমার সন্তানের নিশ্চয়ই খিদে পেয়েছে। মা তখন পরম স্নেহে সন্তানকে কোলে নিয়ে মাতৃস্নেহে নিজের স্তন্য দুগ্ধ পান করান। একটু বড় হলে বাবা আমাদের লেখাপড়ার ব্যবস্থা করেন, উদ্দেশ্য নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করা। কখনো হঠাৎ জ্বর হলে মা সন্তানের শিয়রে বসে মাথায় জলপটি দেন। এমন অপত্য স্নেহ আর কোথাও পাওয়া যায় না, তাই মা ও বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। আমরা মা বাবার কাছে অনেক ঋণে ঋণী থেকে যাই, তবে দুঃখের বিষয় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মা বাবাকে মানে না, ঋণ স্বীকারও করে না। তাদের বৃদ্ধাশ্রমে রেখে সে নিজেরা স্বামী স্ত্রী ও সন্তান নিয়ে ফুর্তি করে। এমনিভাবেই অকৃতজ্ঞরা সমাজে মাথাচাড়া দিয়ে উঠছে, এমনটা হওয়া উচিত নয়। লিখেছেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। গোপা সরকার, আপনি লিখছেন ডিপিএল কলোনি, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। গর্ভের কাছে ভ্রূণের ঋণ বারবার, সেই ছোট্ট রক্তের পিণ্ডটাকে ধীরে ধীরে গর্ভে লালন করেন যিনি, তিনি মা। লালিত হতে উদয়স্ত পরিশ্রম করে খাবার যোগান যিনি, তিনি বাবা। একটা ভ্রূণ শিশু হয়ে পৃথিবীকে

যখন তার অনুচ্চারিত শব্দে মুখরিত করে তোলে, তখন বাবা মার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ফুৎকারে নিজের কষ্টটাকে অস্বীকার করে সন্তানকে লালন করেন। সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে বাবা মা নিজেদের সমস্ত আনন্দটুকু আড়াল করে সন্তানের জন্যে সেরাটা দিতে চেষ্টা করেন। মায়ের কাছে অস্তিত্বের ঋণ আমরণ, তবুও দিনের শেষে বৃদ্ধাশ্রম করছি বরণ। পিতার কাছে লালন পালনের ঋণ জন্মান্তরের, তবুও বেলা শেষের বেলায় ঠাঁই হয় না পিতৃত্বের। ঋণ কথাটার গভীরতা আমি বুঝি, আমার মতো সবাই বোঝে, কিন্তু পিতৃঋণ আর মাতৃঋণের ভার চিরকালের, শাশ্বত জীবনের চিরন্তনী সত্য হল পিতৃমাতৃঋণ, যা অপরিশোধেয়। মা, আমি তোমার কাছে জন্মের জন্য ঋণী, বাবা আমি তোমার কাছে পালনের জন্য ঋণী, এই কথাটা বলার ধৃষ্টতা আমার নেই। পিতামাতার ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি পিতামাতাকে ঋণদাতা ভাবাটাও বাঞ্ছনীয় নয়। জীবনের প্রতিটি ধাপে ধাপে পিতামাতার অস্তিত্ব চিরন্তন এবং শাশ্বত। লিখেছেন গোপা সরকার, ডিপিএল কলোনি, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। সুজাতা আচার্য, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, উষার কোমল আলোর মতো মায়ের স্নেহ ছায়া, দিনের প্রথম সূর্য কিরণ বাবার আশীর্বাদ তুল্য। জন্মভূমি ও জননী স্বর্গের চেয়েও বড়, পিতা যদি সন্তুষ্ট হন তবে দেবতাও সন্তুষ্ট। শাস্ত্র আমাদের জানিয়েছেন এই চিরন্তন সত্য। ঈশ্বরকে আমরা সর্বদা ধন্যবাদ জানাই, তাঁর প্রতি কৃতজ্ঞ চিত্তে অবনত হই, কারণ জ্ঞানত আমরা প্রত্যয়ী, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সুমহান নিয়ন্ত্রকের শৈলপাদ তলে তাঁর দয়ায় জীবন ধারণ করি, তার সমকক্ষ আমরা নই, সুতরাং তাঁকে প্রতিদান দেওয়া অসম্ভব। তবে পিতামাতাকে প্রতিদান দিয়ে তাদের ঋণ শোধ করার ধৃষ্ট ভাবনা কিভাবে মনে আনতে পারি? সন্তানের কাছে তাঁরা স্রষ্টা নয় কি? এ পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে ওঠা মনুষ্য জন্মটি তাঁদের দান, পরিপূর্ণ সুরক্ষায় উপযুক্ত মর্যাদা দানে তাঁরাই অথই জলধির দুই কাণ্ডারি। কি অপূর্ব অনির্বচনীয় বোধ, অব্যক্ত অনুভূতি তাঁদের সন্তানের প্রতি! সেই বোধ একটু একটু করে তাঁদের সৃষ্টির মধ্যেও সঞ্চারিত হয়। প্রচলিত বাক্যে বলা হয় নারীর টান, সে অসাধারণ হার্দিক বোধগম্যতা পিতামাতা ও সন্তানের পারস্পরিক তৃতীয় ব্যক্তি, এ অনুভূতি অনুধাবনে অপারক, যেখানে নীরবতাতেও সন্তান আশ্বস্ত হয়। পিতামাতা নির্ভরশীলতায় বিশ্বাসী হন, সন্তানকে তারা কখনো ঋণগ্রস্ত করেন না। মনুষ্য জন্ম পেয়ে তাদের স্নেহাশীর্বাদের ছায়ায় যাপন যদি ঋণ হয়, তবে ঋণী সন্তান সৌভাগ্যবান। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এ ঈশ্বর প্রদত্ত মহার্ঘ সম্পর্ক। মা বাবার ঋণ শোধ হয়েছে, এমন দম্ভ বাল খিল্ল, স্রষ্টাকে কি সৃষ্টি করা যায়? মা বাবার স্নেহধন্য সকল বন্ধুদের প্রতি শুভকামনায়। সুজাতা আচার্য, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর হানুব ভূঁইয়া থেকে লিখছেন স্বপন কুমার প্রামাণিক, কোনো ভূমিকা ছেড়ে বলতে পারি কখনোই কোনো কালে কোনোভাবে সম্ভব না। মা বাবা তাঁর সন্তানদের ঋণ দেন না, কেননা মা বাবার এক অপার্থিব অলৌকিক মধুর ইচ্ছেতে তাঁদের কোলে সন্তানের আশা, তাদের মমত্বে সন্তানের বিকাশ, যত্নের ঘেরাটোপে লালন, শরীর এবং মননের যথেচ্ছ সাধনে সেই সন্তানের তিল তিল বিকাশ, তাদের আমৃত্যু ঐকান্তিক নির্মোহ বাসনার নিশ্চিত নিরাপদ পোক্তবেষ্টনীতে সন্তানের বিবর্ধন, সন্তানের সুখ সমৃদ্ধি কামনায় তারা শরীরের সকল কোষ ঝরিয়ে সুধা আহরণ করেন নিঃস্বার্থ মহিমায়, হৃদয় উপড়ে দিতে কার্পণ্য করেন না, মরতে মরতেও শেষ পর্যন্ত তারা কেবল সন্তানের শুভেচ্ছা বিলিয়ে যান। তাঁদের প্রত্যাশা ফিরে পাওয়া না, অকাতরে বিলিয়ে যাওয়া, তাঁদের সেই অপার্থিব মহার্ঘ ধনের কোনো পরিমাপ নেই যে ফেরানো যায়। তাই তো সেসব ঋণ নয়, সেসব পরিশোধ নয়, কেবল বলবো একথাই, সকলেই যেন তাঁদের ক্রান্তিকালে মা বাবা হয়ে তাঁদেরকেও

যত্নের দৃঢ় পক্ষপুটে রক্ষা করি। যদিও ঋণ তারা দেননি, তবু উচিত অধর্মনু জ্ঞানে একটু যত্নআত্মীর নির্মাল্য তাঁদের পায়ে নিবেদনে আসুন জীবন ধন্য করি। লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানুব ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন, এই অতি ভয়ঙ্কর সত্য বাক্যটি চেতনায় ঘা দিয়েছে। তুমি অনেক বড় সমাজ সংস্কারক, তোমাকে সমাজসেবক বলতেও আমি দ্বিধা বোধ করি না। নীতি নৈতিকতা মূল্যবোধ সম্মান প্রদর্শনী বোধগুলো আধুনিকতা বিলাসিতা আর অশিক্ষার কারণে মৃতপ্রায় হয়েছিল। তোমার দেওয়া বিষয়গুলো আবার সেগুলোকে জীবন্ত করে তুলে ধরে মানব দরবারে। কলম হাতে নিয়ে অনেক কথাই লিখি মহা মানবগণের উক্তি তুলে ধরে, স্বপক্ষে যুক্তি টেনে অনেক বড় বড় কথা বলে থাকি। বাবা মানে বটবৃক্ষ, তাঁরই ছায়ায় শান্ত শীতল নিশ্চিন্ত ভুবন। বাবার নিঃশব্দ ভালোবাসার অফুরান ধারায় কোনো ঢাক পেটানো নেই। মা তো সন্তানের দোষ নিজের কাঁধে নিয়ে বকুনি থেকে বাঁচায়। জ্বরের কালে কপালে মায়ের ঠান্ডা হাত, পরীক্ষার সময় খাইয়ে দেওয়া কপালে দইয়ের ফোঁটা, এক গ্লাস গরম দুধ, খোকার যে পরীক্ষা, টানাটানির সংসারে কোথায় পেল মা, সে কথাটা কেবল মা জানে। মা কোনোদিন পান করেনি, এক গ্লাস গরম দুধ খোকা খেলেই মায়ের খাওয়া হয়ে যায়। বাবা ঘেমে নিয়ে কাজের শেষে বাড়ি ফিরে খোকাকে বলে, এই নে বাবা নতুন জুতো, আগেরটা যে ছিঁড়ে গেছে। খোকা জানে এই পুরনো জুতো সারি নেবে বাবা নিজের জন্যে। এই সকল ঋণের শোধ কে করবে, কেমন করে, কার স্পর্ধা আছে আমি জানি না। পরিশেষে বলি, যাদের মা বাবা সশরীরে আছেন সেবায় যত্নের সাথে রাখুন, বৃদ্ধাশ্রমে নয়। লিখেছেন ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। নিতাই বিনোদ পাড়িয়া গ্রাম পোস্ট বোড়াই মোহনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কি নিছক কোনো বন্ধন, তার চেয়ে অধিক কোনো রসায়ন থেকে যায় না কি আমৃত্যু? গাছ যেমন আজন্ম আকাশের দিকে তার সবকটি হাত বাড়িয়ে রাখে সাহায্যের আশায় ও সমর্পণের ভঙ্গিতে, আমাদেরও তাই। আমাদের উঠে দাঁড়ানোর জন্যে চাই বাবা মায়ের শক্তপোক্ত হাত, হাঁটতে শেখার জন্যে চাই বাবা মায়ের অবলম্বন, প্রশ্রয় ও বরাভয় এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে। হেরে গেলে চাই সান্ত্বনা, জয়ী হতে চাই বাহুবা ও হাততালি। বিনিময়ে আমরা কি দিই তাদের, কী বা দেওয়ার থাকে আমাদের? এই পৃথিবীর প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে যেখানে প্রাথমিক শর্তই হল কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেখানে শর্তহীন এই সম্বন্ধ হল একটা জলজান্ত ব্যতিক্রম। ফেলো করি মাখো তেলের এই দুনিয়াদারির মধ্যে মা বাবা অকাতরে শুধু দিয়েই যান, ফিরে পাওয়ার কোনো প্রত্যাশা না রেখেই, তবু আমরা কত অকৃতজ্ঞ সেই শিকড়ের প্রতি। ভেবে দেখ মন কেউ কারো নয়, রামপ্রসাদী এই গানের কলি গুনগুনিয়ে প্রয়োজন বুঝে আমরা কত অনায়াসে সেই শিকড়ের সম্পর্কের বাঁধন অস্বীকার করি। ওই কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি, বাক্যবন্ধকে মান্যতা দিয়ে কেটে পড়ি যথাসময়ে। কিন্তু বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কি কোনো কালে ফুরিয়ে যাওয়ার? শেষ পর্যন্ত ঋণ বলেও তো একটা কথা আছে, মাতৃঋণ পিতৃঋণ শোধ করার প্রাচুর্য আমাদের কারোরই নেই। সেখানে আমরা সবাই দিন ও বন্ধকি ঋণে আবদ্ধ। সিঁড়ি এবং চৌরাস্তার টোপকে যতই রাজপথ জুড়ে স্বচ্ছন্দ বিচরণ করি না কেন, সলতে পাকানোর কারিগর সেই বাবা ও মাকে আমরা অস্বীকার করি কী করে? বাবা মা আমাদের মাটি ও আকাশ। কবিগুরুর কণিকা থেকে নেওয়া দুটি পংক্তির একটা ভাব সম্প্রসারণ নিয়ে আমাদের বড় হতে হয়েছিল। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আমরা যেন কখনো ভুলে না যাই, দিঘির জলই আমাদের সেই ছিটে ফোঁটা সমস্ত শিশির টুকুর উৎস। ভুলে না যাই কর্তব্য বলে সেই অভিজ্ঞানটিকে, যা আমাদের ক্ষুদ্রত্বকে দম্ভের ঘেরাটোপ থেকে সযত্নে বাঁচিয়ে রাখতে পারে। শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে ঝকঝকে তামার পাত্রের গায়ে লেগে থাকা স্বস্তিকা চিহ্নের মতো মা বাবার অস্তিত্ব লেগে থাক আমার সর্বাঙ্গে, অলংকার ও অহংকার হয়ে,
এইটুকু।

ওই আমার প্রার্থনা। লিখেছেন নিতাই বিনোদ পারিয়া, গ্রাম ও পোস্ট বোড়াই, মোহনপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন airpratyusha@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি।

আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী। সকাল 9:00 এবং রাত 8:30 শুনবেন অয়ন ঘোষের কণ্ঠে আধুনিক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সকাল 9:30। আজকের শিল্পী উস্তাদ রশিদ খাঁ। সীমান্ত কথা শুনবেন সকাল 10:00। 10:20 রয়েছে অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ শুনবেন সকাল 10:30। বেলা 11:00 রয়েছে কিছু কথায় কিছু গানে। 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের দর্শন বিষয়ে পাঠদান করবেন শিক্ষক অনুজ ভৌমিক। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:00। দুপুর 1:00 মহিলা মজলিশ। মহিলা মজলিশে আজ শুনবেন নারী মন। এছাড়াও রয়েছে গল্প পাঠ অনুষ্ঠান পরিচালনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40 শুনবেন বাঁশি শিল্পী মাধবচন্দ্র রায়। বিকেল 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। বিকেল 5:10 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিকশিত ভারত রোজগার যোজনার অধীন রোজগার মেলা 2026। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে। সন্ধ্যে 6:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। সন্ধ্যে 7:05 আকাশবাণী 90 বছর উপলক্ষে বালুরঘাটবাসীর প্রতিক্রিয়া অনুষ্ণ পরিচালনায় তুহিন শুভ্রমণ্ডল। রাত 8:00 রয়েছে নাটক প্রীতিভোজ রচনা শ্যামাপ্রসাদ ঘোষ এবং প্রযোজনা শোভন পাঠক। বিধানসভা পর্যালোচনা রেকর্ড করা অংশ শুনবেন রাত 9:15। 9:30 রয়েছে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 10:10 শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠের

গীত ভরি কাহানি ছায়াগীত অনুষ্ঠানটি রয়েছে বিকেল পাঁচটায় এবং রাত দশটায়। বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে তারানে ন্যায় পুরাণে গানের ভেলা অনুষ্ঠানটি রয়েছে সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটায় জয়মালা, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন গুলদস্তা। রাত আটটায় হাওয়া মহল, আটটা বেজে পনেরো মিনিটে চিত্রলোক, রাত নটায় আপকে লিয়ে, রাত নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন আজকে ফানকার এবং রাত দশটা বেজে তিরিশ মিনিটে রয়েছে ঢালতি যায় রাত। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, এখন আপনাদের জানিয়ে দিই আজকের ট্রাফিক বুলেটিন। ফুলবাড়িহাট ফুলবাড়ি দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে। আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত যানজট ও যান চলাচলে বিলম্বের সম্ভাবনা রয়েছে। শুনলেন অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। এবারে আপনাদের জানিয়ে দিই গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরেল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবকরোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: हर देश रिलायबल सप्लाई चेन चाहता है, हर देश स्टेबल पार्टनरशिप चाहता है, हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके, और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ

থাকার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের ১২ বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় ২৪০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় ৬৩ লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে ৩০% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে ২ কোটি ১৮ লক্ষেরও বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটি সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ ৪,৪৬,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই ৪৫,৩৫,০০০এর বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় ৯০৭ কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বিমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল ২০২৬-২৭ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ১০ লক্ষেরও বেশি কৃষককে বিমা সুরক্ষা প্রদান করা। দেশের ৪ রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য, বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে ১৮,২৫০ মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে ২,১১৫ মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে ৯৯০ মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে এরাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন গতকাল শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের 2,18,00,000 বেশি মহিলা কৃষক সহ 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রীমোদী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা এবং রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মিশনের আওতায় 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক চাষের ক্লাস্টার খোলা হবে, যাতে উপকৃত হবেন 43,000 কৃষক। প্রধানমন্ত্রীর আগামীকালের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারকেশ্বরের প্রত্যাশিত যাত্রীভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট সেকশনে 7টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে হাওড়া তারকেশ্বর স্পেশাল হাওড়া থেকে সকাল 7:45, তারকেশ্বর শেওড়াফুলি স্পেশাল তারকেশ্বর থেকে 9:45, শেওড়াফুলি তারকেশ্বর স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 10:48, তারকেশ্বর আরামবাগ স্পেশাল তারকেশ্বর থেকে

0: সকাল 7:20 আরামবাগ তারকেশ্বর স্পেশাল, আরামবাগ থেকে সকাল 7:08 তারকেশ্বর গোঘাট স্পেশাল, তারকেশ্বর থেকে সকাল 10:21 গোঘাট তারকেশ্বর স্পেশাল, গোঘাট থেকে সকাল 11:20 ছাড়বে এবং সব স্টেশনে থামবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ছে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আয়োজিত এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে কলকাতার 11টি স্থান থেকে। কমিশনার তথা কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, যোগ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় 45টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে। রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি 2026 পরীক্ষার কারণে যাতায়াতের সুবিধাতে আগামী রবিবার 21 জুন কলকাতা মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4:00 থেকে পরিষেবা শুরু করবে। তবে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে রেল সূত্রে খবর। ওই দিন ব্লু লাইনে 152টির পরিবর্তে 107টি আপ, 107টি ডাউন সহ মোট 214, গ্রিন লাইনে 108টির পরিবর্তে 87টি আপ এবং 86টি ডাউন সহ মোট 173, ইয়েলো লাইনে 78টির পরিবর্তে 56টি আপ, 56টি ডাউন সহ মোট 112টি পরিষেবা দেওয়া হবে। তবে পার্পেল ও অরেঞ্জ লাইনে ওই দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না। হুগলির শ্রীরামপুরে আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবসের কর্মসূচির সূচনা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলী কাদরি একথা জানান। তিনি আরও বলেন, 21 জুন জেলায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে 1400 বেশি মানুষ, 3000-এর বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল, তবে তার সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারে বিশেষ গুরুত্ব দেবে। গতকাল নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, বিশ্বের 175টিরও বেশি দেশে যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবার আন্তর্জাতিক যোগ দিবসে দেশজুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে।
1: হামারা পিছলে সাল হমনে যোগ ফর আনপ্লাগ কি জো যুবাও কো যোগা কে সাথ মে জোড়নে কে লিয়ে হমনে উসকা এক মাহল কিয়া থা, এক প্রোগ্রাম ভি হমনে উসমে চালায়ে। আবি আলাগ আলাগ ক্ষেত্র কে লোগো কো জোড়নে কে লিয়ে, জেসে বুজুর্গ আদমি কে লিয়ে আলাগ প্যাকেজ হে, ছোটে বচ্চো কে লিয়ে আলাগ প্যাকেজ হে, হামারি জো মহিলায়ে হোতি হে উনকে ভি উমর কে হিসাব সে আলাগ প্যাকেজ হে, ইতনা হি নাই তো হামারি জো গরোধর মাতায়ে হোতি হে উনকে লিয়ে ভি কোনসা যোগা করনা চাই।
0: ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের সহযোগিতায় বিশ্বের 210টিরও বেশি ভারতীয় মিশনের উদ্যোগে প্রায় 2500 স্থানে যোগ দিবস পালিত হবে বলেও তিনি জানান। এর আগে 14 জুন একটি অনলাইনে যোগ কর্মসূচিতে 435,831 জন একসঙ্গে অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে 7 দিন বন্ধ রাখার জন্য আইনজীবী ও সাধারণ মানুষের যাতায়াত ও হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে ব্যাহত না হয় কলকাতা পুলিশের কমিশনারকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও

0: উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই, জেলা শাসকরাও ভার্চুয়ালি গতকালের এই বৈঠকে যোগ দেন। সেখানে জল জীবন মিশন নিয়ে তাদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ যারা করছেন তাদের ওপর নজরদারি চালাতেও বলা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে নিরাপদ বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। পরে এক্সেন্টের এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার জলশক্তি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে নমামি গঙ্গে জলশক্তি অভিযান প্রকল্পে কাজ করবে। এর ফলে রাজ্যের যেমন সার্বিক উন্নয়ন হবে, তেমনি কেন্দ্রীয় প্রকল্পগুলিও দ্রুত সারা দেশের সঙ্গে এ রাজ্য সম্পূর্ণ করা যাবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল। রাজ্যপাল তার ভাষণে নতুন সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় ও প্রকল্পের ওপর বিশেষ জোর দেন তিনি। এবারের অধিবেশনে আজ শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা হবে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি গতকাল রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, এনএসডি তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং তিন মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। যুগে যুগে নাট্যশিল্পে বাংলার অবদানকে তুলে ধরে বলেন, বাংলাকে ছাড়া আধুনিক নাট্যশিল্পকেও ভাবা যায় না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভোরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার উপলক্ষে দৌড়ে ধ্যানের মূল অনুষ্ঠানে কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে যোগ দিয়েছেন। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনলেন এতক্ষণ। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: সকল শ্রোতা বন্ধুদের আমাদের আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আমরা যোগ দিবস পালনের 21 তারিখ তো করবই আমরা, কিন্তু এই সাপ্তাহিক পালনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই সপ্তাহ পুরো যোগ সপ্তাহ হিসেবেই চিহ্নিত। তা আজকের আলোচনার বিষয় বা আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের এই যোগাসন নিয়ে, যোগব্যায়াম নিয়ে, যোগ আমাদের শরীরে কি কি, আমাদের শারীরিক দিক থেকে কিভাবে সুস্থ রাখে সেই বিষয় নিয়ে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একবার আমাদের ফোন নম্বরটি জানিয়ে দিই, লাইভ ফোন ইন নম্বর 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, আমি তনুকা রয়েছি আপনাদের সাথে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমরা এক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো,
1: দিদিভাই নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত দিদিভাই, সুপ্রভাত, ভালো আছেন তো দিদিভাই?
0: একদম ভালো আছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একবার আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্য?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি,
0: প্রবীর বাবু কেমন আছেন?
1: খুব ভালো আছি। আর দিদি ভাই, আমাদের ভোর রাত্রে থেকে বৃষ্টি চলছে, মানে বর্ষার সেই উপভোগটা মনে হচ্ছে করছি। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, যে দাবদাহ গরমটা ছিল সেইটা কিন্তু আমরা মানে এখন অনেকটা কাটিয়ে ঠান্ডা উপভোগ করছি দিদি ভাই। তো
0: আমাদের আজকে যোগা দিবস, এই বিষয়টা কিন্তু আমাদের আজকে রয়েছে, আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখে এই যোগ।
1: হ্যাঁ, দেখুন, যোগা দিবসে আমরা তো এই ঘরে বসে যোগা করি এবং করতে ভালো লাগে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে মানে আমরা যেটুকু পারি আর কি, ঘরে অনুলোম বিলোম, কপাল ভারতী, তারপরে আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করি। আর আমি প্রত্যেক দিন বিকেলবেলা হয়ে ওই 10 কিলোমিটার সাইকেল নিয়ে ওই যোগাটা করি দিদি ভাই। যে সাইকেলটা নিয়ে আমি চালিয়ে আসি, কারণ কিছুদিন আগে তেল বিভ্রাট হয়েছিল, সেই জন্য এখন সাইকেলটা মানে মোটরসাইকেল কি গাড়ি আমি কম চালাই, কারণ সাইকেল নিয়ে সব সময় ঘুরি এবং সেটাও একটা ব্যায়াম হয়,
0: একদম আমাদের শরীরের জন্য ভীষণ উপকার।
1: হ্যাঁ, আর দিদি ভাই দেখুন, মানুষকে সচেতন

0: করতে গেলে নিজেদেরকে নিজেরাই সচেতন হতে হবে। কেউ কাউকে আপনি বলবেন আমি শুনবো, হ্যাঁ ওইটা শোনাই হবে, কিন্তু কেউ করবে না। তো সেই জায়গায় নিজেকে নিজেকে সচেতন হয়ে নিজেদেরকে করে নিতে হবে। যোগাটা খুব ভালো জিনিস, এবং আমি জানি যে যোগার মাধ্যমে আমরা যদি সচেতন হই, পুরো ভারতবর্ষ কি হ্যাঁ পৃথিবীটা মানে একদম ভালো হবে।
1: আগামী 21 তারিখ আপনি তৈরি তো আমাদের?
0: হ্যাঁ হ্যাঁ জিজুভাই, একদম একদম
1: একদম। আমরা সবাই মিলে কিন্তু যোগ দিবস পালন করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন। আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুর সাথে কথা বললাম এই মাত্র আমাদের এই যোগ ব্যায়াম নিয়ে। যোগ ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যে কিন্তু একটা ভারসাম্য রাখে। আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, বিভিন্ন রকমের আসন, ধ্যানের মাধ্যমে আমাদের চিন্তা কমায়, আমাদের স্ট্রেস যেটাকে আমরা আজকাল বলি সেই স্ট্রেস ভীষণ রকমভাবে কমানোতে সাহায্য করে, আমাদের শরীরের নমনীয়তা বাড়ায়। এছাড়া আমরা প্রতিদিন যে কাজগুলো করি, হ্যাঁ আমাদের রোজকার জীবনে যে কাজ সেগুলোকে কিন্তু সুন্দরভাবে করতে এক বিশেষ ভূমিকা কিন্তু এই যোগাভ্যাস তৈরি করে। যোগের ভূমিকা আরও অনেক রয়েছে, আমরা তো একে একে যাবই সেই সমস্ত কথায়, কিন্তু তার আগে আমরা একটা গান শুনে নেব। আজকের অনুষ্ঠানের প্রথম গান, আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে অমিতাভ বচ্চন এবং আশা ভোসলের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন রাহুল দেব বর্মণ।

0: ফোনে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আরেক শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: সুপ্রভাত সৌভিক বাবু।
1: আজকে যেহেতু শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলছেন এবং যোগ ব্যায়াম নিয়ে কথা বলছেন, আমি মোটামুটি সকালবেলা হালকা ব্যায়াম ট্যায়াম করি এবং প্রাণায়াম কিন্তু আমি কিন্তু করি। এটা কিন্তু আমার রোজ বলতে গেলে আর কি রুটিন এর মধ্যে রয়েছে, অন্তত আধ ঘন্টা 40-45 মিনিট আমি তো করি। 20 মিনিট আমি রাখি প্রাণায়ামের জন্য আর 20-25 মিনিট রাখি আমি ফ্রি হ্যান্ডের জন্য। এগুলো আমি করি এবং মনটা না ফ্রেশ থাকে আমি দেখেছি। বিশেষ করে প্রাণায়ামটা করলে আমার অনেক কিছুই দেখেছি, বিশেষ করে প্যান্ডামিকের পর থেকে 2020 সালের পর থেকে আমি দেখেছি যে অনেক অনেকটা আমার হেল্প করেছে আর কি। মানে হ্যাঁ, মানে কোথাও পাহাড়ি এলাকায় গেলে বা একটু পাহাড়ের উপর উঠলে নিঃশ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট কষ্ট হয় না, এই জিনিসটা আমার অনেক কমে গেছে। সাঁতার কাটলে, অনেকক্ষণ সাঁতার কাটলে যে শ্বাসকষ্ট হয় অনেকের, সেই জিনিসটা আমার হয় না। এগুলো দেখলাম যে অনেকটাই দেখলাম যে ভালো হয়ে গেছে। প্রাণায়ামে অনুলোম বিলোম বা কপালভাতি, এই ব্যায়ামগুলো করলে শ্বাস প্রশ্বাসের অনেকটাই বলতে গেলে ইয়ে করে দেয়, সেই জিনিসটা কিন্তু আমার আস্তে আস্তে দেখলাম যে খুব ভালো ইয়ে করে দিয়েছে আর কি। খুব ভালো, মানে কিছুদিন আগে আমি পাহাড়ে গেছিলাম, অনেক উঁচুতেও বলতে গেলে যে উপরে যে ঢাইয়ে হেঁটে হেঁটে উঠেছি, সেইভাবে কিন্তু কোনো কোনো কষ্টই আমি দেখলাম না হয়েছে। উল্টো মনে হচ্ছে না যে না আরো উপরে উঠি, যেহেতু আমার জুতোটা ছিল একটু স্লিপার টাইপের, এই জন্য বেশি আর রিক্স নেইনি এবং বৃষ্টি হচ্ছিল ওইসব জায়গাতে খুব, এই জন্য বেশি রিক্স নেইনি, নাহলে আমার উঠতে আরো ইচ্ছা করছিল উপরের দিকে। কিন্তু দেখলাম যে হ্যাঁ, এই যে আমার যে কাজটা দিচ্ছে, সত্যি আমরা যে অনেক সময় বলি না আজ নয় কাল করবো, কাল নয় পরশু করবো, নয় তরশু করবো, আমার তো বলে যা করবে আজকে থেকে শুরু করে দেওয়া ভালো। শরীর স্বাস্থ্যের দিকে এটাকে মন্দির মনে করা উচিত দিদি, আমি মনে করি।
0: একদম একদম, খুব ভালো লাগলো আপনি যোগ ব্যায়ামের একটি খুব গুরুত্বপূর্ণ দিক বললেন, যে শরীর স্বাস্থ্যকে

0: সুন্দরভাবে নিরোগ রাখতে এবং অনেক বেশি দম বাড়াতে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একে একে বিভিন্ন শ্রোতা বন্ধুদের কাছ থেকেই শুনে নিচ্ছি আমাদের যোগব্যায়ামের ভালো দিকগুলো। অবশ্যই সব দিকটাই ভালো। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি হরিবর দাস বলি, এটা থেকে বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: সুবল দিকা।
0: বলুন হরিহর বাবু, কেমন আছেন? আচ্ছা, আজকের বিষয় তো আপনি শুনেছেন নিশ্চয়ই, এই যোগ ব্যায়াম আপনার জীবনে কি প্রভাব ফেলেছে?
1: ধরেন আমরা তো কৃষক মানুষ,
0: হুম,
1: যোগ ব্যায়াম আমরা করি না, কিন্তু সাইকেল সাইকেল চালাই আসছি,
0: সেগুলোই এক ধরনের কিন্তু যোগ। আসলে আমরা আমাদের সারাদিনে যে সমস্ত কাজগুলো করি, যারা ভীষণ রকম অ্যাক্টিভ মানে কাজের মধ্যে থাকি, তারা কিন্তু আমরা বুঝতে পারি বা যোগ ব্যায়াম যখন করি আমরা কিন্তু বুঝতে পারি শরীর সঞ্চালনাই কিন্তু এর মূল উদ্দেশ্য। হ্যাঁ, আর কিছু বিশেষ বিশেষ যোগাসন রয়েছে কিছু বিশেষ বিশেষ অসুখের জন্য, সেগুলো তো আমরা অসুস্থ হলে বা ডাক্তার আমাদের যদি বলেন ডাক্তারবাবু যে এগুলোগুলো করতে, তবে তো আমরা নিশ্চয়ই মেনে চলি। তবে রোজকার জীবনে যদি আমরা ভীষণ রকম সচল থাকি, কাজে কর্মের মধ্যেই থাকি, তাহলে কিন্তু শরীর সুস্থ রাখাই যায়, তাই না? বাহ, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আর কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে ফোন করছেন 9434076705 নম্বরে। তাহলে আমরা যোগ ব্যায়াম নিয়ে আজ কথা বলছি, যোগাসন নিয়ে কথা বলছি, এবং আগামী 21 জুন কিন্তু যোগ দিবস, সেই দিনটি কিন্তু বিশেষভাবে পালন করব আমরা, সেই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরের গানে। আপকি কসম ছবি থেকে এবারের গানটি শুনবেন রাহুল দেব বর্মনের সুরে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: হ্যালো, আকাশবাণী লাইফ ওন ইন অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনে যোগব্যায়ামের ভূমিকা এই নিয়ে। আসলে যোগব্যায়াম আমাদের প্রাচীন ঐতিহ্যের কিন্তু একটি অমূল্য সম্পদ। আমরা আজকাল যে ব্যস্ত জীবন যাপন করি, চাপপূর্ণ জীবনে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যোগব্যায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি কিন্তু শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং শরীর, মন এবং আমাদের আত্মার মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি করে এবং এটি ভীষণ কার্যকর পদ্ধতি। প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের শরীর নমনীয় হয়, শক্তিশালী হয়, রক্ত সঞ্চালন ভালো থাকে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া আমাদের এখন ঘরে ঘরে যে সমস্যা, সে হলো উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ ডায়াবেটিস, স্থূলতা অথবা কোমর ব্যথা, শরীরে ব্যথা, বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি, এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এই যোগের মাধ্যমে অনেকটাই ঝুঁকি কমাতে কিন্তু সহায়তা করে। যোগব্যায়ামে আমাদের শ্বাস প্রশ্বাসেরও একটা অনুশীলন হয়, যা আমাদের মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি এই সমস্ত দূর করে, মনকে শান্ত করে, মনকে একাগ্র করে। আবার আমরা আরেক শ্রোতা বন্ধুর সঙ্গে জুড়ে গেছি। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রধাননগর থেকে গৌরী সরকার বলছি।
0: হ্যাঁ গৌরী দেবী, কেমন আছেন বলুন?
1: আছি দিদি ভাই, ভালো। আজকে যে মানে টপিকটা হচ্ছে যোগাসন।
0: হ্যাঁ, আপনার রেডিও সেটটা যদি একটু দূরে রাখেন ফোনের থেকে, তাহলে আমরা আরো ভালোভাবে আপনার কথা শুনতে পাবো। হ্যাঁ,
1: ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো অল্প অল্প করে ব্যায়াম করতাম। হ্যাঁ, আমি এখন তো আমার পায়ে ব্যথা, এখন বলছে যে ফিজিওথেরাপি। তো যোগাসনে তো ফিজিওথেরাপির মতনই, তাই না?
0: ঠিক,
1: একদম। আমার এখন আমার পায়ে ব্যথা বেরিয়ে, এখন আমি ব্যায়াম ট্যাম করি অল্প। এমনি আগে করতাম রাতে সকালবেলা উঠে, যেমন ছয়টা সাড়ে পাঁচটা পৌনে ছটা ঘরেই একটু, যাই হোক হাত পা নাড়া, যাই হোক বসে থাকলে এই যে আঙুলের মধ্যে যে করে রক্ত চলাচল করা, এইগুলো টুকটাক করে নিজের শরীর ফিট রাখার জন্য করতাম। হ্যাঁ, এখন হচ্ছে আমার পায়ে ব্যথার জন্য এখন ব্যায়াম একজন, কালকে আমার জামাই আসলো, আমি ফিজিওথেরাপি বলেছি, এসে উনি দেখে দেবে। পায়ে আবার ব্যথা, হাঁটতে পারি না আমি, কষ্ট হচ্ছে। আজকের দিনটা এই যে ফিজিওথেরাপি, আমরা যখন পড়াশোনা করেছি স্কুলে, তখন কিন্তু আমাদের একটা যোগ ব্যায়াম ছিল স্কুলে,
0: একটা ক্লাসই ছিল আলাদা। হ্যাঁ, বিষয় ছিল, ঠিকই,
1: একটা
0: শরীর চর্চার বিষয়। আচ্ছা, আমার যেটা মনে হয়, ধরুন বিভিন্ন সমস্যায় আমরা যখন যোগব্যায়াম করি, শারীরিক সমস্যায়, এক হচ্ছে সুস্থ অবস্থায় শরীরকে সতেজ রাখতে, ঠিক রাখতে যোগব্যায়াম, আরেক হলো বিভিন্ন রোগগ্রস্ত অবস্থায় সেটাকে ঠিক করার জন্য বা স্বাভাবিক

0: জীবনে ফেরার জন্য যোগব্যায়াম, এই স্বাভাবিক জীবনে ফেরার জন্য যে যোগব্যায়াম, আমার মনে হয় এটা কিন্তু যিনি খুব ভালো জানেন, কোনো শিক্ষক যিনি শেখান, সঠিক পদ্ধতিতে কিন্তু করা দরকার। নাহলে অনেক সময় সঠিক জিনিসটাও কিন্তু আমরা মানে নিজেদের না জানার জন্য হয়তো ভুল করে ফেলি এবং তাতে সেই সমস্যাটার সমাধান হয় না।
1: এই জন্য তো দেখেন কত খুলেছে না যোগ ব্যায়ামের, এই ফিজিওথেরাপি সবাই যাচ্ছে ওখানে, তাই না?
0: এই ধরনের কারোর কাছে যদি আমরা শিখি তাহলে মনে হয় শরীরের
1: অনেক ভালো
0: হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কঠিন জটিল সমস্যাগুলো কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যোগ ব্যায়াম করতে থাকুন।
1: যোগ ব্যায়াম তো করতেই হবে, প্রত্যেক মানুষেরই, বুঝলেন? আজকে বাচ্চারা কি করে, ছোট বাচ্চা যে সব সময় দেখবেন 4-5 মাস পরে মানে বাচ্চারা যে হাত পা নাড়ে, এটা কিন্তু একটা ব্যায়াম।
0: একদম, শরীর সঞ্চালনা মানেই ব্যায়াম।
1: ধন্যবাদ
0: অনুষ্ঠানে ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি আমাদের আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সময় হয়ে গেছে আমাদের পরের গানের। পরের গানটি আমরা শুনব বালিকা বধূ ছবি থেকে, রাহুল দেব বর্মণের সুরে। গানটি গেয়েছেন অমিত কুমার।

0: অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। আমাদের শ্রোতা বন্ধুকে আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি। হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নামটা বলুন। আপনার আজকের বিষয় নিয়ে কিছু বলবার আছে?
1: না,
0: অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য। আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আমাদের এখানেই শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে শ্রোতা বন্ধুদের বলবো, সুস্থ শরীর ও শান্ত মনের জন্য প্রতিদিন অন্তত 20-30 মিনিট যোগব্যায়াম করা অত্যন্ত উপকারী। তাই যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের একটি অভ্যাসে পরিণত করুন। এতে আমরা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখতে পারব, তেমনি কর্মক্ষম এবং আনন্দময় জীবনযাপন করতেও পারব। ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ আমি এই তনুকা ছিলাম আপনাদের সঙ্গে। আজ এখানেই শেষ করছি আমাদের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অয়ন ঘোষ।

গানটি শুনলেন শ্যামল মিত্রের সুরে এবং পবিত্র মিত্রের কথায়। এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান অয়ন ঘোষের কণ্ঠে। তবলায় ছিলেন যোগেশ ছেত্রী এবং কিবোর্ডে মনোরঞ্জন দাস। আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনায় আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্ব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশ একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশই এমন অংশীদার খুঁজছে যাদের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছেছে।
2: स्टेबल पार्टनरशिप चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके, और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
1: শ্রী মোদী জানান, এভিয়ানে অনুষ্ঠিত G7 বৈঠকে তিনি আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, G7 শীর্ষ সম্মেলনে ভারতের বার্তা ছিল স্পষ্ট, বিশ্বের সমৃদ্ধি তখনই টেকসই হবে যখন তার সুফল সবার কাছে পৌঁছবে, এবং প্রযুক্তির প্রকৃত সুফল মানবজাতি তখনই পাবে যখন তার ওপর আস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে অনিশ্চয়তা ও বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে ফ্রান্স ও ভারতের মধ্যেকার অংশীদারিত্ব আস্থা, স্থিতিশীলতা ও সহযোগিতার মধ্যে এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি জানান, উভয় দেশে তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে, আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা নিয়ে হয়েছিল নিস শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্যে দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য এভিয়ান এবং সবশেষে প্যারিসে তিনি ভিভাটেক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হিন্দিতে একটি বিশেষ বিদায় ভিডিও বার্তা প্রদান করেন। তা সরকারের ১২ বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। তিনি উল্লেখ করেন যে গত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় ও রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতা কি জয়ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতা কি জয় স্লোগান দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় ২,৪০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের অগস্ট মাস থেকে প্রায় ৬৩ লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে ৩০% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের ২,১৮ লক্ষের বেশি মহিলা কৃষক সহ ৯,৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮০০ কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৪৫,৩৫,০০০এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ ৯,০৭ কোটি টাকা পাবেন। শ্রীমতী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলোর জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন ও একটি বিশেষ সার্কিট হাউস। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। ২১ জুন রাষ্ট্রপতি জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন এবং রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতার একাধিক স্থান থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। ম্যারাথন শেষে যোগাভ্যাস কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। শহরের ১১টি স্থানে আজ এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য ২১ জুন মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর ৪টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় রেল তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহার যাচ্ছেন। তিনি পাটনা ও ছাপড়ায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। পাটনায় সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ায় ঘুরে দেখবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এরপর ছাপড়া স্টেশন থেকে নতুন দিল্লি ছাপড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক রেল প্রকল্পেরও সূচনা করবেন। দেশের ৪ রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্যে বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এই শস্যগুলি সংগ্রহ করা হবে। রাতভর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসান নদীর জলে ভেসে গেছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুধিয়া থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মহানদী সংলগ্ন এলাকায় ৫৫ জাতীয় সড়কের ওপর ধস নামায় যান চলাচল ব্যাহত। ধস

0: 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট, লিখেছেন প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই রাজ্যে 6 কোটি হিন্দু বাঙালির বাস। সাহিত্য, চলচ্চিত্র, শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতকে কল্পনা করাই যায় না। 20 জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের দিন। 1947 সালের এই দিনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক আইন সভায় দীর্ঘ তর্ক বিতর্কের পর বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দু জনগোষ্ঠীর মানুষের জন্য পশ্চিমবঙ্গ নামে নতুন রাজ্য গঠিত হয়। এর আগে পূর্বতন সরকার পয়লা বৈশাখ, মহারাজা শশাঙ্কের রাজ্যাভিষেকের দিনটিকে রাজ্য দিবস হিসেবে চিহ্নিত করেছিল। প্রায় 1,500 বছর আগে গুপ্তবংশীয় এক রাজপুরুষের গৌরবঙ্গ প্রতিষ্ঠা নিঃসন্দেহে বাঙালি অস্মিতা জাগরণের নতুন অধ্যায়ের সূচনা করলেও পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 1940 সালের মার্চ মাসে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। তাদের দাবি ছিল ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হতে থাকে। বাংলার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে ওঠে। 1945 সালে ব্রিটেনের রক্ষণশীল দলের পরাজয় এবং শ্রমিক দলের ক্ষমতায় আসার পর নতুন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি সিদ্ধান্ত নেন ভারতকে যথাশীঘ্র সম্ভব স্বাধীনতা দিতে হবে। হিন্দুদের দাবি ছিল দেশ অখণ্ড থাক, যাদের প্রতিভু ছিল কংগ্রেস। কিন্তু মুসলিম লীগের পাকিস্তান গঠনের দাবি জোরালো হতে থাকে আর কমিউনিস্ট পার্টি সেই দাবির সপক্ষে আওয়াজ তোলে। এদিকে পথ নির্দেশের জন্য অ্যাটলি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাবিনেট মিশন পাঠান। এর প্রধান ছিলেন লর্ড পেথিক লরেন্স, ছিলেন স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস প্রমুখ। এরা কেউই ভারত বিরোধী ছিলেন না। কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালী দল সব নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে একটি অখণ্ড ভারতের পরিকল্পনা করেন। অনিচ্ছা সত্ত্বেও প্রাথমিকভাবে লীগ তা মেনে নিলেও জওহরলাল নেহরুর এক মন্তব্যে ক্ষিপ্ত হয়ে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। কলকাতা নোয়াখালী মিলিয়ে 4 দিনের রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত 17,000 মানুষের মৃত্যু হয়। এর আগে 1947 সালের মার্চ মাসে লর্ড ওয়াভেলকে সরিয়ে বড়লাটের পদে অভিষিক্ত হয়েছেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ঘোষণা করেন দেশ ভাগ হবে, বাংলা ও পাঞ্জাব পাকিস্তানে যাবে, তবে তা স্থির হবে গণভোটের মাধ্যমে। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য একটি পৃথক স্বদেশ ভূমি গঠনের পক্ষে মত প্রকাশ করেন। বাংলা কংগ্রেসের প্রায় সব নেতাই শ্যামাপ্রসাদের পাশে দাঁড়ান। এপ্রিল মাসেই অমৃতবাজার পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা যায় 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। 20 জুন 1947 কলকাতার আইনসভা ভবন। সকালের সেই অধিবেশনকে ঘিরে তৈরি হল অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন শুধু ভোট হচ্ছিল না, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের, বাঙালি জাতির ভবিষ্যতের। প্রথমে সব বিধায়ক একসঙ্গে বসেন। প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে? পাকিস্তানের পক্ষে ভোট পড়ে 126টি, ভারতের পক্ষে 90টি। ফলাফল ছিল স্পষ্ট। যদি বাংলা অখণ্ড থাকত তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। এরপর শুরু হল দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব। পশ্চিমাঞ্চলের বিধায়করা আলাদা বৈঠকে বসলেন। এবার প্রশ্ন ছিল বাংলা ভাগ হবে কি না। ভোট গ্রহণ শুরু হল, সদস্যরা তাদের মতামত জানালেন। অবশেষে ফলাফল ঘোষণা করা হল, বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে

0: কাণ্ডটি বিপক্ষে একুশটি। ১৯৪৭ ২০শে জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম। ভারত স্বাধীন হওয়ার আগেই তার ভিত্তি স্থাপন এক নতুন রাজনৈতিক সত্তা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগাসঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ রশিদ খান, রাগ আহির ভৈরব।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ রশিদ খাঁ, রাগ আহির ভৈরব, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন সীমান্ত কথা।
1: সীমান্ত কথা

0: সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
1: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার নানান কথা। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে। 31 নম্বর জাতীয় সড়ক ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পশ্চিম দিকে। শিলিগুড়ি শহর থেকে প্রায় অনেকটা দূরে অবস্থিত ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন গ্রাম অধিকারী বারাসত ভিটা আমরা এসে উপস্থিত হলাম পঞ্চায়েত অফিসে। কথা হলো এই গ্রামের পঞ্চায়েত সদস্য গিরিন সরকারের সঙ্গে। তিনি আমাদের জানালেন কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের কথা। নমস্কার।
2: নমস্কার।
1: তো আপনার এই অধিকারী বারাসত ভিটাতে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন ধরুন যে শৌচাগার, এখানে কীরকম হয়েছে আপনার এলাকায়?
2: এখানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প শৌচালয় মোটামুটি 99% প্রত্যেকটা বাড়িতেই পায়খানা বাথরুম দিয়েছে আর কি।
1: আর এখানে কত পরিবার আছে?
2: আমার এলাকাতে যেটা মোটামুটি 1000 পরিবার আছে আর কি। আমি তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে ইনকোয়ারি করেছি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে, যেগুলিতে নাই ওগুলিতে আমি দিয়েছি।
1: আর আপনাদের এই এলাকায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কীরকম পেয়েছে?
2: মোটামুটি পেয়েছে আর কি।
1: প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, নতুন বাড়ি কীরকম পেয়েছে আপনার এলাকায়?
2: এটা তো আগে যেমন বিপিএল তালিকায় P1 P2 তে ঘর দিয়েছিল, অনেকেই পেয়েছে।
1: আর আপনার এখানে স্বচ্ছ ভারত মিশনের কাজ কীরকম হয়েছে এই গ্রামে?
2: স্বচ্ছ ভারত মিশনের কাজ খুব ভালো হয়েছে, কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো। এটা যে কাজ করেছি আমরা, এই মাঠ আছে, মাঠকে দিয়েছি। আমরা সবাই মিলে মিটিং করে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান সভাপতি ছিল, সব মিটিং করে কাজটা করেছি আর কি। কাজ ভালো হয়েছে।
1: আর আপনার এলাকায় যেহেতু বর্ডারের কাছাকাছি, তো এখানে কোনো রকম অসুবিধে আপনাদের হয় কি?
2: না না না, কোনো অসুবিধা হয় না, কোনো বিশৃঙ্খলা নাই, শান্তশিষ্টভাবে আমরা বসবাস করি।
1: গ্রামের বেশিরভাগ মানুষ কি কাজের সঙ্গে যুক্ত?
2: কৃষিকাজে যুক্ত।
1: যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তো কৃষিকাজের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নানান ধরনের সহযোগিতা করা হয়, সার, বীজ ইত্যাদি দিয়ে, এগুলো কি পায় গ্রামের মানুষেরা?
2: হ্যাঁ পায়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
1: পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা উঠে বসলাম ভুটভুটিতে। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে বেশ কয়েকটি ছোট ছোট শাখো পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে। এই গ্রামে বসবাসকারী প্রবীণ শিক্ষক অশ্বিনী কুমার বর্মন আমাদের জানালেন গ্রামের শিক্ষা ব্যবস্থা ও আর্থ সামাজিক অবস্থানের কথা।
3: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
4: এখানে আমি আমার জন্ম থেকেই বসবাস করছি।
1: আপনি কি করেন?
4: আমি আগে তো প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলাম, বর্তমান রিটায়ার করে এই টুকটাক একটু জমি আছে, কৃষিকাজ করার চেষ্টা করছি আর কি।
1: তো যেহেতু আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, তো এই গ্রামের শিক্ষার হার কীরকম?
4: বর্তমান আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে শিক্ষার হারটা, এখন প্রতি ঘরে থেকে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে।
1: এখানে বিদ্যালয় কোথায় আছে?
4: এখানে বিদ্যালয় বলতে প্রাথমিক বিদ্যালয় ময়নাগুড়িতে রয়েছে, PWD রয়েছে, অধিকারী বারাসত ভিটা রয়েছে, জোরপাকুড়ি কাছাকাছি আছে, প্রায় মাইলখানেকের মধ্যে স্কুলগুলো রয়েছে।
1: এখানে উচ্চ বিদ্যালয় হাই স্কুল কোথায় আছে?
4: এখানে উচ্চ বিদ্যালয় আমাদের কাছেই অধিকারী PWD মোড়, ওখানে উচ্চ মাধ্যমিক আছে, তাছাড়া রয়েছে খড়িবাড়িতে রয়েছে উচ্চ মাধ্যমিক, আর ওখানে গার্লস রয়েছে, আবার হিন্দি রয়েছে, পাশে বাতাসি শাস্ত্রী দিয়ে হাই স্কুল এবং শ্যামদনা, ওটাও উচ্চ মাধ্যমিক, এগুলি আছে আর কি।
1: আর আপনার এই গ্রামে যেহেতু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাম থেকে আসছে, তারা কিসে করে যাতায়াত করে?
4: এরা সাধারণত কাছাকাছি স্কুলে পায়ে হেঁটে যায়, সাইকেলে যায়, আর কেউ যেমন খড়িবাড়ি বা বাতাসি, ওরা

0: পাশেই যায় আর কি।
1: রাস্তাঘাট বা উন্নয়ন কিরকম হয়েছে আপনাদের এই গ্রামটাতে?
0: রাস্তাঘাট হয়েছে, যথেষ্ট হয়েছে, কিন্তু আরো কিছু বাকি রয়েছে।
1: আর এখানে আপনার কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে, মিড ডে মিল বিদ্যালয়গুলিতে কিরকম চলছে?
0: মিড ডে মিল ভালোই চলছে, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা আছে এবং খাবারের মানটা ভালোই, খারাপ নয়। আমার স্কুলে এবং আশেপাশে স্কুলে মাঝে মাঝে যাই আর কি, দেখি ভালোই, খারাপ নয়।
1: বিদ্যালয়গুলোতে শৌচালয় আছে?
0: হ্যাঁ, প্রতিটি বিদ্যালয়ে শৌচালয় করা হয়েছে এবং ঘরগুলোই প্রায় পাকা হয়েছে আর কি। যেমন সর্বশিক্ষা মিশন ইয়ে ছিল, কিছু কিছু বাকি আছে, যেমন হয়েছে প্রত্যেকটাই, কিন্তু কিছু হয়তো ছাত্র বেড়েছে, হ্যাঁ, বা সেগুলো এখনও কিছু বাকি রয়েছে আর কি।
1: আর এখানে কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়া, সেটা এই গ্রামের মানুষ কি পেয়েছেন?
0: হ্যাঁ, অনেক মানুষ পেয়েছে, কিন্তু এখনও বাকি রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকার এই যে উজ্জ্বলা নাকি একটা গ্যাস, ওটা অনেকে পেয়েছে, চলছে আরও।
1: আর যেহেতু আপনি এখন অবসর সময়ে কৃষি কাজের সঙ্গে যুক্ত, আপনার কতটা জমি রয়েছে?
0: আমার সামান্য জমি রয়েছে, একর খানেকের জমি, এগুলো দেখাশোনার সময় কেটে যায় আর কি।
1: আচ্ছা, আর সরকারের তরফ থেকে বীজ সার এগুলো পাচ্ছেন কৃষকরা?
0: হ্যাঁ, কতগুলো ফার্মার ক্লাবস হয়েছে, ওরা দেয়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
1: রঞ্জিত সরকার ছোট দোকান করে জীবিকা নির্বাহ করেন, জানালেন তার জীবিকার কথা। নমস্কার।
2: নমস্কার।
1: মুদিখানা দোকান কতদিন ধরে এখানে দিয়েছে?
2: মোটামুটি ধরেন 25-30 বছর হবে।
1: জিনিসপত্র এগুলো কোথা থেকে আনে?
2: এই খড়িবাড়ি, বাতাসি, নকশালবাড়ি, শিলিগুড়ি।
1: আর এই মুদিখানা দোকানে কিরকম বেচাকেনা হচ্ছে আপনার?
2: বেচাকেনি সেরকম নেই, 1200 পার ডে, আর হাটের দিন একটু হয় বেশি।
1: এই দোকান করে আপনার সংসার কিরকম চলছে?
2: খুব কষ্টেই চলছে।
1: পরিবারে কে কে আছে?
2: পরিবারের ছেলে আছে, ছেলে বউ আছে, নাতি আছে।
1: আর আপনারা কতদিন ধরে আছেন এই গ্রামে?
2: এই গ্রামে মোটামুটি 47-48 বছর হয়ে গেছে।
1: ছেলে কি করেন?
2: ছেলে এমনি গাড়ি চালায়।
1: আপনার বাড়িতে শৌচালয় আছে?
2: শৌচালয় আছে।
1: আপনার দোকানে একটা দেখছি বাথরুম দেখতে পাচ্ছি, এটা এটা
2: সরকার থেকে 900 টাকা জমা দিয়ে 50 থেকে দিচ্ছে।
1: আচ্ছা আচ্ছা। তো গ্রামের উন্নয়নের জন্য আপনার কি মনে হয় যে আর কি করলে ভালো হয়?
2: গ্রামের রাস্তাঘাট আর রেলগেটটা এই সাইডে যদি খোলা যেত, দক্ষিণ সাইডে, তাহলে হাটের উন্নয়ন হইতো।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
1: কাঠমিস্ত্রির কাজ যেমন করেন, আবার তেমনি বাড়ির ছোট জায়গায় চাষাবাদ করেন এই গ্রামেরই কৃষক যদু রায়, জানালেন তার কথা। নমস্কার।
3: নমস্কার।
1: আপনি কি করেন?
3: আমি কাঠমিস্ত্রি কাজ করি।
1: কাঠমিস্ত্রি কাজ করছেন, তো আপনি গ্রামে কতদিন ধরে বসবাস করেন?
3: 40-50 বছর বয়স হলো আমার এখানে।
1: কাঠমিস্ত্রির কাজ কতদিন ধরে করছেন?
3: 30 বছর।
1: তা কাঠমিস্ত্রির কাজ করে আপনার কত পাচ্ছেন দৈনিক হাজিরা?
3: 300-350 পাই আর কি।
1: এখানে কিরকম কাজ থাকে এই এলাকায়?
3: না, কাজ সবসময় থাকে আর কি, কিছুদিন হয়তো মার যায় আর কি।
1: আচ্ছা, কাজ কি শুধু গ্রামে করেন না গ্রামের বাইরেও যান কাজ করতে?
3: গ্রামেও করি, আবার বাইরেও যাই, নেপালেও ঢুকি সময় সময় আর কি।
1: নেপালে যান, ওখানে কিরকম বাজার রয়েছে?
3: বাজার ওদিকে একটু বেশি আছে। হ্যাঁ।
1: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: পরিবারে মা আছে, ছেলে আছে, বউ আছে।
1: তো আপনার বাড়িতে শৌচালয় আছে?
3: আছে, শৌচালয় আছে।
1: আর আপনার বাড়িতে গ্যাস ব্যবহার করে না জ্বালানি কাঠ?
3: গ্যাসও ব্যবহার করতেছি, জ্বালানি কাঠও আর কি, দুইটাই চলছে আর কি।
1: আর এর পাশাপাশি আর কিছু করেন?
3: জমি আছে একটু অল্প স্বল্প, তার উপরে একটু কাজ করি।
1: কত বিঘা জমি আছে?
3: 4-5 বিঘার মতো আর কি।
1: ওখানে কি লাগাচ্ছেন আপনি?
3: ধান লাগা হয়, আবার আনারস লাগাচ্ছি এবার কিছু।
1: আনারস? আনারসের বাজার কেমন পেলেন?
3: বাজার গতবার তো ভালোই পাইছি, এবার যে কি হবে বলা যাবে না।
1: এই যে আনারসটা, এটা কোথায় বাজারজাত করেন, কোথায় বিক্রি করেন?
3: এগুলা বিধাননগরে দেই, আবার নেপালও নিয়ে যাই। হ্যাঁ, এইভাবে বিক্রি হয় আর কি।
1: গ্রামের রাস্তাঘাটের অবস্থা কীরকম, যে আপনি নেপালে নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না?
3: না না, অসুবিধা হয় না, ওখানে ভানসার করতে হয় ভোটারে আর কি, ভানসার করে নিয়ে যাই।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
1: গৃহবধূ কুসুম বালারায় মধ্যাহ্ন আহার তৈরিতে ব্যস্ত, জানালেন তার সংসার জীবনের কথা। নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কি করছেন বাড়িতে এখন?
4: এই তো রান্না বসাচ্ছি।
1: রান্না বসিয়ে?
4: হুম।
1: আচ্ছা, তো আপনি কি রান্না করছেন এখন?
4: এই যে মাঠে কচুর ফুল পাওয়া যায়, তো কচুর।

0: রান্না করতেছি শুকটি মাছ দিয়া, আবার ওই যে ঢেকিয়া শাক, আবার রসুন শাক, ওগুলা ভাজা করব।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে রান্না করছেন দেখছি কাঠে রান্না করছেন, এই কাঠেই নিয়মিত রান্না করেন?
0: কাঠিও করি, আবার ওই যে গ্যাসও করি।
1: এই কাঠগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে?
0: ও, মাঠে বাজারে পাওয়া যায়, নিয়ে আসি।
1: আচ্ছা, আর বলেন যে গ্যাসও আপনার আছে, তো গ্যাসে রান্না করেন না কেন?
0: গ্যাসও করি, দিনের বেলায় উনানে করি, রাত্রি বেলায় গ্যাসে করি।
1: আচ্ছা, গ্যাসটা আপনি পেলেন কিভাবে, নিজে করেছেন?
0: নিজে করি নাই, ওদের সরকার থাকি পাচ্ছি।
1: আচ্ছা, আপনার বাড়িতে শৌচালয় আছে?
0: হ্যাঁ আছে।
1: এটাও কি সরকারের তরফ থেকে পেয়েছে?
0: না না, সরকার থেকে দেয় নেই।
1: আচ্ছা, আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা
0: ঘরটা তো আমাদের নিজের টাকার ঘর। হ্যাঁ,
1: তো সংসারে কে কে আছে?
0: সংসারে আছে স্বামী, দুই মেয়ে, এক ছেলে।
1: ছেলেরা কি করে?
0: ছেলে তো এখন কলকাতায় আছে, কলকাতায় কাজ করে।
1: আচ্ছা, আর এখানে সংসার চালাতে কোনো অসুবিধা হয় কি?
0: অসুবিধা হয় না, ওই স্বামী আমার ওই যে গানের মাস্টার, গান করে তিন জায়গায় চার জায়গায় স্কুলে, ছাত্রদের শিখায়, আবার নিজেও গান করে।
1: আচ্ছা, আপনাদের বাড়ির পরিবারে কোনো অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান দেখাতে, ডাক্তার?
0: খড়িবাড়ি হাসপাতাল আছে, হাসপাতালে যাই।
1: এখান থেকে কত দূর?
0: 3 কিলোমিটার।
1: যেতে কোনো অসুবিধা হয় না? কিসে করে যাতায়াত করেন?
0: ভ্যানেও যাই, আবার ওই যখন যেটা আর কি পাই তখন সেইটাতে যাই।
1: আচ্ছা, এমনি গ্রামের রাস্তাঘাটে অবস্থা কিরকম?
0: এখন তো বর্তমান ভালোই আছে।
1: আচ্ছা, এই যে যখন আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন তখন ডাক্তার থাকে?
0: থাকে।
1: ওষুধপত্র ওখান থেকে পান?
0: পাই, ওইখান থাকি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আচ্ছা, নমস্কার।
2: অধিকারী বারাসাত ভিটা গ্রামে বসবাস করেন লোকসঙ্গীত শিল্পী জগদীশ চন্দ্র রায়। এই অঞ্চলে উত্তরবঙ্গের লোকসঙ্গীত চর্চা এবং তার প্রসারে তিনি একজন মনোযোগী শিল্পী। শুনব তার কথা, তার গান।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনি কি করেন?
3: আমি গানের শিক্ষকতা করি এবং অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসছে, গান শিখছে এবং কেউ কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো এই গানেই আমার সব কিছু আর কি।
1: তো এই অঞ্চলে কীরকম শিল্প চর্চা হয়?
3: খুব ভালোই চর্চা আছে, অনেক শিল্পী আছে এবং পাড়াতে পাড়াতে চলছে চর্চা।
1: কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প নিয়ে আপনারা গান করেন?
3: হ্যাঁ, করি তো। কেন্দ্রীয় সরকারের বলতে যেমন স্বচ্ছ ভারত, এর উপরে গান লেখা আছে, সেই গান আমরা পরিবেশন করি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের গান আমি লিখছি এবং চর্চা করছি এবং অন্যকেও গাওয়াচ্ছি।
1: আচ্ছা, তো এবারে আমরা আর কথা না বাড়িয়ে আপনার গান শুনি।
3: আমি লোকগীতি মানে যেটাকে ভাওয়াইয়া আঙ্গিকের গান, তো ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে যেমন সামনে যে শারদা উৎসব আসতেছে, দুর্গা উৎসব, তো সেই দুর্গা আগমনী একটা গান আমি গেয়ে শোনাচ্ছি।

সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসাত ভিটা গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
1: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটি

0: একটি প্ল্যাটফর্ম, প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুরু করছি আজকের লাইফ ও নিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।

কিছু কথায় কিছু গানে লাইফ অন ইন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন উদযাপন হচ্ছে আমাদের দেশে। সংঘাতকালে যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, এই বিশেষ বিষয়টির উপর আমাদের আজকের আলোচনা, আজকের কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ফোন নম্বরটি একবার জানিয়ে দিচ্ছি, 9434076705। এই নম্বরে আপনারা ফোন করুন, আমরা প্রতীক্ষায় রয়েছি। শুরুতেই শ্রোতা বন্ধুদের বলে দিই, প্রতি বছর 19 জুন অর্থাৎ আজকের দিনে সংঘাতকালে অর্থাৎ যুদ্ধ যখন হয় দুই দেশে, সেই সময় যৌন সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস আজ পালন করা হচ্ছে। এই দিবসের উদ্দেশ্য হল যুদ্ধ, সশস্ত্র সংঘাত ও সহিংস পরিস্থিতিতে সংঘটিত যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। যুদ্ধের সময় নারী, শিশু, অনেক ক্ষেত্রে পুরুষদেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়, যৌন সহিংসতার শিকার হতে হয়, যা তাদের শারীরিক ও মানসিক জীবনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। এই দিবসে আন্তর্জাতিক সম্প্রদায় অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করে। বিষয়টি কিন্তু অনেকাংশেই মানবাধিকার বেষ্টিত। এই মানবাধিকার প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা এবং সকল মানুষের মর্যাদা রক্ষায় এই দিনটি গুরুত্ব অত্যন্ত বেশি। যৌন সহিংসতা বিশ্ব এই সমস্যা মুক্ত করতে, এই বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা এবং সাধারণ মানুষকে কিন্তু একযোগে কাজ করতে হবে। তাই আজকের অনুষ্ঠানের বিষয় থাকবে এটি, এবং অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমরা চলে যাব আমাদের গানে। আজ অনুষ্ঠানের প্রথমেই শুনব নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

0: ইতিমধ্যে আমরা
1: হ্যালো,
0: একজন শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল
0: হ্যাঁ,
1: দিদি ভাই।
0: প্রবীরবাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আপনি আজকে যে বিষয়খানা দিয়েছেন দারুণ বিষয়, এতে চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে উত্তর দিতে হবে। কারণ দেখুন, বিশ্ব যখন যুদ্ধ আরম্ভ হয় বিশ্বের, তো সেই বিশ্বযুদ্ধেতে কত নারী যে ক্ষতি হয় এবং পুরুষদেরও হয়, সেই জায়গা থেকে দেখুন 12 বছর, 10 বছর, 12 বছর মেয়েদেরকে তুলে নিয়ে চলে যায়, এবং সেই যে নারীদেরকে নিয়ে মানে নির্যাতন, এই নির্যাতনটা মানে আমাদের দেশ বলে নয়, প্রত্যেকটা দেশের এই তখন কোনো দেশ ছাড়া পায় না আর কি। তো এই জায়গাটা কিন্তু আমরা চাই না, যে যুদ্ধ চাই না, আমাদের শান্তি চাই, এবং এই সব মানে জিনিসগুলো যাতে না হয় সেটার দিকে মানে আমাদেরকে নিজেদেরকে আর কি, সেই যুদ্ধর পরিপ্রেক্ষিতে না হয়ে যদি আমরা শান্তিতে থাকতে পারি, বসবাস করতে পারি, এটাই আমাদের কাম্য দিদি ভাই। কারণ আমরা চাই না যে কোনো নারী পুরুষ যেই হোক, মানে যেই ধর্মেরই হোক, কিন্তু আমরা যেন নিজেদের মধ্যে নিজেদের স্বয়ংশীলতা, মানসিক ভাব এবং মানবিকতা, এই যেন হুঁশটা, মান হুঁশ হুঁশটা থাকে, এটাই আমি চাইবো রাষ্ট্রসংঘের কাছে, যে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, এবং শান্তি যেন বজায় থাকে। হ্যাঁ, বন্দে মাতরম বলে এই জায়গায় শেষ করলাম দিদি ভাই। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন।
2: হ্যাঁ তানিয়া, দেখো খুব সুন্দরভাবে কিন্তু উনি বললেন।
0: হ্যাঁ হ্যাঁ,
2: হুম,
0: আচ্ছা, আমরা তো আমাদের আজকের যে বিষয়টা, এই বিষয়ে তো শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলছি। আমি সঙ্গে আছি তনুকা, আর আমার সঙ্গে আছেন,
2: আমি পাঞ্চালি।
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় যে প্রথম শ্রোতা বন্ধু আমাদের বললেন, একদমই ঠিক কথা, মানে মানবিকতাটা বজায় রাখতে হবে। যুদ্ধ তো বহু যুগ আমাদের ইতিহাস রয়েছে, যুদ্ধের ইতিহাস, কিন্তু এই যুদ্ধ জয়ের সাথে যে ক্ষতিগুলো মানুষের হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু সচেতন হবার সময় এসেছে।
2: হ্যাঁ, বিগত দেখো তুমি বাংলাদেশের সাথে যে যুদ্ধ, তার আগে পাকিস্তানের সাথে যে পর্ব হচ্ছে, কার্গিল যুদ্ধ, সমস্ত যুদ্ধই কিন্তু আমরা দেখেছি, মানে আমরা শুনেছি আর কি, যদিও আমরা হয়তো অনেকেই প্রত্যক্ষদর্শী নই, কিন্তু আমরা আমাদের পূর্বসূরিদের কাছ থেকে শুনেছি, তাই না?
0: হ্যাঁ, মানে ওই যুদ্ধের সাথে সাথে যে ক্ষতিগুলো হচ্ছে,
2: হুম,
0: সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই অবগত। হ্যালো।

0: কে আছেন ফোনে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ আমি ত্রিপুরা থেকে অবিনাশ বলছি।
0: ত্রিপুরা থেকে আপনার নামটা আরেকবার বলুন।
1: অবিনাশ বলি ত্রিপুরা থেকে।
0: একটু পরিষ্কার করে বলুন। ত্রিপুরা থেকে এক শ্রোতা বন্ধু ছিলেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
2: আপনার মাইক্রো রেডিও সেটের আওয়াজটা মিউট করে দিন।
0: হ্যালো,
3: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী বলুন।
3: হ্যাঁ দেখুন, যে বিষয়টা দিয়েছেন যৌন নির্যাতনতা নির্যাতন, দেখুন সত্যি তাই, যখন কোথাও কোনো মহামারী বা যুদ্ধ যাই কিছু হোক যৌন নারী পুরুষ শিশু নির্বিশেষে কিন্তু হয়ে থাকে। এখানে দেখে দেখে পুরুষদের উপরই হয় তা নয়, আবার নারীদের উপরে হয় তাও কিন্তু নয়, অনেক ছোট শিশুরাও থাকে সেখানে। হ্যাঁ সবার উপরেই কিন্তু এই নির্যাতনটা হয়ে থাকে। তাই আমরা একটা কথা চিন্তা করব বা ভাবনা চিন্তা থাকবে আমাদের মধ্যে, যে সবার মধ্যে শিক্ষা এবং সচেতনতা বোধ এইটা আমরা সবার মধ্যে যদি জাগিয়ে তুলতে পারি, এটা যদি আমরা করতে পারি, তাহলে এই ধরনের বৈষম্য থাকবে না। এই পৃথিবীটা পুরোটাই সুন্দর এবং খুব সুস্থ একটা সামাজিক চিত্র আমরা কিন্তু দেখতে পাবো। সবার মধ্যে সচেতনতার আলোটা আগে প্রকাশ করতে হবে এবং ছড়াতে হবে। মানুষের মনের মধ্যে যে অন্ধকার কুসংস্কার আছে, এই অন্ধকার কুসংস্কার গুলোকে মন থেকে ছড়াতে হবে এবং তাদের মধ্যে তাদের অন্তরের আলোকে প্রজ্বলিত করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ধরনের সমাজ মানে পটচিত্র সমাজচিত্র দেখব না। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, ভালো বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই সচেতনতার জন্যই তো আমাদের এই এক একটা দিনকে বিশেষভাবে বেছে নেওয়া হয়, যেমন এর আজকের দিনটি হয়তো একদিনই কিন্তু এর মাহাত্ম্য অনেক, এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে একটা বড়।
2: হ্যাঁ দেখো তনুকা, একটা বিষয় আমাদের মাথায় রাখা ভীষণ প্রয়োজন, যখন যুদ্ধ হয় তখন যে অস্থির পরিস্থিতি তৈরি হয়, সেই অস্থির পরিস্থিতিতে প্রথম সাফারার যারা আর কি, মানে ক্ষতি হয় যাদের আর কি, তারা তো সাধারণ মানুষ বটেই, জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি পায়, বা ধরো পরিবহনে ব্যাঘাত ঘটে, সমস্ত কাজকর্মে ব্যাঘাত ঘটে। উনি যে কথাটা বললেন অম্বিকা দেবী, একটা গুরুত্বপূর্ণ কথা, শিশুরাও ব্যাঘাতগ্রস্ত হচ্ছে, মানে তাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, তো এই ধরনের নানা রকম সমস্যাগুলো দেখা যায়। কিন্তু সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সে দেশের সেনাবাহিনী এবং তাদের পরিবারেরা। মানে প্রাকৃতিক নিয়ম থেকে যখন তারা সরে যাচ্ছে, তার ব্যাঘাত ঘটছে, নিত্য জীবন থেকে যখন তারা সরে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যুদ্ধের জন্য এক দেশের সৈনিককে আরেক জায়গায় গিয়ে বর্ডারে মাসের পর মাস, বছরের পর বছর থাকতে হচ্ছে, তখন কিন্তু নানা রকম বিকৃত মস্তিষ্কের উদয় হয়।
0: একদম,
2: এবং তার প্রতিফলন হয়তো আজকে আমাদের এই যে বিষয় বস্তুটা এটাই। এর থেকে বেশি হয়তো আমরা আর ডিটেলসে বলতে পারছি না, আমরা সবাই দেখতে পেয়েছি বিগত দিনে সারা বিশ্বজুড়ে যে গত কয়েক মাসে যুদ্ধ চলছে, সেখানেও যা যা হয়েছে সব আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কি হচ্ছে, প্রতিদিন নিউজ চ্যানেলগুলো খুললে, তাই না? একজন শ্রোতা বন্ধু মনে হয় রয়েছেন আমাদের সাথে।
0: হ্যালো, হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আরেকবারও দেখছি। হ্যালো,
4: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
4: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ অমিতাভ বলুন।
4: হ্যাঁ দিদি দেখুন, আমাদের এখানে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, আর আপনাদের ফোন লাইনও ওই বৃষ্টির সঙ্গে সঙ্গে কখনো কখনো মানে ভীষণ

0: বিকট আওয়াজ হয়ে কেটে যাচ্ছে। তো তো বিষয়টা মানে অ্যাপ যেহেতু চলেনি, তবুও ফোনটা লেগেছে, বিষয়টা বলবেন কাইন্ডলি।
1: হ্যাঁ, আমাদের আজকে একটি বিশেষ দিন যা আমরা পালন করছি আমাদের সারা দেশ জুড়ে, তা হলো সংঘাতকালে অর্থাৎ যুদ্ধের সময় যৌন হিংসা নির্মূলের আন্তর্জাতিক দিবস আজ। মানে যুদ্ধের সময় যে যৌন হিংসাগুলো আমরা আমরা দেখি, সেগুলোকে দূর করা, সেগুলো থেকে সচেতন হওয়ার আজকে দিনটি, সেই দিনটিকে লক্ষ্য রেখেই পালন করা হচ্ছে। তা আজকের বিষয় এটাই রয়েছে। যুদ্ধক্ষেত্রে যৌন হিংসা, একদম, মানে যুদ্ধ পরবর্তী সময় কিংবা যুদ্ধ চলাকালীন। হ্যাঁ,
0: ঠিক ঠিক ঠিক ঠিক দিদি, বুঝে গেছি। তো এই বিষয়ে আমি দুটো কথা বলবো। দেখুন, হ্যাঁ, যুদ্ধ তো যুদ্ধের ক্ষেত্রে থাকবে, হ্যাঁ, হয়তো যুদ্ধ কোন দেশের জন্য লাগে, কিন্তু যুদ্ধটা কখনোই সমীচীন নয়। আর যুদ্ধক্ষেত্রে যে হিংসাটা, সেটা কিন্তু ওই রক্তক্ষয়ী বা ওই ধরনের কিছু হওয়া সেটাই বাঞ্ছনীয়, কিন্তু কখনোই কোন যৌনতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় দিদি। কখনো কোনো যুদ্ধে বা কিংবা কোন কোনো কাজেই ধরুন যৌন হিংসাটা এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন কিন্তু দুটো জীবন নষ্ট হয় দিদি। হ্যাঁ, আপনি একটু ভেবে দেখলে বোঝা যাবে যে দুটো জীবন নষ্ট হয় এবং পরিবারের যে সম্মানহানি হয় তাতে করে সেটা অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়ায় ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: অমিতাভবাবু একটি কথা বললেন তনুকা, উনি যেটা বললেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে একদম সহমত আমরা। তাছাড়াও বলছি, উনি যেটা বললেন দুটো জীবন নষ্ট হয়, আমার মনে হয় না, পুরো সমাজ নষ্ট হয়, তাই তো?
1: প্রভাবটা অনেক দূর বিস্তৃত।
2: হ্যাঁ, যার জন্য বোধ হয় প্রতিবাদের ভাষাটাও সমাজ থেকেই উঠে আসা উচিত, সমাজকেই এগিয়ে আসতে হবে, তাই তো?
1: ঠিক ঠিক। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো, এবারে আমরা একটু গানে যাই।
2: হ্যাঁ হ্যাঁ,
1: আমাদের পরের শিল্পী অন্তরা চৌধুরী।

0: আজকে যে বিষয়টাই রয়েছি সে বিষয়ে একটু শ্রোতাদের জানানোর জন্য বলছি। এই 19 জুনই তারিখটি কিন্তু নির্বাচন করা হয়, কারণ 2008 সালের এই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংঘাতকালে অর্থাৎ যুদ্ধের সময় যৌন সহিংসতাকে যুদ্ধের কৌশল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। এই দিবসের মূল লক্ষ্য হল যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের সময় সংঘটিত যে সমস্ত যৌন সহিংসতা আছে সেগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে আমরা আরেকজন শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, পরিতোষবাবু বলছেন?
1: হ্যাঁ
0: বলুন। হ্যাঁ, ওনার একটাই দাবি থাকে, সে হচ্ছে ভালো ভালো গান চালান একেবারে। আমরা কিন্তু ভীষণ রকমভাবে চেষ্টা করি আমাদের অনুষ্ঠানে যাতে সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগে সেই রকমেরই গান শোনাতে। আচ্ছা পাঞ্চালী, পরে আমরা যে বিষয়টায় যাব এই বিষয়ে আরও যদি তুমি কিছু বলো আমাদের আজকে শ্রোতা বন্ধুদের।
2: আসলে এই যে যৌন সহিংসতা ব্যাপারটা, এটা কিন্তু শুরু হয়েছিল বহুদিন আগে থেকে, যখন হয়তো অত্যাধুনিক যুদ্ধের অস্ত্রের ব্যবহার ছিল না। সে সময় থেকে শুরু হয়েছিল কেন, শত্রুপক্ষকে অপমানিত এবং কোণঠাসা করবার জন্য। হ্যাঁ, তুমি দেখো আমাদের ভারতবর্ষের পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, যখন মোগলরা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল ভারতবর্ষকে, এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন যারা বৈদেশিক শত্রু আক্রমণ করেছে তাদের হাত থেকে যাতে আমাদের দেশের যারা মাতৃশক্তি তারা নিজেদের মুক্তির জন্য জ্বলন্ত আগুনের কুয়োয় ঝাঁপ দিয়েছে, এ নমুনা রয়েছে প্রচুর। এছাড়া তোমাকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই তনুকা। রাজস্থানের একজন রানী ছিলেন, রানী হাদি ওনার নাম, আমি পুরো নামটা মনে করতে পারছি না। যুদ্ধক্ষেত্রে যখন উনি দেখছেন যে ওনার স্বামী পরাস্ত হতে চলেছেন, অনেক সময় হয় না মনটা ঠিক সংযোগ নেই বা মন সেইভাবে কনসেন্ট্রেশন করতে পারছেন না উনি যুদ্ধে, এবং ওনার স্ত্রী খুব সুন্দরী ছিলেন বলে, মানে স্ত্রীর প্রতি একটা দৃষ্টি হয়তো চলে গেছিল বা দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে ওখানে আটকে থাকার জন্য হয়তো বাড়ির কথা মনে পড়েছিল, তখন উনি সৈন্য মারফত খবর পাঠিয়েছিলেন রানীর কাছে যে একটা কোনো চিহ্ন যাতে পাঠিয়ে দেন আর কি, উনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবেন মানে স্ত্রীর একটি কোনো চিহ্ন থাকবে। তখন কিন্তু ওনার স্ত্রী বুঝতে পেরেছিলেন যে শত্রুপক্ষ ওনার দিকে নজর দিচ্ছেন, যেহেতু উনি খুব সুন্দরী ছিলেন, এবং যদি ওনার স্বামী পরাস্ত হয়ে

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ বল বিশ্বজিৎ বাবু।
1: হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন তো?
0: ভালো আছি, বলুন।
1: আমাদের এদিকে কিন্তু
0: হ্যালো,
1: বৃষ্টি পড়ছে, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে।
0: আজকের বিষয়টা শুনেছেন?
1: হ্যাঁ, না অনুষ্ঠান বলতে আপনার ওই বৃষ্টি হচ্ছিল তো, সেই জন্যই বুঝলাম। অন্যদিন ফার্স্টে ফোন, আর আজকে অনুষ্ঠান শুনিনি, কিন্তু আপনার বিষয়ে যদি কিছু আছে বলুন সেটা।
0: আজকের বিষয় হচ্ছে আমাদের এই সংঘাতকালে অর্থাৎ যুদ্ধের সময় যৌন হিংসা নির্মূলের আন্তর্জাতিক দিবস আজ। সেই দিনটাকেই আমরা আলোচনার মধ্যে দিয়ে পালন করছি, শ্রোতা বন্ধুদের থেকে তাদের মতামত শুনছি। আপনি এ বিষয়ে কিছু বলবেন?
1: এই যুদ্ধটা কোথাকার যুদ্ধ বললেন?
0: যে কোনো যুদ্ধ,
2: সারা বিশ্ব যখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায় তখন যে কোনো দেশেই কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সে বিষয়ে যদি
1: কারণে দিদিভাই দেখুন, সেই সময় কি হয় না, জিনিসপত্রের দাম, তারপর কিছু কিছু মাল যেগুলো ব্যান্ড হয়ে যায়, তাই এদের মধ্যে যখন যুদ্ধ হয়, আমাদের এদিকে গ্যাসেরও কিছুটা মানে।
2: বিশ্বজিৎ বাবু, আজ আমরা বিষয়টা যেটা রেখেছি যে সংঘাতকালে যে যৌন সহিংসতার শিকার হয় নারীরা, এই জায়গাটা মাথায় রাখবেন, এটুকু এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে।
1: কারণ অপারেশন সিন্দুর, হ্যাঁ, যেটা হয়েছিল সেটার সম্বন্ধেও বলা যেতে পারে।
2: অপারেশন সিঁদুরে কিন্তু কোনো যৌন সহিংসতা হয়নি, এবং সেখানে শুধু শত্রুপক্ষের ব্যারাকে অ্যাটাক করা হয়েছিল। যাই হোক বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন, সাথে থাকবেন আমাদের। হ্যাঁ,
0: আমরা তাহলে পরের গানে যাই, হাতে একদম সময় নেই,
2: ওই গান শুনতে শুনতে কিন্তু ইতি টানবো আজকের অনুষ্ঠানে।
0: একদম একদম, পরের শিল্পী মনোময় ভট্টাচার্য।
2: হ্যাঁ।

0: মতো এখানে ইতি টানছি কিছু কথায় কিছু গানে। অনুষ্ঠানে ছিলাম
1: আমি তনুকা,
0: আমি পাঞ্চালি। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলো হার্টস প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় দর্শন, পাঠদান করছেন শিক্ষিকা অনুজ ভৌমিক এবং অংশগ্রহণে ছাত্রছাত্রীরা টুসি মণ্ডল এবং অনুষ্কা ব্যানার্জি, বিদ্যালয় বীরনগর হাইস্কুল।
2: শুভ সকাল। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় তথা সাবস্টেন্স বা দ্রব্য

0: সম্পর্কে আলোচনা করব। আজ আমার সঙ্গে রয়েছে আমার দুই ছাত্রী অনুষ্কা এবং টুশি। কেমন আছো তোমরা?
1: ভালো আছি স্যার।
0: বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করছ?
2: হ্যাঁ স্যার।
0: বাহ, ভেরি গুড। তোমরা জানো গত বছর থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে একটু পরিবর্তন হয়েছে।
2: হ্যাঁ স্যার।
0: সেটা কীরকম? সেটা হচ্ছে
1: সেমিস্টার ওয়াইজ।
0: ভেরি গুড। সেই হিসেবে এবার তোমাদের দ্বিতীয় বর্ষ, অর্থাৎ গত বছরই প্রথম, গত বছর বলতে গেলে এই বছরই প্রথম হয়ে গেছে আর কি। যাই হোক, তাহলে তোমরা এটুকু জানো থার্ড সেমিস্টারে মোট 40টি প্রশ্ন থাকে। সেগুলো কীরকম? MCQ,
2: অর্থাৎ
0: এক মার্কসের।
2: হ্যাঁ স্যার।
0: চারটে করে সেখানে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটি সঠিকটি বেছে নিতে হবে।
2: আচ্ছা স্যার।
0: সেই জন্য তোমাদের কিন্তু লাইন বাই লাইন পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: চলো এবার আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আজকে আমরা পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যার দ্রব্য সম্পর্কিত আলোচনাটা করব, ঠিক আছে?
2: হ্যাঁ স্যার।
0: সাধারণত দ্রব্য বলতে আমরা কি বুঝি?
1: কোনো কিছু জিনিসপত্র।
0: একদম। অর্থাৎ আমাদের চারিপাশে যা কিছু জড়দ্রব্য দেখছি, জড় বস্তু, সেগুলোকেই আমরা কিন্তু দ্রব্য হিসেবে স্বীকার করি। কিন্তু দর্শনে দ্রব্যের সংজ্ঞা ঠিক এরকম বলা হয় না। কিরকম? দর্শনে বলা হয়েছে দ্রব্য হল বস্তুর এমন এক মূল সত্তা যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে, যা ক্রিয়াশক্তি ও প্রচেষ্টার উৎস এবং যা গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: অর্থাৎ প্রত্যেকটা বস্তু তার যে নিজস্ব গুণ তার মাধ্যমেই নিজেকে প্রকাশ করে, তখনই সেটাকে বলা হচ্ছে দ্রব্য। আমরা যদি দ্রব্যের ব্যুৎপত্তিগত অর্থ খুঁজি তাহলে আমরা দেখতে পাব সংস্কৃত শব্দ দ্রু, ধাতু, ঠিক আছে? সংস্কৃত দ্রু ধাতু থেকে এই দ্রব্য কথাটি এসেছে। এই দ্রু ধাতুর অর্থ হল পরিবর্তন বা চেঞ্জ, বুঝতে পেরেছ? এই পরিবর্তনগুলো গুণ ও কর্মের পরিবর্তন। সুতরাং ভারতীয় দর্শনে দ্রব্য বলতে বোঝায় পরিবর্তনীয় গুণ ও কর্মের অপরিবর্তনীয় এক আধার বা অধিষ্ঠান।
2: আচ্ছা স্যার।
0: অনুষ্কা, বুঝতে পারছো তো?
3: হ্যাঁ।
0: আবার দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবস্ট্যান্স। এই শব্দটি আবার ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া থেকে এসছে। কোথা থেকে এসছে?
2: সাবস্টেনিয়া।
0: সেই সাবস্টেনিয়া শব্দ আবার এসছে গ্রিক শব্দ হাইপোস্টেসিস থেকে, বুঝতে পেরেছ? এরকম একটা শব্দ আর একটার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইভাবে সেই হাইপোস্টেসিস শব্দের অর্থ হচ্ছে নিচে অবস্থান করা। সেটা কি? ধারক হিসেবে নিচে অবস্থান করা। সুতরাং আক্ষরিকভাবে সাবস্টেন্স বলতে বোঝায় গুণ, ক্রিয়া প্রভৃতির ধারক ও আশ্রয় রূপে, বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: এই আশ্রয়টাকে আবার এখানে বলা হচ্ছে আধার। এই আধার কিন্তু আধার নয়, ঠিক আছে? আধার মানে হচ্ছে অন্ধকার, আর আধার মানে হচ্ছে আশ্রয়। তোমাদের যেমন আধার কার্ড থাকে, অর্থাৎ তোমরা কোন জায়গাটাতে থাকো। এইবার এই দ্রব্য শব্দটিকে নিয়ে বা দ্রব্য মতবাদ নিয়ে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদীদের মধ্যে অনেকেই আলোচনা করেছেন, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী তিনজন বুদ্ধিবাদী এবং তিনজন অভিজ্ঞতা

0: মিথ্যাবাদী আলোচনা করেছেন, আমাদের সেগুলোই আলোচনা করতে হবে।
1: হ্যাঁ স্যার।
0: তো এই স্বল্প সময়ের মধ্যে আমরা পুরোটা পারবো না, আজকে না হয় আমরা বুদ্ধিবাদীদের আলোচনাটা করি।
1: আচ্ছা স্যার, ঠিক আছে।
0: আর অভিজ্ঞতাবাদী কারা কারা থাকলো সিলেবাসে সেটুকু শুধু বলে দিই, লক, বার্কলে এবং হিউম, এই তিনজন অভিজ্ঞতাবাদী দ্রব্য সম্পর্কে যেটুকু বলেছে সেটুকু তোমাদের পড়তে হবে। আমরা নেক্সট দিন সেটা করে দিব অন্য কোনো ক্লাসে। আজকে আমরা বুদ্ধিবাদীদের আলোচনা করছি, ঠিক আছে? বুদ্ধিবাদীদের মধ্যে তিনজন হলেন দেকার্ত, লাইবনিজ এবং স্পিনোজা। কে কে? লাইবনিজ এবং স্পিনোজা। আবার বলো, এখানে মুখস্থ হয়ে যাবে। দেকার্ত, লাইবনিজ এবং স্পিনোজা। ভেরি গুড। প্রথমে আমরা দেকার্তের বুদ্ধিবাদী দার্শনিক হিসেবে উনি কি মতবাদ দিয়েছেন সেটুকু আলোচনা করি।
1: ঠিক আছে স্যার।
0: রেনে দেকার্ত দ্রব্য সম্পর্কে যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে মেডিটেশন। কি নাম?
2: মেডিটেশন।
0: মেডিটেশন, সেই মেডিটেশন নামক বইতে তিনি দ্রব্য সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তার মতে দ্রব্য হলো স্বয়ম্ভু, অর্থাৎ যা নিজেই নিজের কারণ এবং তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। এই দ্রব্য হলো নিত্য এবং অপরিবর্তনীয়। নিত্য বলতে কি বোঝো, বলতে পারবে
1: স্যার? যেটা আমাদের রেগুলার থাকে আর কি, মানে নিত্য।
0: হ্যাঁ, আমরা সাধারণত নিত্য কথাটাকে বলি যে নিত্য নিত্য সন্ধ্যাবেলা যেমন বলে, মানে প্রতিদিন সন্ধ্যাবেলা। এক্ষেত্রে কিন্তু নিত্য কথার মানে হচ্ছে যেটা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ যে জিনিসটি বা যে ঘটনা বা যে বিষয় কোনো অবস্থাতেই ত্রিকালে পরিবর্তিত হবে না, সেটাই হচ্ছে নিত্য। যার ধ্বংস নেই, বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: সেটা হচ্ছে নিত্য, ঠিক আছে? তাহলে সেই নিত্য এবং অপরিবর্তনীয় দ্রব্য যদি আমরা বলি, তাহলে সেটার দিক থেকে আমরা দেখব যে দেকার্তের দর্শনে তিনটি দ্রব্য স্বীকৃত হয়েছে। কটি দ্রব্য?
1: তিনটি দ্রব্য।
0: তিনটি, একটি হচ্ছে ঈশ্বর,
1: ঈশ্বর,
0: দ্বিতীয়টি হচ্ছে মন বা আত্মা,
1: মন বা আত্মা,
0: আর তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে জড় বা দেহ।
1: জড় বা দেহ, আচ্ছা
0: স্যার, ঠিক আছে।
1: হ্যাঁ স্যার।
0: দেহকে কিন্তু জড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে তিনটি দ্রব্য কি কি বললাম?
1: ঈশ্বর,
0: মন বা আত্মা,
1: আর জড় বা দেহ।
0: ভেরি গুড। এই ঈশ্বরকে বলা হয় চরম বা পরম দ্রব্য। কি বলা হয়?
1: চরম বা পরম,
0: পরম দ্রব্য। আর দেহ বা আত্মা বা মন বা জড় যাই বলো না কেন, বাকি যে তোমার দ্রব্য থাকলো তাকে বলা হচ্ছে আপেক্ষিক দ্রব্য।
1: আপেক্ষিক দ্রব্য,
0: ঠিক আছে? তাহলে উনি যে তিনটি দ্রব্যের কথা বললেন, মূলত সেটি কিন্তু দু প্রকারের হলো। একটি হচ্ছে চরম বা পরম দ্রব্য, আরেকটি হচ্ছে
1: আপেক্ষিক
0: আপেক্ষিক দ্রব্য। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে এক্ষেত্রে দু প্রকারের তিনটি দ্রব্যের কথা উনি স্বীকার করেছেন, বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে দেকার্তের মত অনুসারে আমরা একটি দ্রব্যকে তার গুণের মাধ্যমেই জানি। গুণ হলো দ্রব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, যা একান্তভাবেই দ্রব্যের মধ্যে নিহিত। সুতরাং কোনো দ্রব্যকে জানা মানেই হলো তার গুণ সমষ্টিকে জানা। যেমন তোমরা যদি ফুচকার কথা বলো, ফুচকা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কি মনে হবে, ফুচকাটা ভীষণ তেতো, তাই তো?
1: না স্যার, টক
0: টক। তাহলে আমি যদি ইচ্ছেও করি যে ফুচকাকে আমি একদম মিষ্টি এবং তেতো করে তৈরি করব, তোমরা কিন্তু বলবে না,
1: না,
0: কারণ ফুচকা খেতে যেমন ঝাল হয় তেমন টক হয়।
1: হ্যাঁ স্যার।
0: তার মানে আমরা তার গুণাবলী তার মধ্যেই নিহিত আছে।

0: তাহলে সেটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টক বুঝিনি, ঠিক আছে? কিন্তু এই যে যে আমি গুণটা বললাম, এই গুণটা কিন্তু তার বাহ্যিক গুণ, এটা ইচ্ছে করলে টকের জায়গায় মিষ্টি তৈরি করা যাবে। কিন্তু গুণ বলতে প্রকৃত যেটা বোঝায়, যেমন ঈশ্বরের অবিনশ্বরতা, ঈশ্বরকে তুমি ইচ্ছে করলেও নশ্বর করতে পারবে না, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তার অসীমতা, তার কিন্তু পরিবর্তন করা যায় না, অর্থাৎ যেটা কোনো অবস্থাতে পরিবর্তিত হয় না সেটা হচ্ছে তার গুণ। আচ্ছা, এইবার আমরা দেকার্তের এই মতের কিছু সীমাবদ্ধতা আলোচনা করব, অর্থাৎ তার এই মতবাদের বিরুদ্ধে ছোট ছোট কিছু
1: লিমিটেশন
0: বা সমালোচনা রয়ে গেছে, আমরা সেগুলো আলোচনা করছি। দেকার্ত তার সংজ্ঞায় বলেছেন, যা নিজেই নিজের কারণ তাই হলো দ্রব্য, অথচ তিনি চরম বা পরম এবং আপেক্ষিক এই দুই প্রকার দ্রব্যের উল্লেখ করেছেন। এই আপেক্ষিক দ্রব্যগুলি কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল, বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: অর্থাৎ তিনি বলছেন যে একটা হচ্ছে পরম বা চরম, আর একটা আপেক্ষিক। কিন্তু এই পরম বা চরম তিনি কিন্তু এই আপেক্ষিকগুলোকে পরিচালনা করেন। এই দিক থেকে আমরা বলবো যে তার যে মতবাদ, সেই মতবাদ তিনি সুস্পষ্ট করতে পারেননি, কেননা ঈশ্বরের উপর এই আপেক্ষিক দ্রব্যগুলো যে নির্ভরশীল, এর সঠিক কোনো ব্যাখ্যা তিনি করতে পারেননি, সেই জন্য তার মতবাদগুলো সববিরোধিতায় যুক্ত। এবার আমরা বুদ্ধিবাদী স্পিনোজার সম্পর্কে আলোচনা করব।
1: স্পিনোজা
0: ইনি ছিলেন হল্যান্ড দেশের, যেটা বর্তমান নাম নেদারল্যান্ড। সেই হল্যান্ডের বুদ্ধিবাদী স্পিনোজার মতে দ্রব্য শুধুমাত্র স্বয়ংভূ বা নিজেই নিজের কারণ নয়, যা নিজেই নিজের কারণ এবং নিজের সাহায্যেই নিজেকে জানতে পারে, তাই হলো দ্রব্য। বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: স্পিনোজা দ্রব্যের ত্রিতত্ত্বকে স্বীকার না করে বলেন যে দ্রব্য হলো এক এবং অদ্বিতীয়। যেমন এর আগে দেকার্ত কি বলেছেন যে তিন রকমের দ্রব্য রয়েছে, কিন্তু ইনি কি বলছেন, স্পিনোজা বলছেন না, দ্রব্য একটি এবং এর কোনো শাখা নেই।
2: আচ্ছা,
0: বুঝতে পেরেছ?
2: হ্যাঁ।
0: দ্রব্য হচ্ছে একটি, সে হচ্ছে অসীম এবং অনন্ত। দ্রব্য তথা ঈশ্বর যদি অসীম এবং অনন্তরূপে পরিগণিত না হয়, তাহলে তার আরও শক্তিমান, অসীম এবং অনন্তগুণ সম্পন্ন আরও কিছু স্বীকার করতে হবে। সেই জন্য তিনি বলেছেন যে ঈশ্বর হলেন সর্বশক্তিমান, স্বয়ম্ভূ এবং সর্বজ্ঞ, একমাত্র দ্রব্য। বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: সেই জন্য স্পিনোজা বলেন যে ঈশ্বর সমান সমান দ্রব্য সমান সমান প্রকৃতি, অর্থাৎ যা ঈশ্বর তাই প্রকৃতি তাই দ্রব্য। ঈশ্বর, প্রকৃতি এবং দ্রব্য বলে আলাদা কিছু নেই। জগতের সব কিছুকেই ঐশ্বরিক সত্তার মধ্য দিয়ে প্রকাশ করায় স্পিনোজার মতকে সর্বেশ্বরবাদ বলা হয়। কি বলা হয়?
2: সর্বেশ্বরবাদ
0: মানে সবই ঈশ্বর। তার মতে সব কিছুই ঈশ্বরে বিলীন এবং ঈশ্বর দ্বারাই সব কিছু সৃষ্ট।
2: আচ্ছা,
0: বুঝতে পেরেছ?
2: হ্যাঁ স্যার।
0: এবং এই জগতের সব কিছুই ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত, তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। এইবার আমরা এই স্পিনোজার সমালোচনাগুলো একটু আলোচনা করব সংক্ষেপে।

0: স্পিনোজার মতবাদের বিরুদ্ধে প্রশ্ন হল, ঈশ্বর যদি একমাত্র দ্রব্য হন, তবে সেই দ্রব্য থেকে এই মূর্ত জগৎ কিভাবে উৎপন্ন হতে পারে? এই সম্পর্কে কোনো সদুত্তর স্পিনোজা তার বক্তব্যে দিতে পারেননি। তোমরা বুঝতে পারলে, যদি ঈশ্বরই যদি একমাত্র হন,
1: হ্যাঁ স্যার,
0: তাহলে তিনি আবার জগৎ কি করে তৈরি করলেন?
1: হ্যাঁ স্যার,
0: তাহলে জগৎ আর এই ঈশ্বর তো আলাদা হচ্ছে।
1: হ্যাঁ স্যার, তাহলে তো আলাদাই হচ্ছে।
0: তাহলে সেক্ষেত্রে সেটার কিন্তু সঠিক ব্যাখ্যা উনি
1: দেননি।
0: এইবার আমরা জানব দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী লাইবনিজের মত। লাইবনিজের বক্তব্য দেকার্ত স্পিনোজার দ্বারা প্রভাবিত হলেও লাইবনিজ সম্পূর্ণভাবে তাঁদের মতকে মেনে নেননি। তার মতের মধ্যে একটু স্বতন্ত্রতা রয়েছে। তার মতে আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ। আত্মসক্রিয়তার অর্থ হল স্বাধীনভাবে ক্রিয়া করার ক্ষমতা। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: প্রত্যেকেরই আমাদের আত্মসক্রিয়তা রয়েছে। আমরা কিন্তু নিজেদের স্বাধীনভাবে ক্রিয়া করার ক্ষমতা রাখি, কারোর দ্বারা পরিচালিত হই না। লাইবনিজ দাবি করেন যে সচেতন পরমাণু তথা চিত পরমাণুই হল দ্রব্য। তাহলে উনি দ্রব্য বলতে কাকে বলেছেন? চিত পরমাণু।
1: চিত পরমাণু কি?
0: চিত পরমাণু হচ্ছে লাইবনিজের ভাষায় মোনাড, যেগুলো দিয়ে আমাদের এই জগৎ সব কিছুই তৈরি হয়েছে। ঠিক আছে, ছোট ছোট কিছু পরমাণু যার চেতনা রয়েছে। ঠিক আছে, চেতনাযুক্ত আমাদের পরমাণু, সেগুলোকে বলা হচ্ছে চিত পরমাণু। দ্রব্য হিসাবে এই চিত পরমাণুকেই লাইবনিজ কী বলেছেন? মোনাড নামে অভিহিত করেছেন। আবার এই চিত পরমাণু বা মোনাডকে কিন্তু চিদ্নু বলা হয়। কি বলা হয়? চিদ্নু। তাহলে একটাই কি কি নাম পেলাম আমরা? চিত পরমাণু, মোনাড আর হচ্ছে চিদ্নু। ঠিক আছে, তাহলে লাইবনিজের মতে এই মোনাডই হল দ্রব্য। এই মোনাডগুলি কখনোই জড় পরমাণু নয়, এগুলি হলো সচেতন পরমাণু। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: ওই যেটা আমি বললাম, মানে চেতনাযুক্ত, সচেতন অর্থাৎ যার চেতনা আছে, সেটাকেই বলা হচ্ছে সৎ।
1: সৎ,
0: সেই চেতনাযুক্ত মোনাডগুলোই হচ্ছে এই মোনাডগুলো। কিন্তু সরল এবং এগুলো সংখ্যায় অনেক, অনুপরমাণু যেমন প্রচুর আছে,
1: হ্যাঁ স্যার,
0: এগুলোও কিন্তু প্রচুর এবং এগুলো হচ্ছে সর্বকনিষ্ঠ, তাই এগুলো অবিভাজ্য, অর্থাৎ এগুলোকে আর বিভাজন করা যায় না, অর্থাৎ এগুলো হচ্ছে সর্বকনিষ্ঠ। এগুলো অনেকগুলো মিলে তারপরে তৈরি হয়েছে মোনাড। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার।
0: এই সর্বশ্রেষ্ঠ মোনাডকেই লাইবনিজ ঈশ্বর বললে উল্লেখ করেছেন। এখানে দু ধরনের মোনাড দেখা যায়। একটা হচ্ছে কম সামর্থ্যের বা শক্তির মোনাড, যাকে বলা হয় নগ্ন মোনাড, আর একটা হচ্ছে শক্ত এবং সামর্থ্যের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, তাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মোনাড। এই সর্বশ্রেষ্ঠ মোনাড কাকে বলবে? কে সর্বশ্রেষ্ঠ বলে আমাদেরকে মনে হয়?
1: ঈশ্বর।
0: উনি কিন্তু এই ঈশ্বরকেই সর্বশ্রেষ্ঠ মোনাড বলে অভিহিত করেছেন। এই মোনাডগুলির মধ্যে আধ্যাত্মিক চেতনা ভিন্ন ভিন্ন হলেও তাদের মধ্যে এক প্রকার শৃঙ্খলা বর্তমান। একেই লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলা হয়। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ।
0: তাহলে এই লাইবনিজের দ্রব্য সম্পর্কিত মতবাদের মধ্যেও ছোট্ট ছোট্ট সমালোচনা দেখা যায়, সেগুলো আমরা একটু আলোচনা করছি।

0: লাইবনিজের দ্রব্যের ধারণাকে অনেকে কাল্পনিক ধারণা বলে মনে করেন। কাল্পনিক মানে কি
1: স্যার? যেটা বাস্তবে না,
0: ওনার কল্পনাতে, উনি কল্পনা করে গেছেন। লাইবনিজের দ্রব্য সম্পর্কিত বক্তব্য বাস্তব ধারণার পরিপন্থী বা বিপরীত। বাস্তবে যা হয় সেদিকে কিন্তু এটা
1: হয় না,
0: যাচ্ছে না। এইবার আমরা দ্রব্য সম্পর্কিত বুদ্ধিবাদীদের আলোচনা থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো একটু আলোচনা করব, কারণ আমাদের টাইম আর খুব বেশি নেই। আমরা যেটুকু আলোচনা করলাম এখান থেকে আমরা যদি এমসিকিউ প্রশ্ন খোঁজার চেষ্টা করি, দেখো এগুলোই আমরা আলোচনা করছি, মনে পড়ে যাবে। যেমন সাবস্টেন্স শব্দের আক্ষরিক অর্থ কি? এবার এটা কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে না, এখানে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদেরকে শুধু মনে করতে হবে, হ্যাঁ এই কথাটা তো আমি শুনেছিলাম, এইভাবে করি তোমাদের। তোমাদের কিন্তু মনে করে খুঁজে লিখতে হবে না, ওখানে দেয়া থাকবে, সেই শব্দটা দেখে তোমাদের পুরনো পড়ার সঙ্গে মিলে নিতে হবে।
1: আচ্ছা,
0: তাহলে কি বললাম, সাবস্টেন্স শব্দের আক্ষরিক অর্থ কি? ধরে নাও এখানে অপশন দেওয়া আছে, এ উদ্দেশ্য, বি বিধেয়, সি দ্রব্য, এবং ডি নিচে অবস্থান করা। নিচে অবস্থান করা, মনে পড়লো?
1: হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ।
0: একদম শেষে যখন আমরা আলোচনা করেছিলাম যে সাবস্টেন্স কথাটা কোথা থেকে এসেছিল, সেখানে সবার শেষে আমরা বলেছিলাম
1: নিচে অবস্থান,
0: নিচে অবস্থান করা, বুঝতে পেরেছো? এই যে এই জন্য কি হয়, লাইন বাই লাইন আমাদের পড়তে হয়, না হলে কিন্তু ভুলে যাবে। এবার দেখো আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। সাধারণ ধারণা অনুসারে দ্রব্য হলো, এটা প্রশ্ন। এইবার তোমাদের যে অপশনগুলো আছে সেগুলো, এ কর্মের আধার, বি গুণের আধার, সি শক্তির আধার, ডি হচ্ছে গুণ এবং ক্রিয়ার আধার।
1: স্যার গুণের আধার,
0: একদম। এই তো পারছ, ভেরি গুড। এবার আরেকটা কোশ্চেন বলছি, দেকার্তের দ্রব্যের আলোচনা পাওয়া যায় তার কোন গ্রন্থে? এ মেডিটেশন, বি ফার্স্ট ফিলোসফি, সি ডিসকোর্স অফ মেথড, এবং ডি দ্য প্যাশনস অফ দ্য সোল।
1: স্যার মেডিটেশন,
0: একদম। মেডিটেশন কথাটা বলেছিলাম,
1: হ্যাঁ স্যার।
0: তাহলে এইভাবেই দেখো, একটু মন দিয়ে যদি শোনা যায় তাহলে তোমাকে মুখস্থ করার দরকার নেই, দেখো অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে। সেই জন্য লাইন বাই লাইন কিন্তু তোমাকে পড়তে হবে,
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, আর কী ধরনের প্রশ্ন আসবে সব সময় কিন্তু ধারাবাহিকভাবে নাও জানতে পারো, সেই জন্য প্রত্যেকটা লাইনই তোমাকে ভালো করে বুঝে নিতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। আরেকটি কোশ্চেন বলছি, দেকার্তের দর্শনে কয় প্রকার দ্রব্য স্বীকার হয়েছে বলো দেখি?
1: স্যার তিন প্রকার।
0: তিন প্রকার, এটা কিন্তু আমি অপশন দেওয়ার আগেই তোমরা বলতে পারলে, মনে আছে কি কি ছিল?
1: হ্যাঁ স্যার
0: বলো দেখি।
1: ঈশ্বর,
0: হ্যাঁ,
1: মন, মন বা আত্মা, বা দেহ বা
0: জড়বস্তু। ভেরি গুড, দারুণ টুসি, তো খুব ভালো করছো, ভীষণ ভালো, এভাবে পড়াশোনা করে যাও। আচ্ছা অনুষ্কার জন্য একটা প্রশ্ন করছি, একমাত্র ঈশ্বরকেই চরম বা পরম দ্রব্য বলেছেন কে? দেকার্ত, লাইবনিজ, লক আর বার্কলে?
2: স্যার দেকার্ত।
0: ভেরি গুড, দেকার্ত, খুব সুন্দর। এইবার তোমাদের দুজনের মধ্যে যে আগে পারবে সে বলবে, সর্বেশ্বরবাদী দার্শনিক হলেন কে?

0: স্পিনোজা, দেকার্ত, লাইবনিজ, বার্কলে।
1: স্পিনোজা,
0: তোমরা মনে রাখবে যে ঈশ্বর সংক্রান্ত যদি কোনো আলোচনা হয় তাহলে সেটা স্পিনোজা। স্পিনোজার মূল বক্তব্যটা কি বলেছিলাম? ঈশ্বর সমান সমান প্রকৃতি সমান সমান দ্রব্য। এইরকম চেহারা দেখলেই জেনে নেবে সেটা হচ্ছে স্পিনোজা। এইবার সেই প্রশ্নটাই যদি করি, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই সমীকরণটি কে দেন?
1: স্যার স্পিনোজা।
0: তখন কি বলবে? স্পিনোজা। আচ্ছা, ঈশ্বরই একমাত্র স্বনির্ভর দ্রব্য, এ কথা কে বলেছেন?
1: স্যার স্পিনোজা।
0: এটাও কিন্তু স্পিনোজাই বলেছেন। আচ্ছা, মনাড বা চিত পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে? মনাড সংক্রান্ত আলোচনা করেছেন কে? এটা কিন্তু অপশন দেওয়ার কথাই নয়, তবু আমি দিচ্ছি। দেকার্ত, হিউম, অ্যারিস্টটল, লাইবনিজ। লাইবনিজ। এরকম সবসময় কম্পিটিশন নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ব্রেনটাকে পুরো শার্প রাখবে। এইবার বলো, ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মনাড, এ কথা কে বলেছেন? লক, হিউম, দেকার্ত, লাইবনিজ।
2: লাইবনিজ।
0: এটা একটা মনে রাখার বিষয়, চিত পরমাণু বা মনাড সংক্রান্ত যদি কোনো আলোচনা হয় তাহলে সেখানে তোমরা কিন্তু লাইবনিজের নামটাই বলবে।
1: ও আচ্ছা স্যার, লাইবনিজ,
0: ঠিক আছে।
1: হ্যাঁ স্যার।
0: তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, পড়াশোনা করো।
1: হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার।
0: ঠিক আছে, ধন্যবাদ।
3: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় দর্শন পাঠদান করলেন বীরনগর হাইস্কুলের শিক্ষক অনুজ ভৌমিক এবং অংশগ্রহণে ছাত্রীরা টুসি মণ্ডল এবং অনুষ্কা ব্যানার্জি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি কথায় সুরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। মধ্যপ্রদেশের গন্ডোয়ানা রাজ্যের চন্দ্রবংশীয় রানী দুর্গাপতি মোগল সম্রাট আকবরের সেনাপতি আসাফ খানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন। শেষ পর্যন্ত মোগলদের হাতে সম্মান হানিয়ে এড়ানোর জন্য নিজেই আত্মাহুতি দেন। তেমনই উদাহরণ মেওয়ারের রানা সংগ্রাম সিংয়ের স্ত্রী রানী কর্ণাবতীর। মোগলদের হাতে যাতে সম্মান না যায় তার জন্য জহরব্রত পালন করেন তিনি। রানী পদ্মিনীও একই পথ অবলম্বন করেছিলেন। সেই ধারা ক্রমশ চলছে। প্রতি বছর যুদ্ধক্ষেত্রে যাতে কোনো ধর্ষণের ঘটনা না হয় তার থেকে এড়ানোর জন্য প্রত্যেক বছর 19 জুন সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস পালিত শুরু হয়। 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধ কৌশল হিসাবে যৌন হিংস্রতার ভয়াবহতা তুলে ধরতে এবং এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই দিবসটি ঘোষণা করেন। যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ এবং অন্যান্য যৌন অপরাধকে কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য। আজকের কথায় সুরে সারা বিশ্বের কাছে এই প্রস্তাব রাখি, শান্তি ফিরে আসুক বিশ্বের দ্বারা।

করে। প্রতিদিনের মতো আজও কথায় সুরে শুরু করব বাংলা ছায়াছবির গানের সাথে। ছবির নাম পদ্মাবতী জয়দেব, শিল্পে মান্না দেয়।

সুর থেকে একটু ফিরে যাই কথার জগতে, জেনে নেই আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি জায়গায়। এছাড়া হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলোতেও ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ সংক্রান্ত এক সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী বর্ষণ, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার ওপর দিয়ে আগামী 24 ঘণ্টায়। সিকিমেও ভারী বর্ষণ, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলাম আবহাওয়ার খবর, এবারে জেনে নিই আজ শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের ট্রাফিক চলাচল সম্পর্কে। প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ধীর গতির হতে পারে এবং যাত্রী ও পথচারীদের যাত্রার পরিকল্পনা সে অনুযায়ী করা উচিত। দার্জিলিং মোড় ক্রসিংয়ে এবং আরও বেশ কিছু জায়গায় যেখানে এনি

সম্পর্কিত খবর। ফিরে আসি আবার সুরের জগতে। শিল্পী লতা মঙ্গেশকর, ছায়াছবি অন্তর্ঘাত। গানটি শুনব।

0: কথায় শুরুতে এবার পালা বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে আসব হিন্দি ছায়াছবির গানের টালি নিয়ে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়, অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। मेरा आप सबसे आग्रह है कि आप भी अपने परिवार, दोस्तों, पड़ोसियों या सहकर्मियों के साथ मिलकर स्वच्छता अभियान में हिस्सा जरूर लें। ये महात्मा गांधी जी को भी सच्ची श्रद्धांजलि है, जो जीवन पर्यंत इस उद्देश्य के लिए समर्पित रहे।
0: হিন্দি ছায়াছবির গানের পর্বে প্রথমেই শুনব পেয়ার কিয়া তো ডরনা কিয়া ছায়াছবির গান, শিল্পী উদিত নারায়ণ।

এই সুরের সাথে নিয়ে আজকের মতো এখানে এতে টানব কথায় সুরে। কথায় সুরে আবার আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বেলা ১২টায় আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। আমরা যারা মাঝে মাঝে ছবি ঘরে ছবি দেখতে যাই, প্রায়ই একটা বিজ্ঞাপন আমরা দেখতে দেখতে চোখ বন্ধ করে ফেলি। তার বিভৎসতা আমাদের চোখকে পীড়া দেয়। একজন গৃহিণী বলেন, তার সাজানো সংসার তামাকের প্রভাবে কিভাবে তছনছ হয়ে গেল, ক্যান্সার তার স্বামীর জীবন কিভাবে শেষ করে দিয়েছে, বিড়ি খৈনির আসক্তি কিভাবে ক্যান্সারকে ডেকে এনেছে, মুখের অংশ জিভের অংশ কিভাবে কেটে বাদ দিতে হয়েছে। দেখলে প্রচণ্ড ভয় লাগে, আবার কষ্টও হয়। অন্যদিকে ধূমপানের প্রভাবে হার্ট অ্যাটাক, মস্তিষ্কের রক্তক্ষরণ, পুঙ্গুত্ব একটা পরিবারকে কিভাবে শেষ করে দিল, সেই বিজ্ঞাপনও বারে বারে দেখানো হয়। কিন্তু সচেতনতা কি বাড়ছে? কোনো একজনও কি এইসব ক্ষতিকারক দিকগুলোর কথা ভেবে নেশাকে এড়িয়ে যাচ্ছেন? জানি না। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের মহিলা মজলিশের আসরে আমরা উত্তর খুঁজব তামাক নিয়ে এই সব প্রশ্নেরই। আমাদের আজকের আলোচনা সঙ্গতভাবে তাই শীর্ষক রেখেছি, সুস্থ জীবন চাও তামাক ছেড়ে দাও। সঙ্গে রয়েছেন ডাক্তার মণিদীপা সরকার। নমস্কার ডাক্তারবাবু, আমাদের মহিলা মজলিশের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার। আমার আকাশবাণী শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
0: বিশ্ব তামাক বিরোধী দিবসের ইতিহাস 1987 সাল থেকে শুরু হয়, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিগুলি তুলে ধরার জন্য একটি দিবসের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেন। প্রসঙ্গত বলে রাখি, সারা বিশ্বে প্রায়

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, নারীমন অনুষ্ঠানে আমি জুলি আবার আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে আমরা মহিলাদের নানান সমস্যার কথা এবং তার প্রতিকারের সম্বন্ধে বিভিন্ন নাটক, গল্প ও সাক্ষাৎকারের মাধ্যমে উপস্থাপন করে থাকি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং সমস্যার কথা আমাদের জানাতেই পারেন। আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি, 9800881525। এছাড়াও আরেকটি নাম্বার 8373837996, 8373837996। আসুন নাটকটি শুনে নিই। আমরা আজকে যে নাটকটি উপস্থাপন করছি, সেই ঘটনাটা ঘটেছিল কুচবিহার জেলার রামপুর নামক এক গ্রামে। সেই গ্রামে রমেশবাবুর মেয়ে বিয়ের জন্য কথাবার্তা চলছিল একটু দূরবর্তী পুঠিমারি গ্রামে মদনবাবু ছেলের সাথে। একদিন রমেশবাবুর বাড়ি ওই গ্রামের প্রতিবেশী স্বপনবাবু আসে।
2: রমেশদা, ও রমেশদা, বাড়ি আছো?
3: কে ও স্বপন, তুমি এসো এসো, বসো।
2: না ঠিক আছে বৌদি, এখানেই বসছি। রমেশদা কোথায় গেছেন?
3: তোমার দাদা তো সকালেই বেরিয়েছে টেলিপাড়ার জগবন্ধুর বাড়ি যাবে বলে।
2: তা কি এমন কাজ পড়লো যে এই সাত সকালে জগবন্ধুর বাড়ি যেতে হলো দাদাকে?
3: আরে তুমি জানো না, উনিই তো আমাদের মেয়ের মিতার বিয়ের জন্য ঘটকের কাজ করছিলেন।
2: ও তাই বলো। তা বিয়ের ব্যাপারে কথাবার্তা কতদূর এগোলো? ছেলেটা কি কাজ করে? তোমাদের পছন্দ হয়েছে তো?
3: হ্যাঁ, ছেলেটা দেখতে শুনতে ভালোই, একটা ছোট দোকান আছে ওদের, আর আমাদের মিতাকেও পছন্দ হয়েছে।
2: খুবই ভালো। তাহলে তার দেনা পাওনার ব্যাপারে কেমন কি চাইছে ওরা?
3: সেই কথাই তো স্বপনদা, তুমি তো আমাদের অবস্থা জানো, ছেলেটাকে আমরা হাতছাড়া করতে চাইছি না। এখনকার সময়ে এমন পাত্র পাওয়া অসম্ভব, কিন্তু কি করেই বা ওদের দাবি মেটাবো তা আমরা জানি না। তাই এসব কথা নিয়েই তোমার দাদা ওই ঘটকের বাড়ি গেছে। যদি একটু বলা কওয়া যায়, একটু মানিয়ে নেওয়া যায়।
2: কি আর করবে বলো, এছাড়া তো আর উপায় নাই। ঠিক আছে, আমি এখন যাই, পরে আবার আসব, দাদার সাথে আমার একটু দরকার আছে।
3: ঠিক আছে, এসো তবে। কি ব্যাপার, তুমি এসে গেছো, এত দেরি হলো কেন?
4: একটু জল দাও তো, গলাটা পুরো শুকিয়ে গেছে।
3: হ্যাঁ দিচ্ছি,

0: কি ব্যাপার, তোমার কি হলো, চুপ করে আছো কেন?
1: বলার মতো কি আর আছে মিতার মা? আসলে কি জানো, এই পৃথিবীতে দারিদ্রতা তো একটা অভিশাপ, তার থেকেও বড় অভিশাপ হলো মেয়ের বাবা হওয়া। আরে, এত করে ওদের হাত পা ধরলাম, না তবু ওরা শুনল না, আমার কোনো কথার ওরা মূল্যই দিল না।
0: কি হবে তবে, আমাদের মিতার বিয়েটা কি তাহলে ভেঙে যাবে?
1: না না না, এটা হবে না। আমার মেয়ের বিয়ে আমি ভাঙতে দেব না, যেভাবেই হোক আমার মেয়ের বিয়ে আমি ওই বাড়িতেই দেব।
0: কিন্তু কি করে জোগাড় করবে এতগুলো টাকা?
1: জানি না কি করব, কিন্তু একটা কিছু তো করতেই হবে। এতগুলো টাকা, না না, আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু তো একটা করতে হবে।
0: ঠিক আছে, আচ্ছা আগে যাও তো, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি।
2: মা, মা কোথায় তুমি? মা, ও মা!
3: এই হলো মিতা, রমেশবাবুর মেয়ে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সংসারের অভাবের জন্য আর পড়াশোনা করতে পারেনি, তবু ঘরে বসে থাকে না এই মেয়ে। পাশের গ্রামে নবাঙ্কুর বলে একটা নার্সারি স্কুলে পড়ায়, বিনিময়ে কিছু টাকাও পায়। এই মেয়েরই বিয়ের জন্য রমেশবাবু ও মিতার মা উঠে পড়ে লেগেছে।
0: ও মিতা, তুই এসে গেছিস মা, আজ এত দেরি হলো কেন?
2: আমাদের স্কুলে মিটিং ছিল, তাই একটু দেরি হলো। জানো মা, আজ একটা খুশির খবর আছে, বাবা শুনলে অনেক খুশি হবে।
0: কি খবর রে মা?
2: মা জানো, এই মাস থেকে আমার বেতন বেড়ে গেছে, আর জানো কত?
0: কত?
2: পুরো 4,000।
0: খুব ভালো,
2: তুমি খুশি হওনি মা? বাবা কোথায় গেছে?
0: আর খুশি, তোর তো বিয়ে হয়ে যাবে, তোর বাবা যে কোথায় গেল, ঘটকের বাড়ি থেকে এসেই মাথা খারাপ হয়ে গেছে।
2: কেন?
0: ছেলের বাড়ি তাদের দাবি থেকে একদম সরবে না, আর তোর বাবা ওই বাড়িতেই তোর বিয়ে দেবে।
2: মা, তুমি বাবাকে চিন্তা করতে মানা করো, আমার বিয়ের জন্য এত অস্থির হচ্ছ কেন তোমরা?
0: তুই বুঝবি না রে মা, আমরা এই পাড়া গায়ের মানুষ, ঘরের মেয়ে থাকা যে কি জ্বালা। চল আগে খেয়ে নিবি, চল।
2: ঠিক আছে মা, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি ভাত বাড়ো।
3: মেয়ে যখন খুশি হয়ে খুশির সেই খবর বাবাকে জানাতে চাইছে, তখন তার বাবা রমেশবাবু সেই মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? তার যদি পাত্রের পক্ষের দাবি সে মেটাতে না পারে, তাহলে তার মেয়ের বিয়ে ভেঙে যাবে। আচ্ছা, পাত্রপক্ষের অন্যায় দাবি না মানতে পারলে মিতার বিয়ে ভেঙে যাবে, আর সেই বিয়ে ভেঙে গেলেই সব কিছু শেষ হয় নাকি? না, সব কিছু শেষ হয় না, কিন্তু রমেশবাবুকে এ কথা কে বোঝায়? আসুন দেখি তারপর কি হলো।
4: রমেশদা, তাহলে এখন কি করবে?
0: তাই তো, এতগুলো টাকা কোথা থেকে পাবো?
1: সে উপায় হয়ে গেছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
0: কি উপায় হয়েছে
1: জানো মিতার মা? এছাড়া আর কোনো উপায় নাই, আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম।
4: কি সিদ্ধান্ত নিলে সেটাই তো বলবে।
1: আমি মদনবাবুর সাথে কথা বলেছি, আমাদের এই বাড়িটা বিক্রি করে দেব, 370,000 টাকা দিবে বলেছে।
0: তুমি এই বাড়ি বিক্রি করে দেবে?
1: হ্যাঁ মিতার মা, এই বাড়ির থেকে আমার মেয়ের মূল্য আমার কাছে অনেক বড়।
4: এরপর তাহলে কোথায় থাকবে?
1: কোথায় আর থাকবো, একটা ভাড়া ঘরে, দেখি কিভাবে দিন কাটাতে পারি।
2: না বাবা না, এটা হতে পারে না, আমি এই বিয়ে করব না, তোমাদের পথে বসিয়ে আমি সুখী।

0: করতে চাই না।
1: না রে মান্না, সন্তানের সুখী তো বাবা মায়ের সুখ, তুই অমন করে বলিস না মা।
0: এ কেমন সুখী হওয়ার কথা বলছো বাবা? একটা মেয়ে আমাদের সমাজে বিয়ের বাজারের পণ্য নয়। আমাদের সমাজে মেয়েদেরও একটা মূল্য আছে, আমরাও মেয়েরাও কোনো অংশে কম যাই না। আর জানো বাবা, পণ দেওয়া আর নেওয়া এখন দুটোই অপরাধ।
2: রমেশদা, মিতা কিন্তু ঠিক কথাই বলেছে।
0: আচ্ছা মা, যে লোকটা আমাকে বিয়ে করে বউ মর্যাদা দেওয়ার জন্য আমার বাবা মাকে পথে বসাতে চাইছে, তোমরা সেই লোকটার সাথে আমাকে ঘর করতে বলছো? না না, আমার দ্বারা এ অসম্ভব, আমি এ বিয়ে করতে পারবো না।
3: তাহলে তুই কি করবি?
0: আমি আবার পড়াশুনো শুরু করতে চাই, অবশ্য যে স্কুলে আমি পড়াই সেটাও চালিয়ে যাব।
1: তা কি করে সম্ভব? তুই কলেজে গেলে স্কুলে কিভাবে পড়াবি?
0: আজকাল অনেক মুক্ত বিশ্ববিদ্যালয় হয়েছে, যেখান থেকে বাড়িতে থেকেও পড়াশুনো করা যায়। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা।
3: তুই এত কিছু জানলি কি করে?
2: বৌদি, তোমার এই মেয়ে একদিন তোমাদের মুখ উজ্জ্বল করবে, তুমি দেখে নিও। আর শুধু তাই নয়, এই মেয়ে তো আমাদের গ্রামের গর্ব। এরকম যদি আজ প্রত্যেকটা মেয়ে ভাবত তাহলে কতই না ভালো হতো।
1: হ্যাঁ রে মা, তুই এগিয়ে যা, তোর পাশে আমি আছি। তুই কোনো চিন্তা করিস না মা, শুধু দেখ তোর স্বপ্ন যেন সার্থক হয়।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন মিতার জীবনের ঘটনা? এইরকম কিছু ঘটনা হয়তো প্রতিদিন আমাদের চারপাশে ঘটেছে। যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তবে অবশ্যই আমাদের জানান, আমরা তা নাট্যরূপে এই অনুষ্ঠানে সম্প্রচার করব। আর এই ঘটনাটি যদি কারোর জীবনে উৎসাহ বা প্রেরণা জুগিয়ে থাকে তবে অবশ্যই ফোন অথবা মিস কল করে আমাদের জানান। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। আজ এই পর্যন্তই। সমস্ত অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, এর আগের পর্বে আমরা সাহিত্য পাঠের আসর এনেছিলাম গজেন্দ্র কুমার মিত্রের একটি ছোট গল্প যার নাম গৃহিণী। সেখানে নির্বিবাদী মহেশবাবুর মৃত্যুর পর তার শ্রাদ্ধ সংক্রান্ত ও সংসার খরচ সংক্রান্ত সমস্ত টাকা পয়সার হিসেব নিয়ে মার সাথে ছেলেদের কথোপকথন এবং বাদানুবাদের একটা খণ্ডাংশ আমরা পাঠ করেছিলাম। এবারে শুরু করছি গল্পটির দ্বিতীয় অংশ। শ্রাদ্ধটা কোনো রকমের তিলকাঞ্জন করেই হয়ে গেল। পাড়ার লোকে কেউ কেউ মনোরমাকে শুনিয়েই বললেন, এত বড় বাড়ি, 500 টাকা করে তো পেনশনই পেত, তার কাজ এমন করে সারা তোমার উচিত হয়নি ভাই, তারই তো সব, অথচ তার কাজটাও ভালো করে করলে না, না হয় কিছু ভাঙতেই পুঁজি থেকে, এই তো শেষ কাজ। অপমানে মনোরমার দুই কান জ্বালা করছে, দু চোখ ঝাপসা হয়ে এসেছে, তবু কিচ্ছু বলতে পারেননি। সব কথা তো সবসময় বলা যায় না, কিন্তু সবচেয়ে আঘাত লাগলো যখন শ্রাদ্ধের পর বড় ছেলেকে ডেকে বলতে গেলেন, খরচপত্র তো হাতে কিছুই নেই বাবা, টাকা করে দে কিছু কিছু তোরা। অনঙ্গর মুখের হাঁ কিছুক্ষণ বুঝলোই না। টাকা, টাকা কোথায় পাবো? এই যার একগাদা টাকা খরচ হয়ে গেল শ্রাদ্ধ করতে গিয়ে, এখন আর কিছুদিন ও কথা মুখে উচ্চারণ করো না। উমা, না করলে চলবে কি সে? এই রাবণের সংসার, এর খরচা কি কম? রাবণের সংসার রাখলে চলবে কেন বলো? বাবার টাকা ছিল, যা খুশি করেছিলেন, এখন হয় খরচ কমো, না হয় নিজের পুঁজি ভাঙো। আবারও সেই সংশয়। মনোরমা ঝনাত করে চাবিটা আঁচল থেকে খুলে ফেলে দিয়ে বললেন, সব খুলে দেখে এসো বাবা, কোথায় কি পুঁজি রেখেছি, থাকে বার করে নাও।

সঙ্গে একটু অপ্রতিভই হলো। সে কথা হচ্ছে না, আমাদেরও ছেলেপুলে আছে, ধার করে তো সর্বশান্ত হতে পারি না, যা হয় করে চালাও, দেখি রাজে কিছু দেয় কি না, ওই বা কোথায় পাবে তা তো জানি না, তবে অফিসে কোঅপারেটিভ থেকে ধার পেতে পারে। শ্রাদ্ধ তো মিটেই গেছে, এখনো মেয়েদের বসিয়ে রেখেছো কেন? মনোরমার চোখ জলে ভরে গেল। তোমরাই ঘাট ধরে পাঠিয়ে দাও বাবা, আমার পেটের মেয়ে আমি কি করে বলি যে বেরিয়ে যাও, এই শোক তাপের সময় আমি একটু ভুলে থাকবো বলে ওরা আছে, নইলে কি তোমাদের অচ্ছেদার ভাত খাওয়ার জন্য পড়ে থাকতো? অনঙ্গ বিরক্ত হয়ে বলল, ওই তোমার বড় দোষ মা, সব কথা বাঁকাভাবে ধরো, আমি কি তাই বলেছি? এই অবস্থা তো দেখতেই পাচ্ছ, আজকালকার বাজার খরচপত্র তো কম নয়, বাবা ছিলেন মাথার ওপর, তিনি কি করে চালাতেন তিনি জানেন, এখন আমরা পেরে উঠবো কি করে বলো? আর এটা তো রবারের জিনিস নয় যে ইচ্ছে করে টেনে বাড়াবো, আর বাবাকেও তো ওই করেই সর্বশান্ত করেছো, তখন যদি একটু বুঝে চলতে তাহলে এই ব্যাপারটা হতো না। অত বড় একটা লোক মারা গেল অথচ তার ছেলেরা এক পয়সা পেল না, উল্টে ধার করে শ্রাদ্ধ করতে হলো। মনোরমার মনে পড়ল মহেশবাবুও একবার মেয়েদের নিয়ে তাকে খোঁটা দিয়েছিলেন, ছেলেদের সংসার ছাড়াও 127 টাকা দুধের বিল দেখে বলে উঠেছিলেন, কি সর্বনাশ, এ কি করেছো? তাতে মনোরমা ঝংকার দিয়ে বলেছিলেন, দুধ কি আমি খাই এক ফোঁটা যে আমাকে শোনাচ্ছ? তোমার তিন মেয়ের দরুন বলতে নেই 17টি নাতি নাতনি। কর্তা হেসে বলেছিলেন, এর চেয়ে ঘর জামাই রাখা যে ভালো ছিল, সে তবু জামাইদের মাইনের টাকাগুলো হাতে আসত। তার ফলে মনোরমা রাগ করে দুদিন খাননি, কান্নাকাটি অভিমান কর্তা হাতে পায়ে ধরে মিটে নিতে বাধ্য হন। আজ কেমন করে মনের মধ্যেই বুঝতে পারেন মনোরমা যে এদের কাছে সে অভিমানের কোনো মূল্য নেই। দীর্ঘশ্বাসটা ফেলতেও লজ্জা করে, কোনো মতে চেপে গিয়ে বললেন, তা এখন কি করব বলে দাও, এক টুকরো কয়লা নেই, রেশন আনতে হবে, ধোপা হিসেব চাইছে, রকমারি খরচা, অথচ আমার হাতে তো মোটে 3-4টি টাকা পড়ে আছে। বলো কি, না না না, এমন করলে তো চলবে না, এই তো বাবা মরবার পর দেখলুম 5 মন কয়লা এলো, না তুমি দেখছি হিসেব করে চলা কাকে বলে কিচ্ছু জানো না, আজ সন্ধেবেলা রাজানের সঙ্গে বসতে হবে, আয় ব্যয় বুঝতে হবে, এমন করলে চলবে কি করে, সে কত দেয় আমি কত দিতে পারি বুঝে চালাতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের খরচ, কাপড় জামা, দুধ, ওষুধ, ডাক্তার সব তো নিজেরাই করছি, তার ওপর শুধু ডাল ভাতের জন্য এক গাদা করে টাকা দেবেই বা কেন, আর পাবেই বা কোথায়? ওকালতির যা আয়, ওকালতির এই আয়েই বড় বৌমা গত মাসেও নতুন গয়না গড়িয়েছেন, শালির বিয়েতে তার আগের মাসে অনঙ্গ 2.5 ভরির কঙ্কন দিয়েছে, তাছাড়া 3টি ইন্স্যুরেন্স আছে মোটা টাকার। কিন্তু সেসব কথা মনে করিয়ে দিতে ঘৃণা বোধ হলো তার, তিনি শুধু বললেন, তাই ভালো বাবা, তোমরা সংসারের ভারটা বুঝে নাও, আমি বাঁচি তাহলে। রুষ্টকণ্ঠে অনঙ্গ বলল, ওভাবে এলিয়ে দিলে তো চলবে না, সবাই মিলে পরামর্শ করে খরচ কমাতে হবে, মেয়েদের ওপর তোমার অহেতুক টান, আজ না হয় শ্রাদ্ধের জন্য এসেছে শোকতাপের সময়, কিন্তু চিরকালই দেখেছি 2-3টি মেয়ে তোমার কাছে রাখা চাই। কেন কেন রে বাপু, তাদের বিয়ে থা হয়েছে, ঘরকন্যা আছে নিজেদের, জামাইরা কেউ অক্ষম নয়, বাবা দস্তুর মতো খরচা করেই মেয়েদের বিয়ে দিয়েছেন সৎপাত্র দেখে, সেসব টাকা আজ থাকলে আমাদের অভাব কি, তাদের এনে এখানে জিইয়ে রাখার দরকারটা কি, এর জন্য বাবাকে কি কম দুঃখটা দিয়েছো তুমি? আড়ষ্ট হয়ে যান মনোরমা, এখনও 16টি দিন কাটেনি কর্তা গেছেন, এরই মধ্যে এত কথা শুনতে হবে তা কি স্বপ্নেও ধারণা করেছিলেন? ওই তো সকলের চোখের আড়ালে বসে তামাক খেতেন, আছেন কি না কেউ খোঁজও করেনি, নাতি নাতনিদের থেকেও বেচারি সাড়া পেতেন না, তবু তাতেই মনোরমার যে প্রতাপ ছিল আজ তার কিছুই নেই। গৃহিণী বলতে যা বোঝায় তাই ছিলেন তিনি, সমস্ত কিছু হতো তার মত আর নির্দেশ মতো, খাওয়া দাওয়া, বাজার হাট, লোক লৌকিকতা সব কিছু, কাদের জন্য করেছেন তিনি এসব, সে কি নিজের কোনো লাভের জন্য? উদয়স্ত খাটুনি খেটেছেন, 1 মিনিট স্বামীর কাছে পর্যন্ত যাবার ফুরসত পাননি, তার আজ ভালো পুরস্কারই পেলেন বটে। নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ল মনোরমার, তাড়াতাড়ি মুছে ফেললেন তিনি, কেউ না দেখে।
সন্ধ্যাবেলা পরামর্শ সভায় রাজেন বলল,

0: এস্টাবলিশমেন্ট কমাও, একটা ঝি, একটা ঠাকুর, আবার একটা চাকর, এত কেন? চাকরটা ছাড়িয়ে দাও, বোনেরা যদি কেউ না থাকে তো ঘরদোর মোছার কাজ ঝি করতে পারবে, বাজার আমরা পালা করে দেব। আর রেশনটা বাপি আনতে পারবে না? বাপিকে বলো বরং একটা টিউশনই খুঁজে নিতে, ওর নিজের হাত খরচটাও যদি চালাতে পারে সেটাও তো কম নয়।
1: বাহ, মননামা হাসলেন মনে মনে, বিধাতার বিচার ঠিকই নেমে আসে, কিছু মাত্র ভুল হয় না।
0: বাজার আগে ছেলেরাই করত, রাজনের চাকরি হবার পরই সে ছেড়ে দিল। সকালে বাজার করে দাড়ি কামিয়ে অফিস করবে কখন? চাকর তখনই রাখা হলো। মনে আছে পেনশন পাবার পর কর্তা প্রস্তাব করেছিলেন চাকর ছাড়িয়ে দেবার, মননামায় ঝগড়া করেন, তোমার যেমন কথা, এত বড় সংসারের বাসন নিয়ে তো ঝির দিন কেটে যায়, ধোয়া মোছা করে কখন? তাছাড়া বাজার হাট দোকান কি নেই? অনঙ্গের মক্কেলরা আসে সকালে, রাজেন অত তাড়াহুড়ো করতে পারে না, বাপিরও পড়াশুনো, চাকর না হলে চলে কখনো? আরও মনে হলো এই নতুন চাকরটা একবার মহেশবাবুর কথা শোনেনি, উল্টা আবার মুখের ওপর কী বলেছিল। মহেশবাবু বলেছিলেন ওকে জবাব দেবার কথা, সেদিনও মনোরমা কম কটু কথা বলেননি স্বামীকে। তোমার কি ভীমরতি হয়েছে নাকি? আজকালকার দিনে চাকর পাওয়াই দায়, নতুন লোক বলেই অত কম মাইনেতে পেয়েছি, ও গেলে কি আর ওই টাকায় লোক পাবো ভেবেছ? এই রাবণের সংসার, তোমার কথায় লোক ছাড়িয়ে দিয়ে সবাই মিলে লোক খুঁজতে বেরোই, বেশ বুদ্ধি তো তোমার। সেই বোধহয় মহেশবাবুর শেষ বিদ্রোহ, আর কখনো কাউকে কিচ্ছু বলেননি, ঝি চাকর নাতি নাতনি ইদানিং কেউ তাঁর কথা শুনত না, একমাত্র বাপি এটা ওটা করে দিত তার। হায় রে, সেদিন যদি সংসারের চেহারাটা চোখে পড়ত! কানে গেল অনঙ্গ বলছে, কাগজ কলম নিয়ে নিখুঁত এস্টিমেট কষো, কে কত টাকা দিতে পারবে সেটাও ফেলো, আমি তো 200 টাকার বেশি এক পয়সাও কন্ট্রিবিউট করতে পারবো না। রাজেনের কণ্ঠস্বর উষ্ণ হয়ে ওঠে, বারে তা বললে চলবে কেন? আমার তো গোনা টাকা মাইনে, তোমার বরং নানা দিকে আয়। ক্রমশ আবহাওয়া অপ্রীতিকর হয়ে ওঠে, মনোরমা আস্তে আস্তে উঠে যান নিঃশব্দে, ওপরে তখন 3 মেয়ে বসে জটলা করছে। মনোরমার কানে গেল বড় মেয়ে বলছে, সত্যি বাপের বাড়ি থেকে কত মেয়ের দেখো মোটা মোটা মাসোহারা যায়, আমরা তো কখনো কণারত্যই পেলুম না, এসেছি খেয়েছি ভাথারির ভাত এই পর্যন্ত, শ্বশুর বাড়ি যাবো সবাই বলবে অত বড় লোক বাপ মরল তোমরা কি পেলে, আর আশাও তো ঘুচল, ভাইদের যা কথার ধরন এ মুখও হতে হচ্ছে না, মায়ের হাতে 2-1 পয়সা থাকলে তবু জোর হতো, এই শেষ বাপের বাড়ি আসা ধরে রাখো, ভাইপোদের বিয়ে পৈতে যে ডাকবে তাও মনে হয় না। সে জমিয়ে বলল, মা তো কখনো হিসেব করে চলেনি, ইন্তার এলোপাথারি খরচা করেছে, নইলে লক্ষপতি বাপ আমাদের, তার শ্রাদ্ধ করার পয়সা থাকে না? বড় মেয়ে বলল, আর তাই নিয়ে বাবার সঙ্গে কি ঝগড়াটাই করতো, সত্যি কথা বলবো বাপু, এ জানতে মা একটা দিনের জন্য বাবাকে শান্তি দেয়নি, বাবা চুপ করে থাকতেন মনে হলো বুকটা ফেটে যায়। মনোরমা আর শুনতে পারেন না, পায়ের নিচে সমস্ত মাটিটা যেন কাঁপছে তার, কোনো মতে হাতরে হাতরে উপরে উঠে ঠাকুর ঘরে গিয়ে আছাড় খেয়ে পড়েন। ঠিক হয়েছে তার, এটুকুই শুধু বাকি ছিল, যাদের জন্য সকলের কাছে কলঙ্কভাগী হলেন তাদেরই উপযুক্ত কথা বটে। মহেশবাবু একদিন বলেছিলেন, একদিন বুঝবে নতুন বউ, সংসার সংসার করে অস্থির হচ্ছ, সংসারের শেষ পাওনাটা পেলে তখন বুঝবে। এটাই কি শেষ পাওনা? এর মধ্যে একদিন দেখলেন নিচের কোণের ঘরটা থেকে তার স্বামীর জিনিসপত্রগুলো টেনে বাইরে ফেলা হচ্ছে। এ কী ব্যাপার রাজি? ঘরটা ভাড়া দিতে হবে মা, এইটাই এক টেরে আছে, ভেতরের সঙ্গে সম্পর্ক নেই, এক কবিরাজ ভাড়াটে জুটেছে 40 টাকা করে দেবে, নইলে তো আর পেরে ওঠা যাচ্ছে না, অন্তত বাপির খরচটাও যদি চলে। বাপি কালই বলেছিল সে পড়া ছেড়ে চাকরি খুঁজবে, কিন্তু সে কথা আর মনোরমা তুললেন না। জঙ্গলের গাদা থেকে মহেশবাবুর টিকে তামাকের বাক্স আর হুঁকো কলকেটা তুলে নিয়ে ওপরে গিয়ে বাপিকে বললেন, ওর ওই বসবার ইজি চেয়ারটা আমার ঘরে দিয়ে যাবি বাবা? কি হবে মা, ওটা তো ভেঙেই গেছে, তা হোক ওটা এনে দে বাবা। তখনও চাকর ছিল, সে আর বাপি ধরাধরি করে চেয়ারটা মনোরমার ঘরে তুলে দিল। বড় বউ দেখে শুনে মুখ টেপে হেসে বলল, তবু ভালো, মরবার পর শ্বশুর ঠাকুরের একটু কদর হলো এ বাড়িতে। কথাটা মনোরমার কানে যেতে কোনো বাধা ছিল না, তাকে ভয় করার আর কোনো কারণও নেই এ বাড়িতে, এখন বড় বউই গিন্ন।

শেষ হল মহিলা মজলিস উপস্থাপনায় সাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হয়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হয়, হর দেশ এসে সাথিয়োঁ কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া জা সকে, অর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে

0: ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য, সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
1: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past six decades.
0: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100 বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে।

ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অধ্যক্ষ রথীন্দ্র বসু সদ্যপ্রয়াত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেন। এক মিনিট নীরবতা পালনের পর বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। আগামী সোমবার নবগঠিত সরকার তাদের বাজেট পেশ করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল ভাবনা দর্শে ধ্যান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা প্রমুখ। মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। সেখানে যোগচর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। ওই দিন প্রায় 35,000 মানুষ রেড রোডে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
1: শহরে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন। এই পুণ্যভূমি যেখানে কালীঘাট মাতা রয়েছেন, সেই পুণ্যভূমিতে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজিকে স্বাগত জানাবো। আগামীকাল সন্ধ্যেবেলা 500 নৌকায় যোগের প্রচার হবে। বন্দে যোগ চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে।
0: প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, আজকের এই ম্যারাথন দৌড়ে কলকাতার মানুষ যেভাবে উৎসাহ এবং সদর্থক ভাবনা নিয়ে অংশ নিয়েছেন, তা অনুপ্রেরণা যোগাবে।
2: কলকাতা সদৈব আপনি সমৃদ্ধ সাংস্কৃতিক বিরাসত, বৌদ্ধিক চেতনা আর সামাজিক জাগরূকতা কে লিয়ে জানা জাতা হয়। আর আজ আপনি স্বাস্থ্য এবং যোগ কে প্রতি আপনি প্রতিবদ্ধতা কা ভি উৎকৃষ্ট উদাহরণ প্রস্তুত কিয়া হে।
0: নতুন সরকার গঠনের পর এই প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আগামীকাল বিকেলে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন শ্রী মোদী। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্প আওতায় সারা দেশে 9 কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে জানানো হয়েছে, 21 জুন যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ রাজ্য সরকারি কর্মীদের জন্য

0: বাধ্যতামূলক নয়। কেউ চাইলে অংশগ্রহণ নাও করতে পারেন। এরপরই মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আজ এই নিয়োগের কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন সুজয় পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে নতুন মেডিকেল কলেজ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নতুন তিনটি মেডিকেল কলেজের প্রত্যেকটিতে MBBS-এ 100টি করে আসন থাকবে। নতুন মেডিকেল কলেজ তৈরির জন্য জমির ব্যবস্থা করতে তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। মেডিকেল কলেজ তৈরির জন্য সংশ্লিষ্ট এলাকার কোনো হাসপাতাল ক্যাম্পাসে পর্যাপ্ত জমি রয়েছে কিনা জানাতে হবে স্বাস্থ্য দপ্তর। সেখানে পর্যাপ্ত জমি না থাকলে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে 10 কিলোমিটারের মধ্যে অন্তত 20 একর জমির ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। আলিপুরদুয়ারের হাসিমারায় ভানুবাড়ি চা বাগানের নর্দমায় তলিয়ে যাওয়া শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। আজ সকালেই নর্দমার জলে তলিয়ে যায় 4 বছরের ওই শিশুকন্যা। 5 ঘন্টা পর ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সাতালি চা বাগানের নর্দমা থেকে তার দেহ উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতরাতে প্রচণ্ড বৃষ্টি ও দুর্যোগের মধ্যে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ট্রাকে করে পাচারের চেষ্টা করছিলেন তিনি। যদিও প্রাক্তন বিধায়কের দাবি, সরকারি ত্রিপল ও ত্রাণ মহকুমা শাসকের দপ্তরে ফেরত পাঠাচ্ছিলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম হাইস্কুল থেকে ফের টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে গত 10ই জুন এই স্কুলের একটি ঘর থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। এই ঘটনায় স্কুলের দুই অ্যাকাউন্ট্যান্ট অভিক নাক এবং সায়ন পালকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ গতরাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 8,00,000 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, ভাঙচুর, বেআইনি জমায়েত ও পুলিশকে আক্রমণের ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 26। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ সকাল থেকে টানা বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও জনজীবন কিছুটা বিপর্যস্ত। বেশ কিছু জায়গা থেকে জল জমার খবর পাওয়া গেছে। একটানা ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গেও জনজীবন বিপর্যস্ত। পালাশন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নবনির্মিত অস্থায়ী হিম পাইপের সেতুটি ভেঙে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বাঁশিতে পল্লী সঙ্গীতের সুর শিল্পী মাধব চন্দ্র রায়।

এতক্ষণ শুনলেন বাঁশিতে পল্লী সঙ্গীতের সুর, শিল্পী মাধবচন্দ্র রায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ যথাক্রমে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন নিউ দিল্লি বিজ্ঞান ভবনে আয়োজিত রোজগার মেলা 2026 বিকশিত ভারত রোজগার যোজনার অন্তর্গত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ভারতের
1: শ্রম এবং রোজগার মন্ত্রালয় ভারত সরকার দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কি গরিমাময় উপস্থিতি মে আয়োজিত প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কার্যক্রম কাজীব বিবরণ সুন সকেন।

0: ক্যালকাটা ইয়ুথ কয়ারের পরিবেশনায় দেশাত্মবোধক গান শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন বিজ্ঞাপন।
1: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
2: অন্য ফাঁদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা এখন শুনবেন বাঁশিতে লোকসুর, শিল্পী মাধবচন্দ্র রায়।

বাঁশিতে লোকসুর শুনলেন, শিল্পী ছিলেন মাধবচন্দ্র রায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন বিশেষ অনুষ্ঠান, আকাশবাণীর 90 বছর উপলক্ষে বালুরঘাটবাসীর প্রতিক্রিয়া। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন শুভ্র মণ্ডল।
1: নমস্কার, আমি আকাশবাণী শিলিগুড়ির জন্যে বালুরঘাট থেকে তুহিন শুভ্র মণ্ডল। অল ইন্ডিয়া রেডিও, যা কিনা আকাশবাণী নামে জনপ্রিয়, তার 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। রেডিও মানে নস্টালজিয়া। রেডিও আমাদের স্মৃতি মেদুর করে, রেডিও ফিরিয়ে আনে আমাদের শৈশবকে। যতই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রিলস, শর্ট ভিডিওর যুগ হোক না কেন, রেডিওর আবেদন কিন্তু এখনও অমলিন। আজ এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরব সেই সব কথা, সেই সব সোনাঝরা দিন, যা কিনা রেডিওর দ্বারা কেন্দ্রায়িত। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু রেডিও প্রেমীর কথা আজ আমরা শুনে নেব। তাদের বুকের ভেতরে এখনো কিভাবে রেডিও অনুরণন তোলে। শহুরে কথাও যেমনি উঠে আসবে, উঠে আসবে গ্রাম বাংলার কথাও, আর কেন্দ্রে থাকবে রেডিও। আসুন তাহলে শুনে নেওয়া যাক সেই সব কথোপকথন। আমি এই মুহূর্তে এমন একজন মানুষকে পেয়েছি রেডিওর কথা বলতেই, যার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। চলুন সরাসরি শুনে নেওয়া যাক তার কাছেই তার অনুভবের কথা রেডিও নিয়ে। আপনার নাম?
2: নমস্কার, আমি শঙ্কর দাস। রেডিওর কথা বলতে গেলেই ফিরে যেতে হবে সেই ছোট্টবেলায়, ছোট্টবেলার যে স্মৃতি যা আজও প্রাণবন্ত। ছোট্টবেলায় আমাদের পরিবারে একখানি রেডিও ছিল এবং বেশ বড় সড়ো আকারেরই রেডিও। রেডিওটি ছিল 3 ব্যান্ডের, অর্থাৎ সেই রেডিওতে মিডিয়াম, শর্ট 1, শর্ট 2 এই 3টি ব্যান্ড ছিল। 3টি ব্যান্ডের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন

0: জনপ্রিয় সেন্টারগুলো আমরা শুনে থাকতাম। ছোট্টবেলায় যেটা শুনেছি যে রেডিওটি আমার বাবা মায়ের বিয়ের সময় যৌতুক হিসেবে পাওয়া, সুতরাং বোঝা যায় যৌতুকের কথাটা শুনে যে একখানি রেডিও যেটিকে যৌতুকে নেওয়া হয় বা যৌতুকে দেওয়া হয়, অর্থাৎ সেই রেডিও সেই সময় রেডিওর কতটা গুরুত্ব ছিল এবং সেই রেডিওর কতটা কদর ছিল। সেই যৌতুকে পাওয়া রেডিওটি আমার যখন মোটামুটি জ্ঞান হয় তখন আমরা দেখেছি বিশেষ করে সন্ধ্যাবেলা সেই রেডিওর বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান ছিল, বিশেষ করে আকাশবাণী কলকাতার। সেই আকাশবাণী কলকাতার সেই অনুষ্ঠানে বাড়ির সকলে মিলে একসাথে বসে আমরা সেই রেডিওর অনুষ্ঠান শুনতাম, এমনকি আমাদের পাড়া প্রতিবেশীর কাকিমাসিরাও তারা আসতেন, একসাথে বসে আমরা সেই অনুষ্ঠান শুনতাম। বিশেষ করে শুক্রবারে যেমন বিভিন্ন যাত্রা নাটক এইসব অনুষ্ঠিত হতো, পৌরাণিক সেই যাত্রা নাটক সকলে মিলে একসাথে আমরা রেডিওতে সেই সময় শুনতাম। সেগুলো এই যে নাটক, যেগুলো এখনো অনেকে বিশ্বাসই করতে পারবে না যে রেডিওতে মাধ্যমে নাটক, অর্থাৎ আমরা এখন নাটকের কথা বললেই একটা মঞ্চ চোখের সামনে বিভিন্ন চরিত্র যেগুলো অভিনয় করছে সেগুলো তখন ওই রেডিওর মাধ্যমে আমরা শুনতাম। সেই রেডিওর যাত্রা সেই উপস্থাপনা এত সুন্দর ছিল যে রেডিওতে শুনলেও তাহার যে একটি ছবি সেটাও আমার চোখের সামনে তা স্পষ্ট হয়ে উঠতো। এরকম নানান অনুষ্ঠান ছিল, যেমন আকাশবাণীর কলকাতার স্থানীয় সংবাদ এবং দিল্লির থেকে অনুষ্ঠিত পরিবেশিত সংবাদ, সেগুলো আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। জনপ্রিয় ছিলেন সেই সময় আকাশবাণীর বিভিন্ন যে সঞ্চালক তথা অ্যাঙ্কার, যেমন তার মধ্যে আমার এখনো মনে আছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আমাদের বালুরঘাটেরই একজন সেই সময় রেডিওতে সংবাদ পাঠ করতেন শঙ্কর মুখোপাধ্যায়, এরকম আরো অনেক যাদের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। রেডিওই তারা যখন খবর পড়তেন আমরা একটা নস্টালজিক একটা মুহূর্তের সামনে অপেক্ষা করতাম, রেডিওতে কি কি খবর, এখনকার মতন তখন তার ব্রেকিং শব্দ এক্সক্লুসিভ এই বিষয়গুলো ছিল না, কিন্তু সেই খবরের মাধ্যমে আমরা গোটা দেশ দুনিয়ার সম্পর্কে আমরা জানতে পারতাম। শুধু যে নাটক সংবাদ বা এইসবই তা নয়, রেডিওর সেই সময় আরো একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল যে অনুরোধের আসর, অর্থাৎ বিভিন্ন সিনেমার গান সেই সময় চিঠি লিখে রেডিওতে রেডিও সেন্টারগুলোর ঠিকানায় আমরা পাঠালে পরদিন সেই মানে আমাদের নামেই সেই গানটা পরিবেশিত হতো, যে ওই গানটা শোনার জন্য কারা কারা অনুরোধ পাঠিয়েছেন সেই সময় সেগুলো আমরা শুনতাম। বিশেষ করে বিবিধ ভারতীর অনুষ্ঠান বিনাকা গীতমালা, পরবর্তীতে যার নাম হয় শিবাকা গীতমালা, যে পরিবেশক ছিলেন অর্থাৎ সঞ্চালক যিনি ছিলেন তার নাম আজও মনে আছে, তিনি অত্যন্ত জনপ্রিয় আমিন সাহানি। পাশাপাশি একই রকম ভাবে বাংলাদেশেরও আরেকজন অ্যাঙ্কার ছিলেন, তিনি বাংলাদেশের বিভিন্ন যে বাংলা সিনেমা সেই সিনেমার বিভিন্ন বিজ্ঞাপন তিনি পরিবেশন করতেন, সেই সিনেমার কিছু অংশ কাট কাট কিছু অংশ শুনিয়ে, অত্যন্ত নস্টালজিক সেই মুহূর্তগুলো ছিল। সেই সময় এই আমাদের শুধু ভারতীয় সেন্টারই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও বেশ কিছু সেন্টার আমার কাছে বিশেষ করে আমার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, যেমন রেডিও পেইচিং। সেই সময় পেইচিং থেকে রাত্রি 10টার পর ভারতীয় হিন্দি গানের একটা অনুষ্ঠান হতো আমরা শুনতাম, একই সঙ্গে ডয়চে ভেল অর্থাৎ জার্মান বেতার তরঙ্গ থেকে সংবাদ পাঠতো, বিশেষ করে বাংলায় সংবাদ পাঠতো সেটাও শুনতাম আমরা, ভয়েস অফ আমেরিকার থেকে হতো, বিবিসির একটা বাংলা অনুষ্ঠান ছিল, এগুলো আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল ছোটবেলায়। বিশেষ করে আমি তখন বলতে গেলে কিশোর, সেই সময় বেলা 3:05 নেপাল থেকে একটা নেপালের কাঠমান্ডু থেকে নেপাল রেডিওর একটি অনুষ্ঠান হতো, অর্থাৎ অনুরোধের আসর, সেটি সম্পূর্ণটাই হিন্দি সিনেমার অনুরোধের আসর ছিল, সেগুলো আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। পরবর্তীতে রেডিওর আধুনিকীকরণ হয়, রেডিও আকারে ছোট হয় এবং বিভিন্ন রেডিও বিভিন্ন কোম্পানির রেডিও বাজারে আসে, যে রেডিওগুলো বলতে গেলে সকলের আওতার মধ্যে ছিল, অর্থাৎ বিভিন্ন পেশার লোকেরা রেডিওগুলো তখন ব্যবহার করতে পারতেন। এখন যেরকম আমরা এই তীব্র দাবদাহে একটু স্বস্তিতে ঘুমোতে বা স্বস্তিতে কিছু সময় কাটানোর জন্য আমরা যেরকম বাড়িতে এসি বা ফ্যান এইসব ব্যবহার করি, আমার ছোটবেলায় কিন্তু আমার কাছে রেডিওটি ছিল এখনকার সেই এসির মতো। অর্থাৎ এক্ষেত্রে একটা কথা বলতে আমার দ্বিধা নেই, আমাদের ছোটবেলায় আমাদের পরিবারের একমাত্র সংস্থান ছিল একখানি লন্ড্রি, সেই লন্ড্রিতে সারাদিন জামা কাপড় ইস্ত্রি হতো একটি টেবিলের ওপরে এবং যে বিছানাটার উপর ইস্ত্রি হতো সেই বিছানার উপরে রাত্রিবেলা আমাকে ঘুমোতে হতো, অর্থাৎ লন্ড্রিটি ছিল ভাঙাচুরা, যেহেতু লন্ড্রিতে খদ্দেরের অনেক জামা কাপড় থাকতো রাতের বেলা সেগুলো যাতে চুরি না হয়ে যায় সেজন্য রাতের বেলা বাড়িতে পড়াশোনা শেষে খাওয়া দাওয়া করে আমি হাঁটতে হাঁটতে চলে আসতাম বাড়ির কাছে সেই লন্ড্রি, হাঁটতে হাঁটতে চলে আসতাম সেই লন্ড্রিতে এবং রাতে সারাদিনের সেই ইস্ত্রি করা সেই গরম সেই টেবিলের উপরেই সে রাতে ঘুমাতাম। দোকানে কোনো আমার ফ্যান ছিল না, সবেধন বলতে গেলে একখানি হাত পাখা ছিল তাল পাতার সেই পাখা, আর মাথার কাছে থাকতো রেডিও। রেডিওতে রাতের বেলার বেশ কিছু অনুষ্ঠান ছিল যেগুলো সারা রাত ধরে হিন্দি গান সেই সময় হতো, সেন্টারগুলো আমার অত্যন্ত পরিচিত। তার মধ্যে মুম্বাইয়ের একটি সেন্টার ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সারা রাত ধরে সেখানে গান হতো এবং মূলত সেই সেন্টারটি ছিল বিভিন্ন যে দেশের নানা প্রান্তে যে কলকারখানাগুলো রয়েছে সেখানে রাতের শিফটে যে কাজগুলো হতো সেখানে যে শ্রমিকরা কাজ করতেন শুধুমাত্র তাদের জন্য সেই সেন্টারটি সারা রাত ধরে গান চলতো। সেখানে সেই সেন্টারটি শুনতাম এবং মাথার পাশে সেই রেডিওটির গান চালিয়ে দিতাম, খুব নিচু স্বরে সেই গানটি চালিয়ে দিতাম। সেই গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি এবং সকালবেলা শান্তিতে সেই ঘুম ভাঙতো, অর্থাৎ সারা রাত কিন্তু রেডিওটা আমার কাছে সেই অত্যাধুনিক ফ্যান বা এসির কাজ করত। তো রেডিওর এরকম নানান ঘটনা রয়েছে। রেডিও রেডিওই, যতই এখনকার দিনে স্মার্ট টিভি বা বিনোদনের নানান সামগ্রী আসুক না কেন, নানান যন্ত্র আবিষ্কার হোক না কেন, রেডিও রেডিওই, রেডিও আজও মানুষের কাছে প্রাণবন্ত হয়ে থাকবে। যেমন বর্তমানে FM রেডিও বা ছোটখাটো বিভিন্ন পকেট রেডিও বা মোবাইলে রেডিও, কিন্তু তবুও রেডিওর একটা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা কদর রয়েছে। আজও আমি রেডিও শুনি, কখনো বা মোবাইলের মাধ্যমে, কখনো বা আমার চার চাকার গাড়িতে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেখানকার সেই FM চালিয়ে, একাকি যখনই আমি থাকি বা একাকি যখনই ড্রাইভ করি তখন কিন্তু আমার কাছে রেডিও, অর্থাৎ সেই মোবাইলেই হোক আর গাড়িরই হোক, আমার কাছে কিন্তু রেডিওই আমার সঙ্গী। নমস্কার।
1: দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর থেকে গোবিন্দ তালুকদার বলছি। খুব ছোট্টবেলায় এক ধনী আত্মীয় বাড়ি দিয়ে বিশাল এক রেডিও সেট লাগানো হয়েছিল, চারদিকে তার, বড় ব্যাটারি, গম গম শব্দে গান হচ্ছে, বক্তৃতা চলছে, নাটক, যাত্রা ইত্যাদি। অবাক হয়ে ভাবতাম এ কী করে হয়, একটা রেডিও সেটের মধ্যে এতজন বসে কী করে, শিশু মনের ভাবনা তো, কৌতূহল। 1963 সালে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আমি, গঙ্গারামপুরে মামাবাড়িতে। কৌতূহলী মন ছিল, সকালে সেন্টার খুলছে, একটা মিষ্টি সুন্দর সঙ্গীত ধারা বাজছে, মানে সেন্টার খোলার আবহ সঙ্গীত আর কি। ওইটা হলে সেন্টার খুলছে এবার, বেশ মনে পড়ে ছোটো মামার ট্রানজিস্টার রেডিও ছিল, মারফি। ওই সময় দেখেছি রেডিও বা লাইসেন্স প্রথা ছিল, প্রতি বছর রিনিউ করতে হতো। গান বাজনা, সন্ধ্যাবেলা কৃষিকথার আসর, যাত্রা, শিশুমহল, কৃষিকথার আসর, মাঝে মাঝে শুনতেন রান্নাঘরের আসর, রান্না বান্নার আসর, পরবর্তীতে বেলা রান্নাঘর, সংবাদ পাঠ, ফুটবলের ধারা বিবরণী, নানাবিধ প্রোগ্রাম। মনে পড়ছে বেতার জগৎ, আকাশবাণী কলকাতার কেন্দ্রের মুখপত্র, সারা মাসের অনুষ্ঠান সূচি ও অন্যান্য তথ্যমূলক লেখায় ঠাসা, দামি কাগজে ছাপা উৎকৃষ্ট পত্রিকা। নেড়ে চেড়ে দেখতাম সম্পাদক হিসাবে পঙ্কজ সাহা প্রমুখের নাম মনে পড়ছে, খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বেশ মনে পড়ে। এছাড়াও তরুণ চক্রবর্তী, ইভা নাগ, বিজন বসু মহালয়ার সংবাদ পাঠে ছিলেন, এরা মহালয়ার পুণ্যতিথিতে কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এখনও সমান জনপ্রিয়। ভোরবেলা হতো পবিত্র অনুষ্ঠান, মন্ত্রপাঠ করতে করতে কেঁদে ফেলতেন। পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার সহ বিভিন্ন গুণী শিল্পী সমাহার ও তাঁদের সঙ্গীত সুধায় মহালয়ার অনুষ্ঠান মনে পড়ে এখনও, একটা নস্টালজিক। 1987 সালে বুনিয়াদপুরে চাকরি সূত্রে বদলি হয়ে আসি। প্রাত্যহিক অনুষ্ঠানে বিভিন্ন নির্বাচিত বিষয়ে পাঠকরা ওই বিভাগে চিঠি পাঠাতেন, আমার চিঠিও প্রায়শই প্রাত্যহিকীতে পাঠ করা হতো আকাশবাণী কলকাতা থেকে সুচারুরূপে। খুব আনন্দিত ও গর্বিত হতাম। হাইকোর্টে সরকারি কাজে গেলেই পাশেই আকাশবাণী ভবন, তার সামনে কিছুক্ষণ আমি বসতাম বা এখনও বসি। মনে আছে চৈতালী দাশগুপ্ত, ভবেশ দাস প্রমুখের অবদান আকাশবাণীতে। মনে পড়ে সব কত সুশৃঙ্খলভাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রে অনুষ্ঠান, আমার কাছে স্মৃতিমালিকা। মিষ্টি সুরের তরঙ্গ এখনও এই সত্যরদ্ধ জীবনকে সজীবতায় ভরিয়ে রেখেছে। নমস্কার।
2: আর রেডিও মানেই যে কথা অবধারিতভাবে উঠে আসে তা হল মহালয়া, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, চণ্ডীপাঠ। আমরা এমন কিছু মানুষকে পেয়ে গিয়েছি যারা মহালয়ার মাধ্যমে তাদের পূর্বপুরুষের কথা স্মরণ করলেন, তাদের বাবার কথা উঠে এলো, শৈশবের নানান কথাও শুনে নেব সে সব কথা। আপনার নাম?
3: নমস্কার, আমি সোমা হই। রেডিও বলতে তো আমার মনে পড়ে একটাই স্মৃতি, সেটি হল

0: মহালয়া। একটা অদ্ভুত নস্টালজিয়া আমাকে আঁকড়ে ধরে মহালয়াকে ঘিরে, এবং তার সঙ্গে অবশ্যই জুড়ে রয়েছে রেডিও। ফেসবুক বা ইনস্টাগ্রামের যুগে হয়তো সেই রোমাঞ্চ বোঝানো কঠিন, কিন্তু আমাদের ছোটবেলায় মহালয়ার আসর আনন্দটা শুরু হয়ে যেত ঠিক আগের দিন রাত থেকেই। মনে পড়ে সেই দিনগুলোর কথা। বাড়ির বড়দের করা নির্দেশ থাকতো, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, ভোরে উঠতে হবে। কিন্তু ঘুম আসতো কি? একেবারেই না। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করা, আর মনে মনে এক অদ্ভুত উত্তেজনা, এই বুঝি ভোর হলো। আর তার চেয়েও বড় দায়িত্ব ছিল রেডিওটার। আগের দিন সন্ধে থেকেই বাড়ির দাদু বাবা বা কাকু মেতে উঠতেন রেডিও পরিচর্যায়। নতুন ব্যাটারি কিনে এনে রেডিওর ভেতর ভরা হতো, নব বা টিউনিংয়ের চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেওয়া হতো আকাশবাণী কলকাতা ঠিকঠাক ধরা যাচ্ছে কিনা। একটু ঘর ঘর আওয়াজ হলেই হালকা করে রেডিওর গায়ে দুটো চাপড়, ব্যাস সিগন্যাল একদম পরিষ্কার, যেন রেডিওটা শুধু একটা যন্ত্র ছিল না, আমাদের পরিবারের একজন জীবন্ত সদস্য ছিল। তারপর আসতো সেই কাঙ্ক্ষিত ভোর চারটে। ঘড়ির অ্যালার্ম বাজার আগেই এক অদ্ভুত মায়া বলে সারা পাড়ার মানুষের ঘুম ভেঙে যেত। চারিদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার, হালকা শিরশিরে হাওয়া আর শিউলি ফুলের সেই চেনা গন্ধ। বিছানা ছেড়ে উঠে বসতেই কানে আসতো এক অলৌকিক সুর। কোনো একটা বাড়ি থেকে নয়, জানলা দিয়ে বাইরে তাকালে মনে হতো ডান দিকের বাড়ি বাঁ দিকের বাড়ি সব জায়গা থেকে একই সাথে ভেসে আসছে সেই চেনা শাঁখের আওয়াজ আর গম্ভীর কণ্ঠস্বর। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা। আহা, কি অপূর্ব সুর! আজও মনে পড়লে মনটা আনন্দে ভরে ওঠে। পুরো পাড়া যেন তখন একটা পরিবার হয়ে যেত। সেই সময় কোনো হেডফোন ছিল না, নিজেকে গুটিয়ে রাখার তাগিদ ছিল না। রেডিও থেকে ছড়িয়ে পড়া সেই আওয়াজ আকাশ বাতাসকে পবিত্র করে তুলত। আমরা বিছানায় বসে চোখ ডলতে ডলতে শুনতাম সেই মহিষাসুর মর্দিনী। পঙ্কজ মল্লিকের সুরে গানগুলো যখন একটার পর একটা বাজত, মনের ভেতর যেন ঢাকের আওয়াজ শোনা যেত। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ, মা যখন মহিষাসুরকে বধ করার জন্য রণক্ষেত্রে নামছেন, সে বর্ণনা শুনতে শুনতে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যেত। রেডিওর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হতো ওই প্লাস্টিকের বাক্সটার মধ্যেই যেন দেবদেবীরা আছেন, আর গায়ক গায়িকারাও আছেন। গান শেষ হতে হতে যখন পূব আকাশে হালকা আলোর রেখা দেখা দিত, আমরা বুঝতাম মা আসছেন, আমাদের পুজো শুরু হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে রেডিওর সেই জায়গা নিয়েছে স্পটিফাই, ইউটিউব বা টেলিভিশন। কিন্তু বিশ্বাস করুন, সাউন্ড সিস্টেমে যতই ডলবি ডিজিটাল থাকুক না কেন, রেডিওর সেই হালকা হিসির শব্দ আর ঘরঘরে আওয়াজের মধ্যে যে আবেগ ছিল, তা আজ কোটি টাকার মিউজিক সিস্টেমেও খুঁজে পাওয়া অসম্ভব। সেই রেডিওর যুগ হয়তো চলে গেছে, কিন্তু আমাদের হৃদয়ে মহালয়ার সেই নস্টালজিয়া আজও অমলিন।
1: নমস্কার, আমি প্রত্যুষা সেনগুপ্ত বলছি। রেডিও এই মাধ্যমটার সাথে শ্রোতা হিসেবে বাস করছি তা প্রায় অনেক বছরই হবে। জন্মের পর থেকেই সকালে ঘুম ভেঙে যখন হাত পা ছুড়ে অনুভূতির বহিঃপ্রকাশ করতাম, তা নাকি রেডিওর আওয়াজ কানে শুনেই, একথা আমার মায়ের মুখে শোনা। এবারে আসি আমাদের বাড়িতে রেডিও নিয়মিত চালানোর প্রসঙ্গে। আমার বাপি, শুনেছি বাপি যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন থেকেই রেডিও শোনেন। জ্ঞান হওয়া থেকে জেনে আসছি এমন কোনো সকাল আসেনি যেদিন বাপি রেডিও না শুনে দিন শুরু করেছে। সকালের খবর, আবহাওয়ার খবর থেকে প্রাত্যহিকের চিঠিগুলো যেন প্রত্যেক সকালে বাপির মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠত, এবং সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। বিবাহ সূত্রে আমি কয়েক মাস বাড়ি থেকে দূরে, কিন্তু নিয়মিত মা ও বাপির খবরের সাথে সাথে বাপির রেডিওর খবরও আমি নিই। জানেন তো, খুব মনে পড়ে ছোটবেলায় কারেন্ট চলে গেলে একটা মোমবাতির আলো বা হ্যারিকেনের আলো জ্বলত। রাতের খাওয়া দাওয়া তখনও হয়নি। বাপি চেম্বার থেকে বাড়ি ফিরেই রেডিও চালিয়ে দিত। কোনোদিন নাটক, কোনোদিন আধুনিক গান শুনতে শুনতে রাতের খাওয়া দাওয়ার জোগাড় করত মা। কি যে একটা ভালো লাগার পরিবেশ তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেক রবিবার রেডিওতে গল্পদাদুর আসর, এছাড়াও শ্রাবন্তী মজুমদারের বড়লিনের সংসার, ৭০ দশক থেকে শুরু করে ৯০ দশক পর্যন্ত এটি বাঙালির দৈনন্দিন বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের বাড়িতে যারা ঘুরতে আসেন বা আসতেন, এসেই বেশিরভাগ মানুষ জানতে চায় রেডিওটির কথা। আমার মা এবং আমি তখন রেডিওটির একনিষ্ঠ শ্রোতা, মানে আমার বাপির রেডিও প্রীতির কথা বলতে শুরু করি। এমনকি বাপির কানে যদি সেই কথা যায়, বাপির সঙ্গে সঙ্গে ভীষণ আগ্রহ নিয়ে সেই মানুষটিকেও রেডিও চালিয়ে শোনায়। এটা ভারী মজার বিষয় জানেন তো আমাদের কাছে। আমাদের বাড়িতে এখনও রেডিওতেই মহালয়া শোনা হয়। প্রত্যেক বছর মহালয়ার ভোরের আগের দিন বাপি রেডিওটার ব্যাটারি চেক করে সব ঠিকঠাক করে রেডি করে রাখে। ভোরবেলায় মা ঘরের দরজা খুলে শঙ্খ বাজানোর সাথে সাথেই বাপি রেডিওতে মহিষাসুর মর্দিনী চালিয়ে দেয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের সেই শিহরণ জাগানো অনুভূতি, সে যে কি অনুভূতি সেটা বলে প্রকাশ করা যাবে না। রেডিও নিয়ে নিজের নস্টালজিয়া প্রকাশ করতে করতে সত্যি আজকে খুব আবেগপূর্ণ হয়ে যাচ্ছি। কারণ আমি বহুদিন ধরেই চাইছিলাম যে কোনোদিন যদি সুযোগ পাই বাপির রেডিওর প্রতি এই প্রবল ভালোবাসার কথা আমি যদি অনেক মানুষের সামনে তুলে ধরতে পারি, আজকে সেই দিনটা এসেছে। আজকে এই কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাকে শোনার জন্য। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর 90 বছর উপলক্ষে বালুরঘাটবাসীর প্রতিক্রিয়া। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন শুভ্র মণ্ডল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর।

0: মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকেল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संकट की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था, इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়, এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায় সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডি ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত, এর পরে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন নাটক প্রীতিভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী অয়ন ঘোষ। রাত 9:15 বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 বিশেষ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একটি আলোচনা। প্রথম পর্ব অংশগ্রহণ করবেন সাধন কুমার পাল, ডক্টর বাপ্পা মহন্ত এবং সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। রাত 10:45 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। Thank you.
4: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
5: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
4: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
5: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
4: डायल कीजिए 8700014242।
5: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: विशेष घोषणा, आंतर्जातिक योग दिवस। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026 সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য ও কর্মপদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করে সভা দিনের মতো মুলতবি করা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে তাদের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 49টি রাস্তার উদ্বোধন করা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প, কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছ বাজার।

0: ও নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন্ট ব্যাংক চালু হবে তার হাত ধরে। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে রাত্রিবাস করবেন লোকভবনে। রবিবার 21 জুন সকালে রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের পালনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, 20 জুন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার দিন ও পশ্চিমবঙ্গকে বিভাজনের অন্ধকার থেকে রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠোর অবস্থান ও অদম্য সংকল্পের দিন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার 11টি স্থান ও রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। তা শেষ হয় মহাকরণের সামনে, সেখানে যোগচর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি 21 জুন শহরের 141টি ওয়ার্ড, আবার পড়ছি, তিনি 21 জুন শহরের 144টি ওয়ার্ড ও রাজ্যের সর্বত্র যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড তৈরি করার জন্য সকলের প্রতি আবেদন জানান। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই ম্যারাথন দৌড় কলকাতার মানুষ যেভাবে উৎসাহ ও সদর্থক ভাবনা নিয়ে অংশগ্রহণ করেছেন তা অনুপ্রেরণা যোগাবে। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে একথা জানানো হয়েছে। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবানে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। বড় দুর্যোগ না হলে আগামী 4-5 দিনের মধ্যে দুধিয়া সেতু চালু করা সম্ভব হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। দুর্যোগে মৃত আলিপুরদুয়ারে হাসিমারার ভোলানাড়ার 4 বছরের শিশু জয়া ওরাওয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কোথাও কোনো পর্যটক আটকে থাকলে রাজ্য সরকারের উদ্যোগে বিকল্প পথে তাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আলিপুরদুয়ারের একটা বাচ্চা, তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাকে তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই।
0: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সাংসদ রাজু বিস্তাও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
2: আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এটি আগামী 3 দিন পর্যন্তই কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। কলকাতাতে আজ রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, আবার আগামীকাল সকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে। একটি প্রতিবেদন।
3: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, অন্যদিকে টানা বর্ষণে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আয়োজকদের উদ্বেগ বাড়াচ্ছে, তবে যোগ দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। এই সময় বর্ষার মরশুম, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসের মধ্যেও বাস্তব ছবিটা চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আরচিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে রেড রোডে লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। ভোর 4টে থেকে বিশেষ মেট্রো পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করা হয়। নবগঠিত সরকার আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি সুজয় পাল। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে সাংসদ পদ বাতিল করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে লোকসভার অধ্যক্ষের কাছে এই সংক্রান্ত দাবিপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী 20 জনের সদস্য পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এদিকে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। মুর্শিদাবাদের কান্দি পুরসভার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা জয়দেব ঘটকও আজ ইস্তফাপত্র পেশ করেছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় 2 IPS আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় অভিষেক গুপ্তাকে আজ জিজ্ঞাসাবাদ করে CBI। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক প্রীতিভোজ।
5: আজকের নাটক প্রীতিভোজ।

রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। নাটক প্রীতি ভোজ।

0: প্রাণের ছোপেছে প্রাণ আমি জেনে শুনে। এই যে মাস্টার মশাই, মাস্টার মশাই।
1: হুম হুম।

0: হুম,
1: পরীক্ষার খাতা দেখলেই চলবে?
0: 9, 10, 11,
1: 9, 10, 11, বাজারটা যে যেতে হবে না?
0: তো 3,
1: মাস্টারমশাই,
0: হ্যাঁ এই যে এই যে,
1: এই যে, এই যে না,
0: হ্যাঁ
1: ঘড়িটা দেখুন, 8:30 বাজে। এরপর বাজার এলে 10টায় স্কুলের ভাত দেবো কি করে আমি?
0: এই দাঁড়াও দাঁড়াও, এই খাতাটার নাম্বারটা কাউন্ট করে নি।
1: আমি দাঁড়াচ্ছি, কিন্তু ঠিক মতো ভাত না পেলে তো বাবুদের।
0: ওহো, এই এই তোমাদের দোষ রিনা, যা বলছিলে আমাকে বলছিলে, হঠাৎ বহুবচন কেন? প্রতি কথায় পুরুষদের আক্রমণ। 3, 4, হ্যাঁ তোমাদের এক বাতিক হয়েছে, যা হোক ভেবে দেখো তো, পুরুষ না হলে তোমাদের
1: ইস,
0: 3, 12,
1: কি সব
0: বারো
1: সাধু
0: বছর
1: মহারাজ রে! নিয়ে আসবো কালকের কাগজটা, দেখবে কটা বধূ হত্যা, নারী নিগ্রহের খবর আছে।
0: বাহ, আরে বাহ, এটা একটা এক্সেপশন।
1: এক্সেপশন, নারী নিগ্রহ!
0: আজ 20 বছর মাস্টারি করছি কো এডুকেশন স্কুলে,
1: বাবা,
0: এই প্রথম একটা মেয়েকে ফার্স্ট হতে দেখলাম জানো। এই
1: ভগবান,
0: শোনো শোনো শোনো, ইংরেজ নাট্যকার জন আরভিন কি বলেছে জানো তো,
1: কি বলেছেন!
0: মেয়েদের বড় কিছু হওয়ার মতো পোটেনশিয়ালিটি নাই।
1: ওই আনন্দেই থাকো, যুগ এগোচ্ছে মনে রেখো, সমাজ কি আর একভাবে আছে? থ্যাচার, ইন্দিরা গান্ধী, সিরিমাও বন্দর নায়ক, বেনজির, খালেদা, কত নাম করব।
0: আসছি স্যার। কে? ও শ্যামল, এসো এসো।
2: কেমন আছেন স্যার?
0: ওই আর কি, তা তোমার কি খবর বলো?
2: নানা ঝামেলায় অনেকদিন আসতে পারিনি স্যার। সে যাক, কাকিমা কেমন আছেন?
1: আছি একরকম, আমাদের আবার থাকা, অতনু চলে যাবার পর বাড়িতে একা একাই তো থাকি, কতক্ষণ আর বই পড়ে টিভি দেখে থাকা যায় বলো?
2: অতনু এখন বাড়িতে থাকে না?
1: না, কলকাতায় হস্টেলে।
2: কি পড়ছে?
1: ও মা, তুমি জানো না বুঝি, তা জানবি বা কী করে, অনেকদিন তো আসনি এদিকে, ও তো জয়েন্ট দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে।
2: ও তাই নাকি? জানতাম না তো।
1: বসে তুমি, আমি চা করে আনি।
2: না না কাকিমা, চা খাবো না, আমি এখন উঠবো, আসলে একটু তাড়া আছে তো, এই নেমন্তন্ন করতে বেরিয়েছি, দাদার বিয়ে, আপনাদের যেতে হবে, কিন্তু এই তো এমাসেরই 28, 30-এ সন্ধ্যায় প্রীতিভোজ, যেতেই হবে।
1: তাই, তোমার দাদার বিয়ে?
0: কোন দাদার বলো তো? বিমলের, মানে যে ইলেকট্রিক্যাল গুডসের দোকান দিয়েছে?
2: হ্যাঁ, আমার ন দাদা,
1: কোথায় হচ্ছে বিয়ে?
2: কাটোয়ায়। এই যে কার্ড, সব লেখা আছে, যাবেন কিন্তু কাকিমা, আপনাকেও যেতে হবে।
1: আমি আবার কেন বাবা,
2: অবশ্য বাবা আসবেন বলতে, না গেলে কিন্তু খুব দুঃখ পাবো, আমার অনেক দিনের আশা আপনাদের একটু বাড়িতে নিয়ে যাব, যেতেই হবে কিন্তু।
0: আচ্ছা আচ্ছা, যাবো যাবো, অত করে যখন বলছো, এ চলো আমিও তোমার সঙ্গে বেরোই, একটু বাজারে যাব, যেতে যেতে কথা হবে। দাও রিনা, বাজারে ব্যাগটা দাও।
1: এই না,
0: রিনা রিনা রিনা,
1: কি হলো, এত হাঁক ডাক কেন? কি এমন মহৎ কাজ! ও মা, হাতে কিসের প্যাকেট তোমার?
0: এটা দেখো তো, পছন্দ হয় কিনা।
1: কি আছে ওতে? শাড়ি? শাড়ি তো! ও মা, কার? আমার?
0: ওহো,
1: ও বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে গো বীরেন বাবু! নিজে পছন্দ করে শাড়ি এনেছো বউকে চমকে দেওয়ার জন্যে? খোলো খোলো দেখি একবার, দেখে প্রাণটা জুড়ো।
0: তোমাদের নিয়ে ভীষণ মুশকিল, শাড়ি যেন তোমাদের কাছে রসগোল্লা,
1: তাই তো,
0: দেখলেই একেবারে জিভে জল আসে। কিনছো তো প্রতি মাসে একটা করে বাবা, তাতেও পোষাচ্ছে না? না না, এটা তোমার না, শ্যামলের দাদার বিয়ের প্রীতিভোজে নেমন্তন্ন আছে না?
1: তাই তো, একেবারে ভুলে গেছিলাম, দেখি দেখি। ও মা, এ তো খুব দামি শাড়ি গো, এত টাকা খরচ করে!
0: না না, ব্যাপারটা কি জানো তো, আসলে বড় লোকের বিয়ে বাড়ি বলে কথা, সেখানে একটা সাদা মাটা কম দামি জিনিস নিয়ে গেলে মানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। না
1: অবশ্য,
0: তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, একটু আগে ভাগেই যাব।
1: আমি যাব না,
0: হুম,
1: তুমি একাই যাও।
0: কি
1: অপরিচিত বিয়ে বাড়িতে মানে চেনা জানা কেউ নেই, মা আমার ভীষণ অস্বস্তি হয়, অন্তর দিয়ে মেশা যায় না, অথচ আন্তরিক আন্তরিক হবার ভান করতে হয়, কিরম যেন একটা খেলা, আমি পারি না, আমার একটুও ভালো লাগে না।
0: চিরকাল শুধু মুখেই মারিতং জগৎ, কথায় বার্তায় তো খুব আধুনিকা, কিন্তু কাজে সেই মান্ধাতা আমলের টান।
1: আধুনিকা মানে বুঝি শুধু মনকে হালাল করতে শেখা, মানে আমি বলতে চাইছি
0: কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না তোমাকে। চলো চলো চলো তো, গেলে দেখবে ভালোই লাগবে।
1: যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা বের হলে আমার শরীর খারাপ হবে, একেই বলে আমার সর্দির ধাত।
0: কিন্তু বুঝে দেখো, অত করে বলে গেল শ্যামল, ওর বাবার সঙ্গে আমার দেখাও হয়েছিল, বাড়িতেই আসছিলেন, অনেক করে বললেন তোমাকে শুদ্ধ নিয়ে যাওয়ার জন্যে, এখন না গেলে কি ভালো দেখাবে?
1: সত্যি কথা বলতে কি, আজকালকার নিমন্ত্রণ বাড়িতে যেতে আমার ভালো লাগে না।
0: না না না, এখানে ভালো লাগবে। দেখো শ্যামলের বাবা রামশঙ্কর সাহা এখানকার নাম করা ব্যবসাদার, অঢেল টাকার মালিক, ব্যবস্থাপনা দেখলে তোমার একেবারে তাক লেগে যাবে।
1: তাতেই তো ভয় আরো বেশি।
0: আরে তুমি হলে গিয়ে ওদের ছেলের মাস্টার মশাইয়ের বউ, দেখবে তোমার খাতিরই আলাদা হবে। তুমি মিথ্যে ভয় পাচ্ছ। না না না না, রেডি হয়ে নাও প্লিজ, আমি বরং একটা রিক্সা ডেকে আনি।

0: এই যে রুমা, বাবা, এতক্ষণে সময় হলো? সেই কখন থেকে তোমার বন্ধু ইলার হাত দিয়ে এল স্কোয়ার পাঠিয়ে দিয়ে হাপিত্তেশ করে বসে আছি।
1: এল স্কোয়ার?
0: হ্যাঁ,
1: নতুন টার্ম মনে হচ্ছে।
0: হ্যাঁ, একদম ফ্রেশ। উর্বর মাথা তো হঠাৎই চলে এলো। প্রথম এলে লাভ, পরের এলে লেটার। আচ্ছা, তা তোমার একটা চিঠি সার্ভ করতে কতক্ষণ লাগে? তুমি তো দেখছি বুকিং ক্লার্কের থেকেও স্লো।
1: তোমার তো আর দাদার বিয়ে নয় দীপকদা, হলে বুঝতে।
0: হ্যাঁ, কত তো কাজ করছো। অবশ্য বৌদির ভাইয়ের সঙ্গে হাসাহাসি করাটা একটা জরুরি কাজ বটে। আমার মতো চুনোপুটির দিকে কে আর তাকায় বলো?
1: তাহলে তো চুনোপুটির উচিত কাতলা হওয়ার চেষ্টা করা। শোনো, ওই বইয়ের দোকান ফোকানে রামশঙ্কর সাহা বলবে না?
0: এই এই বাবা থেকে কিছু মাল্লু ঝেড়ে দাও না ভাই, ওষুধের হোলসেলার হওয়ার একটা চান্স এসেছে।
1: এই রে দাদা, দাদা আসছে দেখে।
0: একটু লুকিয়ে চুরিয়ে যে ইয়ে করবো তারও উপায় নেই। লোক যেন গিজগিজ গিজগিজ করছে, এই জন্যই আজকাল সবাই দেখিয়ে দেখিয়ে প্রেম করে।
1: না বাবা, আমি ওই দলে নেই।
0: চলো না।
1: কোথায়?
0: ওই গাছতলায়। বেশিক্ষণ নয়, অনলি 10 মিনিট। আসলে ব্যাপারটা কি জানো তো?
1: কি?
0: এই সানাইয়ের সুর, দামি শাড়ি পরা, আতরের গন্ধ, খোঁপায় ফুলের মালা, এইসব দেখে মনটা কেমন ছুঁকছুঁক করছে। তুমি চলো, আমি একটা বেঞ্চি জোগাড় করে আনছি।

0: এই রোকে রোকে রোকে।
1: এই যে ভাই রিক্সা দাঁড়া, এখানেই নেমে যাব। এসো রিনা, নেমে এসো। কত, 4 টাকা? তো আমার মানি ব্যাগে কি খুচরো আছে মনে তো হয় না। ও, 5 টাকা। এই তোমার পাশে আছে রিনা,
2: দেখছি।
1: আচ্ছা ঠিক আছে, তুমি এই 5 টাকাই নাও ভাই, আর ফেরত দিতে হবে না।
2: রিক্সাটাকে আসতে বলে দিলে না?
1: সে তোমাকে ভাবতে হবে না, শ্যামলী ব্যবস্থা করবে কিছু একটা। দেখছো কি বিশাল আয়োজন!
2: টাকা থাকলে বিশালই হয়, ইয়া নতুন কথা কি?
1: টাকা থাকলেই কি সবাই খরচা করতে চায়?
2: যাদের ঘাম ঝরানো টাকা তারা হয়তো চায় না, কিন্তু যাদের 2 নম্বরি টাকা তারা চায়। তোমার মুখেই তো শুনেছি, ইলিশ মাছ যখন 150 টাকা কেজি তখনই বিক্রি হয়ে যায় অক্লেশে। তুমি পারো কিনতে?
1: বাহ বাহ, সমাজতত্ত্ব নিয়ে আজকাল বেশ মাথা ঘামাচ্ছ দেখছি। স্টেজে তুলে দিলে ভালোই বলবে।
2: বলবই তো, আরো অনেক কিছুই বলতে পারি, বলার আছেও, কিন্তু তোমরা শুনতে চাইবে তো? আমাদের বোকা বানিয়ে রাখতে পারলেই তো তোমাদের লাভ।
1: অতি চালাকের গলায় দড়ি, এরকম একটা প্রবাদ আছে কিন্তু। আবার তোমাদের বেশি চালাক হতে দিলেও তো তোমরা সব উল্টো পাল্টা করে বসবে।
2: কি করব
1: কি আবার, এই একটার পর একটা পুরুষ পাল্টানো, লিভ টুগেদার করা, না বাবা, এই মাঝ বয়সে বউ গেলে আর বউ জোগাড় করতে পারবো না। কারণ আমার তো আর অরফিউসের মতো জাদুবিনা নেই যে বউ চোরের হাত থেকে আমার ইউরিডিসকে উদ্ধার করে আনবো। কি ঠিক বলেছি তো? দাঁড়া দাঁড়া, ওই একটা ছেলে এদিকে আসছে, ওকে বলি শ্যামলকে একটু ডেকে দিতে।
0: এই যে ভাই, ও ভাই শোনো, একটু শোনো,
1: চলে গেল।
2: এত বড় আয়োজন, এত জাঁকজমক, তুমি নিমন্ত্রিতরা এত অবহেলিত কেন? অতিথি অভ্যর্থনার জন্য বাড়ির কারুর তো গেটে থাকা উচিত ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তবে ছিল হয়তো, একটু এদিক ওদিক গেছে কোথাও। চলো একটু এগিয়ে যাই। ওই দেখো, বসার জন্য চেয়ার পাতা আছে।
2: হ্যাঁ চেয়ার পাতা আছে, ফাঁকা তো দিচ্ছি না একটাও। এই জন্যই বলেছিলাম, বুঝলে?
0: এই যে ভাই, ও ভাই শুনছো, একটু শ্যামলকে কি ওর বাবাকে ডেকে দেবে?
1: কি রে বাবা, কিছু কথা কানেই নেয় না।
2: আর কানে নেবে, দেখছি সুন্দরীদের নিয়ে মেতেছে। সরে এসো, যত সব নির্লজ্জ।
1: কে নির্লজ্জটা, কে, ওই ছেলেটা না ওই মেয়েগুলো?
2: সবাই, বেশি করে মেয়েগুলো।
1: একই কথা শুনি আজই মন্থরার মুখে, ইহারেই তো কয় উইমেন লিভ।
2: সব কিছুর একটা সীমা আছে।
1: সার্টেনলি সার্টেনলি, এভরিথিং হ্যাজ লিমিটস, কিন্তু সীমাটা কে বাঁধবে বলো তো?
2: উচ্ছন্নে যাকো সব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল, কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায় বলো তো?
1: হ্যাঁ তাই তো, খুব মুশকিল হলো তো। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটু খাওয়ার জায়গাটা বরং দেখে আসি, যদি খালি থাকে সিট বসে পড়বো, কি বল? না না ম্যাডাম, সিট খালি নেই। যদিও খানতিনেক ফাঁকা ছিল, আমাকে পাশ কাটিয়ে জনাদোষে ছুটতে গেল।
2: তাহলে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজবো? একটু বসার জায়গা পেলেও না হয় কথা ছিল। তাতে আরে, ওই তো শ্যামল, শ্যামল, ও দেখো দেখো।
1: তাই তো তাই তো, শ্যামল শ্যামল চলে গেল।
2: আমাদের দিকে তাকালো মনে হলো যেন।
1: তাকিয়েছে, তাহলে আর কোনো ভাবনা নেই। চলো চলো, ওই গাছতলায় একটা বেঞ্চে একটু জায়গা খালি আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে বরং একটু বসি।
2: চলো।
3: ওফ, একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই দেখাটা করবার জন্যে কতবার ট্রাই নিয়েছি জানো?
4: অনুমান করতে পারি রবার্ট ব্রুসকেও হার মানিয়েছ, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমি এবার যাই।
3: হ্যাঁ,
4: বেশি বাড়াবাড়ি ভালো নয়।
3: এই 10 মিনিট হতে কিন্তু এখনো 2 মিনিট বাকি। আমার বেঞ্চি হওয়ার খাটনিটা পোষানো চাই তো। হ্যাঁ এই রে অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়।
4: কি হলো?
3: বিএম।
4: বিএম?
3: হ্যাঁ
4: বিএম। আবার কি
3: বিএম? মানে বীরেন মুখার্জি, দেশবন্ধু হাই স্কুলের শিক্ষক, বউকে নিয়ে এসেছেন তাই ফাঁকা জায়গা খুঁজছেন পুরনো প্রেম ঝালিয়ে নেওয়ার জন্যে, এদিকে আসছেন। আসুন আসুন স্যার, আসুন এদিকে আসুন।
1: আরে আরে তুমি দীপক না?
3: হ্যাঁ স্যার।
1: আরে থাক থাক থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। কিন্তু ইয়ে তোমরা এখানে কি করছিলে?
3: কিছু না স্যার, কিছু না। ইয়ে মানে মানে রুমাকে একটু ফিলোসফি পড়াচ্ছিলাম আর কি, মানে সামনেই ওর পরীক্ষা তো, তাই ও বললো।
4: আমি আবার কখন বললাম?
3: হ্যাঁ হ্যাঁ না মানে ও বলার আগে আমি বুঝতে পেরেছিলাম ও বলবে তাই নিজে থেকে।
1: ও ঠিক আছে ঠিক আছে। মেয়েটি কে?
3: ওকে চেনেন না স্যার? ও ওর দাদারই তো বিয়ে স্যার, ও শ্যামলের বোন স্যার, রুমা।
1: ও ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমরা যাও। হ্যাঁ শোনো শোনো।
3: হ্যাঁ স্যার।
1: শ্যামলকে একটু ডেকে দিও তো।
3: আচ্ছা স্যার।
1: চলো রিনা ওই বেঞ্চে গিয়ে বসি, পুরোনো দিনে ফিরে গিয়ে দীপক আর রুমা হয়ে যায়। দেখছো তো কি সুন্দর চাঁদ উঠেছে, আমার তো গান গাইতে ইচ্ছে করছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
2: তুমি পারো বটে, এত ইয়ের মধ্যেও গান বেরুচ্ছে গলা দিয়ে।
1: পারি পারি ম্যাডাম পারি, তার কারণ আমরা হচ্ছি পুরুষ। এসো এসো এসো, শালটা ভালো করে মাথায় জড়িয়ে নাও তো। এই তো ফাইন, ঘুমটা দিলে তোমাকে যা দেখায় না ফ্যান্টাস্টিক। না মানে শুধু তোমাকে নয় সব মেয়েদেরই দেখায়, কেন যে আজকালকার বউগুলো ঘুমটা দেয় না বুঝি না। বসো বসো, একটু স্থির হয়ে বসো তো, তোমাকে একটু ভালো করে দেখি।
2: কি বাড়াবাড়ি করছো বলো তো, দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছে যত বয়স বাড়ছে।
1: আসলে কি জানো তো, সিচুয়েশন রাইট, সিচুয়েশন। বিয়ে বাড়িতে এলি না মনটা কেমন রোম্যান্টিক হয়ে যায়, তার উপর এই নিরালায় মাথার উপর ঝুলন্ত জ্যোৎস্না। আসলে ওই দীপক আর রুমাই মনের মধ্যে যেন কেমন একটা আবেগ ঢুকিয়ে দিয়ে গেল, আর সেই আবেগ কি বলছে জানো?
2: কি?
1: আহা এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো,
2: সে মরণ স্বর্গ সমান। মনে আছে মনে আছে তোমার, ঠিক আমাদের বিয়ের পরপরই এমনই এক চাঁদের রাতে, অবশ্য সেটা শীতের রাত ছিল না শরতের রাত ছিল, তোমাদের গ্রামের বাড়ির ছাদে উঠেছিলাম আমরা, বসেছিলাম অনেকক্ষণ, জ্যোৎস্না আমাদের গা ধুইয়ে দিচ্ছিল, দূরে মধুমতি নদীর বালির চড়ায় জ্যোৎস্নার আলো চিকচিক করছিল, চারপাশে ঝোপে ঝাড়ে বেজে চলেছিল ঝিঁঝির সানাই। সেদিনও তুমি আমায় গান গাইতে বলেছিলে, আমি ভাবছিলাম মনে মনে কোন গানটা গাইব, তার আগেই তুমি গলা ছেড়ে গেয়ে উঠেছিলে এই গানটা।
1: দেখেছো তোমারও মনে আছে তাহলে?
2: থাকবে না,
1: ঠিক এইটাই আমি চাইছিলাম। এই যে না দেখো, অপেক্ষা যখন করতেই হবে তখন মেমারি গেম খেলি।
2: কিন্তু তুমি শ্যামল এখনো এলো না তো?
1: ও নো নো মিসেস মুখার্জি, নো আজে বাজে কথা, আই এম গোয়িং টু টেক ইউর ইন্টারভিউ। আচ্ছা মিসেস মুখার্জি, আপনার সঙ্গে আপনার স্বামীর মানে বীরেন মুখার্জির বিয়ে হয়েছিল কবে?
2: 1975 সালের 19 ফেব্রুয়ারি।
1: তখন আপনার বয়স ছিল কত?
2: 18।
1: যার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল কত?
2: সেটা আমার স্বামী বীরেন মুখার্জি বলতে পারেন।
1: তিনি কি জীবিত?
2: বহাল তবিয়াতে।
1: তিনি এখন কি করছেন?
2: পুরনো দিনের কথা পেরে পেরে বউকে ভোলাবার চেষ্টা করছেন।
1: লাভলি, দারুণ বলেছো রিনা। সত্যি এমন বেকুব জীবনে কোনোদিন হয়েছে কিনা মনে পড়ে না।
5: না দেখো, আমি বুঝতে পারি না মানুষ দিন দিন এমন যান্ত্রিক হয়ে যাচ্ছে কেন।
2: অথচ সেই দিনগুলো কত ভালো ছিল বলতো। এক একটা অনুষ্ঠান আসতো আর যেন আনন্দের ফোয়ারা ছুটে যেত। একটা অনুষ্ঠান ফুরিয়ে গেলেই আবার বাড়িতে কবে অনুষ্ঠান হবে সেই আশায় আমরা সবাই দিন গুনতাম।
5: না না, তোমাদের পরিশ্রমও কত হতো বলো।
2: তা হতো,
5: বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ, কি খাটনিই না যেত তোমাদের উপর দিয়ে।
2: ওর মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকতো গো।
5: ঠিক ঠিক তাই। দেখো তখন না ছিল প্যান্ডেল, না ছিল ইলেকট্রিক আলো। উঠোনে ত্রিপল খাটিয়ে বাঁশে হ্যাজাক ঝুলিয়ে, এই মনে আছে তোমার রীনা, সেই যে আমাদের ফুলশয্যার দিনে সন্ধেবেলায় যখন সুতো লুকোলুকি খেলা হচ্ছিল, তখন হঠাৎ সোনা বৌদির মাথায় লেগে হ্যাজাকের ম্যান্টেল খসে গিয়েছিল।
2: বাবা, এত মনে আছে তোমার?
5: শুধু কি এই, তোমার শাড়ি ওড়নার রং পর্যন্ত মনে আছে। হ্যাঁ গো দিদিমণি, তুমি পরেছিলে ঘন লাল বেনারসির উপর একটা কচি কলা পাতা রঙের ওড়না।
2: সত্যি তো?
5: কি সুন্দরী না দেখাচ্ছিল তোমাকে। কি হলো? আরে তুমি কাঁপছো যে, খুব শীত করছে না? এসো এসো আমার কাছে এসো, আর একটু সরে এসো।
2: কি শীত গো, ঠান্ডায় যেন হাত পা একবারে জমে যাচ্ছে। এক কাপ চা পেলেও হতো বলো।
5: তাই না? আচ্ছা দেখি পাওয়া যায় কিনা।
2: না, যে যে চা চাইতে যাবি না, দরকার নেই। আমি শালটা আরো ভালো করে জড়িয়ে নিচ্ছি।

0: এক্ষুনি তো ব্যাচ উঠে যাবে।
1: না না, ব্যাচ উঠতে দেরি হবে, পরিবেশন করছে ক্যাটারাররা, ওরা ভীষণ স্লো।
0: স্লো হবে না কেন, দেবে তো একটু একটু করে, যাতে নষ্ট না হয়, গেরস্তর মাল বাঁচিয়ে সুনাম কিনবে।
1: আর সব যেন কেমন এক একটা রোবট। অথচ আমাদের সময়, মনে আছে তোমার রিনা, আমাদের প্রীতি ভোজের দিন মনে আছে সেই বটুদা?
0: খুব মনে আছে, তোমার মাস্তুতো দাদা তো কি হাসি না হাসিয়েছিল বাবা গো, আর পরিবেশন করছিল তোমার বন্ধুরা, কি মজাই না করছিল সব। কিন্তু খাইয়ে বটে তোমার ওই বটু দাদা, দিয়ে পিছন ফিরতে না ফিরতেই শেষ, শেষকালে পুরো এক বালতি রসগোল্লা।
1: তুমিও তুমিও তো খাচ্ছিলে সেই ব্যাচে, হাসতে গিয়ে তোমার বিষম লেগেছিল।
0: কি কাণ্ড,
1: সোনা বুদি ফু দিয়ে দিয়েছিল তোমার মাথায়, আর টিপ্পনি কেটে কি সব বলেছিল আমায়।
0: খুব ফাজিল ছিল তোমার ওই মাসতুতো বৌদিটা।
1: না না, শুধু ফাজিল বলো না, কিরকম প্রাণ চঞ্চল, প্রতি কথায় হিউমার।
0: খুব ভালোবাসতো আমাকে জানো, যখন আসতো কত কি নিয়ে আসতো আমার জন্য, আর রান্নাও জানতো কত রকম, বর্দিকে সরিয়ে দিয়ে নিজেই বসে যেত রাঁধতে, তারপর খেয়ে দিয়ে দুপুরে তাস নিয়ে 29, আর সোনা বৌদির পার্টনার আমি, কি সারাই করতো খেলতে খেলতে।
1: অথচ দেখো কি অদৃষ্টের পরিহাস, সেই সেই প্রাণ চঞ্চলতা থেমে গেল একেবারে। সোনা বুদি মারা গেলেন ইলেকট্রিক শখে।
0: যেদিন খবরটা পেলাম জানো, যেন আকাশ থেকে পড়লাম, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না গো, খুব কেঁদেছিলাম সারাদিন সারা রাত, কিছুতেই ভুলতে পারছিলাম না।
1: ওই যে ব্যাচ উঠেছে বোধহয়।
0: তাই তো, শ্যামলের আশায় থাকলে সারা রাত এই ঠান্ডায় মরতে হবে, যা হোক একটা ব্যবস্থা করো।
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলেছো। আচ্ছা হ্যাঁ, তুমি আর একটু বসো, আমি চট করে দেখে আসি সিট পাওয়া যায় কিনা।
0: হ্যাঁ কি হলো?
1: না ইম্পসিবল, এই ভিড়ে সিট পেতে হলে হিন্দি সিনেমার মতো ফাইটিং করতে হবে, লাজ লজ্জা বিসর্জন দিয়ে। আমরা যখন এখানে বসে গল্প করছি তখন লাইন পড়েছিল সিটের জন্যে, এখনো এঁটো পাতা তোলা হয়নি এখনো, তার আগেই সবাই সিট দখল করে বসে গেছে। না না, শুধু তাই নয়, যারা বসেছে তো বসেছে, পরের ব্যাচে বসবে বলে প্রত্যেক চেয়ারের পেছনে চেয়ার ধরে এক একজন দাঁড়িয়ে আছে।
0: দেখো তো কি ঘেন্নার কথা, চলো ফিরে যাই।
1: হ্যাঁ ফিরে যাব।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ফিরে যাওয়াই ভালো, তাছাড়া আর কি করব বলো, আর কতক্ষণই বা বসবো এই ঠান্ডার মধ্যে, একই তোমার ঠান্ডার ধাত, আর কেনই বা বসবো, শ্যামলও তো একবার। না ফিরেই যাই।
0: কিন্তু এইটা এইটা কি করবে?
1: ওহো, প্রেজেন্টেশনটা না?
0: হ্যাঁ
1: প্রেজেন্টেশন। আচ্ছা দাও দেখি এটা কি ব্যবস্থা করতে পারি।
0: ধরো

0: ব্যাস চলো, এই হেঁটে যেতে পারবে তো? চলো, যেতে যেতে যদি রিক্সা পাই তো উঠে পড়বো।
1: প্রেজেন্টেশনটা তুমি নিজে দিয়ে এলে?
0: না, ওই একটা চেনা মেয়েকে ডেকে দিয়ে দিলাম, বললাম নতুন বউকে দিতে।
1: বেশ করেছ, চলো গো, গিয়ে আবার রান্না চাপাতে হবে।
0: না না, তোমাকে আর কষ্ট করতে হবে না। যাওয়ার পথে কোনো একটা হোটেলে তৃপ্তি করে প্রীতি ভোজের খাওয়াটা খেয়ে যাব।
1: আচ্ছা, আমরা না হয় না খেয়ে ফিরে গেলাম, কিন্তু তুমি যে নিমন্ত্রণ রাখলে তা কি করে ওরা বুঝবে? উপহারের কার্ডটায় নাম লিখে দিয়েছিলে।
0: না রে না, আমি ইচ্ছে করেই গিফট কার্ডটা খুলে নিয়েছি। দেখো, যেখানে আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই, প্রীতিভোজের প্রীতিটাই যেখানে অনুপস্থিত, সেখানে আমাদের দেওয়া উপহারের দামই বা কতটুকু? হয়তো আমাদের মতোই উপহারটাও ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তা চেয়ে এই ভালো। চলো চলো রিনা।

0: প্রীতিভোজ নাটকটি শেষ হল। রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, অভিনয় করেছেন বীরেন মুখার্জি, গৌরীশঙ্কর পাণ্ডা, দীপক, প্রবীর ব্রহ্মচারী, রুমা, স্বাতি মুস্তাফি, শ্যামল, দেবজ্যোতি ঘোষ এবং রীনা মুখার্জির ভূমিকায় উর্মিমালা বসু। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।
1: প্রীতিভোজ নাটকটি শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অয়ন ঘোষ। শিল্পীর সাথে তবলায় রয়েছেন যোগেশ ছেত্রী, কিবোর্ডে মনোরঞ্জন দাস।

অয়ন ঘোষের কণ্ঠে আধুনিক গান শুনলেন। শিল্পীর সাথে তবলায় ছিলেন যোগেশ ছেত্রী, কিবোর্ডে মনোরঞ্জন দাস। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

0: পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক দলের সদস্য ছিলেন। 14 মে 2026 সালে প্রয়াত হয়েছেন তিনি। স্বপন সাধন বসু, যিনি টুটু বসু নামেও পরিচিত ছিলেন, 23শে জানুয়ারি 1948 সালে জন্মগ্রহণ করেন। 12 মে 2026 সালে প্রয়াত হন তিনি। স্বপন সাধন বোস ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, ভারতীয় রাজনীতিবিদ, যিনি সংসদ উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মোহনবাগান এসিএ সভাপতি ও ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফার ক্লাব টাস্ক ফোর্সের সদস্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম পাস করেন এবং এলএলবি সম্পন্ন করেন। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, যিনি মঙ্গলা গোসাই নামেও পরিচিত ছিলেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একজন কিংবদন্তি ও বর্ষীয়ান স্বাধীনতা বাদক। দীর্ঘ 8 দশকেরও বেশি সময় ধরে তিনি স্বাধীনতার সুরে লোক সংস্কৃতি ও রাজবংশী সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি তার স্বাধীনতায় বিভিন্ন জীবজন্তু ও পশু পাখির ডাক, যা হরবোলার সুর তোলার জন্য বিশেষভাবে বিখ্যাত ছিলেন। 1921 সালে জন্মগ্রহণ করেন তিনি। 29শে মে 2026 সালে তিনি প্রয়াত হন 104 বছর বয়সে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধওলা গ্রামে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরবঙ্গের লোক শিল্পীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন এবং মোরগ দাদু নামেও পরিচিত ছিলেন। সারিন্দা বাজনায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে 2023 সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করেন। পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে। তার মৃত্যুতে উত্তরবঙ্গে লোকসঙ্গীতের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে এবং তার প্রয়াণে একটি সোনালী যুগের অবসান ঘটেছে বলে সংস্কৃতি মহল মনে করে। সুমন কল্যাণপুর 28শে জানুয়ারি 1937 সালে জন্মগ্রহণ করেন, 31শে মে 2026 সালে প্রয়াত হন। সুমন কল্যাণপুর ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি ভারতে অতি শ্রদ্ধেয় নেপথ্য গায়িকাদের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তার সেই সময়কালে লতা মঙ্গেশকর একাধিপত্যের মধ্যেও প্রায় সমস্ত সঙ্গীতকারের সঙ্গে যুক্ত হয়ে গান গেয়ে স্বীকৃতি অর্জন করেছিলেন। অনেক মানুষ বিশ্বাস করত যে তার যা প্রতিভা, তাতে তার যত দূর এগোনো উচিত ছিল তত দূর তিনি যেতে পারেননি। যদিও তার অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্য, যেগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সঙ্গীতের বিশদ জ্ঞান, সুরেলা কণ্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা ছিল তার। ডাক্তার মণি কুমার ছেত্রী জন্মগ্রহণ করেন 23শে মে 1920 সালে। 5ই এপ্রিল 2026 প্রয়াত হন। মণি ছেত্রী ভারতের একজন অত্যন্ত প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা এবং কলকাতার IPGMIR ও SSKM হাসপাতালের অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1920 সালের 23শে মে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন এবং মেডিকেল কলেজ কলকাতা থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1956 সালে সরকারি বৃত্তিতে লন্ডন থেকে FRCP ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের হৃদরোগ চিকিৎসাকে একটি সুসংগঠিত বিশেষত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে SSKM হাসপাতালের অধিকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য অধিকর্তাও ছিলেন। চিকিৎসা ক্ষেত্রে তার কম ওষুধ কিন্তু সর্বোচ্চ ফলাফল, এই নীতি এবং অত্যন্ত সহজ সরল জীবনযাপনের জন্য রোগীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। চিকিৎসাক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1974 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সুদীর্ঘ 106 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে 5ই এপ্রিল 2026 সালে নিজের বাসভবন বালিগঞ্জ প্লেসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। 1960 সালের 22শে মে জন্মগ্রহণ করেন অনীক দত্ত। 27শে মে 2026 সালে প্রয়াত হন তিনি। অনীক দত্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি 2012 সালে ভূতের ভবিষ্যৎ নিয়ে বড় পরিসরে একটি পরিচিতি পান। তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ব্যঙ্গ, রাজনৈতিক, সামাজিক মন্তব্য এবং বুদ্ধিদীপ্ত হাস্যরস। সপ্তাহান্তের ছুটি শেষে আগামী সোমবার ফের অধিবেশন বসবে। ওই দিনই নিজেদের প্রথম বাজেট পেশ করবে রাজ্যের নতুন বিজেপি সরকার।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শ্রী বিপ্লব চক্রবর্তী।
2: বিধানসভা পর্যালোচনা

আপনার রেকর্ডিং শুনলেন। শ্রোতা বন্ধুরা, শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন গজল, শিল্পী ভারতী বিশ্বনাথন।

0: ভারতী বিশ্বনাথনের কণ্ঠে গজল শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত গানে গানে। গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা, ভোলা মনের স্রোতে ভাষা, কোথায় জানি ধাই সে বাণী, দিনের শেষে কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা হাসা। এমনি খেলার ঢেউয়ের দোলে খেলার পারে যাবি চলে, পালের হাওয়ায় ভরসা তোমার করিস নে ভয়, পথের কড়ি না যদি রয় সঙ্গে আছে বাঁধন নাশা। গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা, ভোলা মনের স্রোতে ভাষা। গানে গানে অনুষ্ঠানের শুরুতেই শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, এখন বর্ষার একেবারে প্রাক মুহূর্তে আমরা রয়েছি, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেহেতু আমাদের উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে, তাই প্রতিদিনই বিভিন্ন জায়গায় অনেক স্থানে প্রবল বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সব নিয়েই আপনাদের কথা আমরা শুনব আমাদের আজকের ভাবনায়, বর্ষার রূপ। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। বর্ষার রূপ, আশপাশে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের তোড়ে ভেসে গেছে ব্রিজ, নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। আপনাদের এলাকার পরিস্থিতি জানাবেন আমাদের এবং শ্রোতা বন্ধুদের, সাথে আপনাদের পছন্দের গান আমরা শুনব। বলতে বলতেই প্রথম শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন আমাদের বিষয় বর্ষার রূপ। এ প্রসঙ্গে শ্রোতা বন্ধুদের কথা বলতে বলবো।
1: হ্যাঁ

0: সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে রয়েছি আমরা। আজকের বিষয় ভাবনায় বর্ষার রূপ, এ প্রসঙ্গে আপনাদের কথা আমরা শুনব। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন বলুন?
1: আমি বলছি চালহাটি আব্দুল কাদের, জলপাইগুড়ি আব্দুল কাদের।
0: আচ্ছা,
1: জলপাইগুড়ি থেকে।
0: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে। আমাদের বিষয় ভাবনায় আজকে বর্ষার রূপ, ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে, আপনাদের কথা শুনবো আমরা।
1: হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, এই বর্ষাই তো আমাদের মেন। এই বর্ষা যদি না হয় তাহলে আমাদের যে ভারতবর্ষ জুড়ে আমাদের এই খাদ্যটা আপনার যে তৈরি করবো আমরা রোয়া রোপণ, এই ধানের চাল দিয়েই কিন্তু আমাদের কিন্তু এই ভারতবর্ষ কিন্তু খাওয়া রুজি রোজগার যোগায়।
0: ঠিক।
1: এবং এই বর্ষার মধ্যেই আপনার যতই হোক আপনার ফরাক্কার বাঁধ থেকে, ফরাক্কার আপনার এই যে নদী থেকে

0: আপনার ইনিশ মাছ যে তৈরি হয়, বর্ষা না হলে পরে জলের কারেন্ট যদি না হয় তাহলে আপনার ইনিশ মাছ জন্মাবে না।
1: ঠিক ঠিক ঠিক।
0: তো কাজেই এই বর্ষার খুবই প্রয়োজন। আর এই বর্ষা তো ধরেন আপনার আমাদের কৃষি কাজের মধ্য দিয়ে হাই 15 দিনের মধ্যে আমাদের কিন্তু সারা দেশের খাবার হয়ে যায়।
1: ঠিক।
0: এগ্রিকালচার যদিও আমরা আপনার ইরিগেশনের জল দিয়ে আমরা যত রোপণ চাষ করি না কেন, এই বর্ষার জলের ধান যে তৈরি হয় এর মতো মিষ্টি ভাত কিন্তু হয় না।
1: ঠিক।
0: হ্যাঁ, আমি যেটা মনে করি আর কি।
1: ঠিক।
0: এবং আরেকটা জিনিস হচ্ছে সমস্ত জমির মধ্যে আপনার নোংরা টোংরা কত কিছু যে জিনিস জমে থাকে এই বর্ষার জলের, বর্ষার জলের মধ্যে সেসব ধুয়ে কিন্তু আপনার নদীতে পড়ে যায়, নদী থেকে আপনার চলে যায় সমুদ্রে। হ্যাঁ, সমস্ত নোংরা কিনে পরিষ্কার কিনে হয়ে যায়।
1: ঠিক।
0: হ্যাঁ, আমি মনে করি আর কি। তো কাজেই বর্ষা আমাদের খুবই প্রয়োজন। বর্ষা যদি না হয় সারা পৃথিবীর লোক আপনার বাঁচবে না। যতই আপনার ওই নলকূপের জল হোক, আকাশের জল ছাড়া কিন্তু আমাদের বিকল্প কিছু নেই।
1: ঠিক ঠিক।
0: হ্যাঁ,
1: চারপাশে চারপাশে বর্ষার যে রূপ আমরা দেখতে পাই, মানে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সেই সময়টাও কিন্তু খুব সুন্দর। মানে আমাদের
0: বর্ষাকালের জল এখন দেখেন আপনার, অন্যান্য সময় যদি বৃষ্টি হয় তাতে কিন্তু ঠান্ডা লাগলে পরে জ্বর আসে, অমুক আসে, তমুক আসে। আর বর্ষাকালের জলের মধ্যে কৃষক যতই ভিজুক না কেন, আপনার কোন রকম জ্বর বা অন্য কিছু সর্দি কাশি কিচ্ছু হয় না। তাহলে এটা ভাবতে হবে আমাদের যে জলটা যে কি জল, এটা যে যে তৈরি করছে আর কি, সেই ভগবান আমাদের এই জল দিচ্ছে, এর মধ্যে যে কত গুণ আছে।
1: ঠিক।
0: হ্যাঁ, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার নোংরা যদি সাফ করে নিয়ে চলে যাচ্ছে, মানে এই হলো অবস্থাটা। বর্ষা যদি না আসে তাদের আমাদের বিকল্প কোন পদ নেই। বর্ষা আসুক, সবাই আমরা চাই বর্ষা যেন শুভ বর্ষা আসে, সব দিক দিয়ে আমাদের উপকৃত হই।
1: ঠিক ঠিক, খুব ভালো বলেছেন, ধন্যবাদ ধন্যবাদ। এভাবেই আসবেন আবারও আমাদের অনুষ্ঠানে।
0: আচ্ছা আচ্ছা,
1: ধন্যবাদ। বর্ষার রূপ এ প্রসঙ্গেই আমরা কথা বলবো শ্রোতা বন্ধুদের সাথে। শুধু যারা ঘরে রয়েছেন তারা নয়, যারা বাইরে রয়েছেন, বাইরে কাজে বেরোচ্ছেন, তারাও কিন্তু বর্ষার রূপকে অন্যভাবে প্রত্যক্ষ করছেন। শুনব আরও এক শ্রোতা বন্ধুর কথা। নমস্কার।
2: ঝড়ো ঝড়ো বাদল, এই যে দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন আজ আমাদের মানে 5:30 থেকে অঝরে বৃষ্টি 3টে অবধি, মানে মাঠ খাল বিল সব ভরে গেছে একদম।
1: তাই তো।
2: তো এই জন্য দাদা ভাই যে গানটা করলাম, মানে মনের আনন্দে এই যে ঝড়ো ঝড়ো বাদল দিনে এই রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখে গেছেন, সত্যি করে ওনাকে শতকোটি প্রণাম দাদা ভাই। তো আজ হ্যাঁ আজকে দেখুন আমরা এই যে চাষের জলের জন্য আমরা মানে আকাশের দিকে তাকিয়ে থাকি। আপনি যতই অত্যাধুনিক জিনিস দিয়ে আর কি তৈরি করুন না জল, কিন্তু আমরা যদি আকাশের জল না পাই তাহলে মাটির নিচে মানে ভরা ভরা এই মানে ধরা দামে ওই জল থাকবে না। আপনি হ্যাঁ ওই বৃষ্টির জল আকাশের জল আমাদের কাছে অত্যধিক প্রয়োজনীয় এবং মূল্যবান। তো আমরা আজকে এই যে গাছপালা কেটে তারপরে পুকুর খাল বিল দিয়ে আমরা যে মানে অট্টালিকা তৈরি করছি, এটাও কিন্তু আমরা তার জন্য দায়ী। মানে আমার মাতৃভূমিকে এত মানে কলুষিত করে দিচ্ছি। আজকে দেখুন নদীতে বালি তুলে নদীর ভাঙন মানে এক একটা দিক ভেঙে যাচ্ছে, এই যে ব্রিজ ভেঙে যাচ্ছে, এটার জন্য কিন্তু দাদা ভাই আমরাই দায়ী। কারণ অদূর ভবিষ্যতে মানে মানুষ এত মানে ইয়ে হয়ে গেছে আর কি মনের দিক থেকে,

0: যে যা করছি তাই হবে। আরে বাবা, মানে মানে ওপরেরও ওপরওয়ালা আছে, তো সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সহনশীলতা, মানসিকতা এগুলো পাল্টাতে হবে দাদা ভাই
1: ঠিক।
0: আজ।
1: আর বর্ষার, আরো বর্ষার যে অপরূপ সৌন্দর্য সে কথা শুনবো আপনার কাছ থেকে, যে চারপাশে অঝোর ধারায় বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু একটা দারুণ সুন্দর একটা পরিবেশ, তাই না? শেষ
0: হ্যাঁ
1: না
0: দাদা ভাই দেখুন, এত এত দাবদাহর পরে আজ যে বৃষ্টিটা হয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া। তো
1: হুম
0: এই আমরা যে ঠান্ডা আবহাওয়াটা পাচ্ছি, এটাও কিন্তু ওপরওয়ালার আশীর্বাদ, এবং আমরা
1: সেটাই
0: সেই আশীর্বাদ নিয়ে আজ পথ চলছি। হ্যাঁ,
1: হুম
0: এবং তো ওপরওয়ালার যদি দান না থাকে, আজকে দিন রাত্রি হতো না দাদা ভাই।
1: হুম
0: এবং আজ আমরা মানে ওনাকেই আর কি দোষী করছি, যে বেশি জল হয়ে গেল, এত বৃষ্টি, আবার কম বৃষ্টি না হলে আবার বলছি তো এই যে বৃষ্টি নাই গরম, এই যে মানুষের মানে যত চামড়ার মুক্ত যে যা পারছে বলে দিচ্ছে দাদা ভাই।
1: সেটাই
0: এই জায়গাটা
1: ঠিক
0: থেকে আমরা কিন্তু নিজেদেরকে মানে পিছিয়ে রাখছি, এগিয়ে যাচ্ছি না, যে না আমাকে এইটা করলে এটা ভালো হবে, আজকে এই যে জল বৃষ্টি হলে আপনার নোংরা নর্দমা, নালা নর্দমা সব পরিষ্কার হয়ে যায়।
1: পরিষ্কার হয়ে
0: হ্যাঁ,
1: যায়। ঠিক
0: তো
1: ঠিক
0: সেই
1: ঠিক
0: জায়গাটা। হ্যাঁ, আর মাছ আজকে দেখুন, যে ছোট ছোট মাছ, তারপরে শামুক, হ্যাঁ, কিছু কেঁচো, কেঁচো যেটা বলে আর কি, কৃষক বন্ধু আর কি, সেগুলো কিন্তু বিলুপ্তর পথে। এই যে রাসায়নিক সার ব্যবহার করে আমরা কিন্তু আর কিন্তু এগুলো পাই না। এই যে চুনো মাছ, আগে বর্ষা হলে দেখবেন বাজারে চুনো মাছে ভর্তি হয়ে যেত, কিন্তু এখন চুনো মাছ আর পাওয়া যায় না দাদা ভাই।
1: সেটাই
0: তো
1: সেটাই
0: মানুষের, হ্যাঁ, খাদ্য তালিকা থেকে অনেক আমরা পিছিয়ে গেছি। হ্যাঁ, তো ঠিক
1: ঠিক
0: আছে দাদা
1: ঠিক
0: ভাই, এইটুকু
1: ধন্যবাদ
0: বললাম, ভালো
1: ধন্যবাদ
0: থাকবেন, সুস্থ
1: ধন্যবাদ।
0: থাকবেন।
1: হ্যাঁ, এইভাবেই থাকবেন আমাদের সাথে, ধন্যবাদ। আমরা চলে যাই পরের গানে, প্রজাপতি টু ছায়াছবি থেকে শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি গানে গানে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় বর্ষার রূপ। চারপাশে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টির মাঝখানে আপনাদের অনুভব শুনব আমরা। 9434076705 এই নম্বরে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান বর্ষার রূপ এ প্রসঙ্গে বলার জন্যে। চলে যাই পরের গানে। সুরের আকাশে ছায়াছবির একটি গান, শিল্পী আশা ভোঁসলে, সুরকার স্বপন চক্রবর্তী।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সাথে, কথা বলে নিই তাঁর সাথে। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুচি বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে বর্ষার রূপ। আপনাদের ওখানে বর্ষা কেমন হচ্ছে এবং বর্ষাকে নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন এই বর্ষা এখন তো বিগত দিনে যে ধরনের বর্ষা হতো সে ধরনের বর্ষা এখন হয় না, মানে পায়ে কাজ, তার মানে বর্ষা সেরকম হয় না। বর্ষাটা ছিল একটা ভয়ঙ্কর, যখন তখন তো বাড়িতে বাড়িতে স্নান হতো না, বাথরুম স্নান হতো না, তখন পুকুরে স্নান করতে যেতে হতো। সেই পুকুরে গিয়ে একটা ভয়ে ভয় সঞ্চার হতো, যে যে জায়গায় ভয়ানক মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো আর তার

0: সঙ্গে আপনার চারিদিকে সে বাঁশ গাছে যেন জলটা মনে হতো একদম কালো, আর সেই জলের মধ্যে আমাদের কিছু কিছু খুব মজা লাগতো। কিরকম আমরা মানে সাঁতার যেটা বলে আর কি, সেই সাঁতার দিতাম আমরা জলের সাথে যুদ্ধ করা। তারপরে দাদা ভাই জায়গায় ডুব মারতাম, হয়তো উঠতাম হয়তো 50-60 ডুবে, হ্যাঁ ডুবে জলের তলে তলে যেতাম। তো সেই দিনগুলো তো এখন দাদা ভাই প্রায় বিলুপ্ত। এখন যে বর্ষা, সেই বর্ষার সঙ্গে আমরা যে সিমটমটা পাই, ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, যেন মনে হয় মুখরিত হয়ে ওঠে বর্ষার সন্ধ্যায়, যেন শিয়ালের মানে শিয়াল গর্জন, এইরকম ধরনের কালটা ভয়ঙ্কর। নমস্কার নেবেন,
1: এইটুকু ধন্যবাদ, ধন্যবাদ, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। আমরা শুনছিলাম আশা ভোঁসলের কণ্ঠে গান

আমাদের সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। অনুষ্ঠানের শেষে, বেলা শেষে ছায়াছবির গান অনুপম রায়ের কণ্ঠে।

শেষ হল সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠান। সাথে ছিলাম আমি অমিতাভ, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতও উঠে আসবে প্রথম সারিতে।
1: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহভাতা পেয়েছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোড চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগি, INS সংশোধক এবং INS অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরের রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সক্লুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা, কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এনটিএর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 2,00,000-এরও বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-810-70। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3-4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

0: এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। খবর শেষ হল এরপরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিশেষ অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ দিবসের উপর একটি আলোচনা, আজ প্রথম পর্ব।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও। বিশেষ অনুষ্ঠান মানেই কিন্তু থাকেন বিশেষ কিছু ব্যক্তিত্ব আমাদের মাঝে, এবং সেই বিষয়টিও কিন্তু বিশেষ হয়ে ওঠে। আজকে যেই বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা কিন্তু হলো আমাদের এই যে রাজ্য, অর্থাৎ যে পশ্চিমবঙ্গের রাজ্যে আমরা বসবাস করি, সেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে। আমাদের রাজ্য যেখানে আমাদের বাসস্থান, যেখানে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা, কিংবা যেখানে আমাদের কর্মসংস্থান এবং যেখানে আমাদের সমাজ জীবন, পারিবারিক জীবন সব কিছু নিয়েই আমাদের বেড়ে ওঠা এবং আমাদের যাপন, সেই রাজ্য অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গ দিবস, যা কিনা আমরা উদযাপন করি 20শে জুন। ঠিক এই 20শে জুন আজ যে আমরা পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের জন্য এখানে বিভিন্ন রকম আলোচনা করব, সেই আলোচনায় কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমাদের এই পশ্চিমবঙ্গেরই কিছু বিশেষ ব্যক্তিত্বকে। তাদের সাথে এখন পরিচয় করিয়ে দেওয়ার পালা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সাধন কুমার পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাবন্ধিক এবং লেখক। তার সাথে আমাদের সাথে রয়েছেন ডাক্তার বাপ্পা মহন্ত, অধ্যাপক, ইতিহাস বিভাগ, বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার। এবং এই যে পশ্চিমবঙ্গ দিবস, সেই নিয়ে যে আলোচনা হবে, আর এই যে পশ্চিমবঙ্গ দিবসের গভীরে ঢুকে প্রবেশ করে তার সম্পর্কে যত আলোচনা রয়েছে, এবং এই যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে, সেই সম্পর্কে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে যে আজকে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন, তিনি হলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বরিষ্ঠ সাংবাদিক এবং শিল্পকর্মী। তার হাতে আমি দায়িত্ব তুলে দেব আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আজকে।
3: নমস্কার আপনাকে, সমস্ত শ্রোতা বন্ধুদের নমস্কার, এবং আজ যে অতিথিরা এসেছেন মান্যবরদের সকলকে আমার নমস্কার। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনা করতে গিয়ে সবার আগে যেটা আমাদের জানার দরকার, এই পশ্চিমবঙ্গ বিষয়টা এলো, নামটা এলো কোথা থেকে, বাংলার ইতিহাসটা একটুখানি যদি ছুঁয়ে না যাওয়া যায়, তবে আমার মনে হয় আলোচনাটা মানে ছুঁয়ে গেলে পরে খুব সুন্দরভাবে আগানো যাবে। তো আমি বলবো সাধনবাবু এবং বাপ্পাবাবু, আপনাদের নমস্কার জানিয়ে আমি যে বিষয়টার মধ্যে ঢুকতে চাইছি, বাংলার ইতিহাস নিয়ে যদি আমরা একটু আলোচনা করে নিই তারপরে এই বিষয়টাতে ঢুকি, তাহলে আরও সুবিধা হবে। কেন, আমরা যদি একদম শুরুর থেকে দেখি, খুব শর্টে, খুব অল্পের মধ্যে আমি বিষয়টাকে ছুঁয়ে যাব, যদি আমরা সেই প্রথম থেকে যদি দেখি, বাংলার একটা বিশেষ চরিত্র কিন্তু প্রথম থেকে ইতিহাসের ঢুকলে পরেই দেখা যায়। সে আপনি হরপ্পা মহঞ্জোদারো বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধ বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে সব রাজারা যখন পাণ্ডবদের পক্ষে, বাংলার রাজা গিয়ে কিন্তু দুর্যোধনের পক্ষে, সবসময় একটা বিরোধী বিষয়টা ছিল। হিউয়েন সাংও বাংলার উল্লেখ করেছেন, সে নানান রকম নামও ছিল এই অঞ্চলটা, সমতট, গঙ্গারিডি, বঙ্গাল, বঙ্গ ইত্যাদি ইত্যাদি, একটা বিরাট ইতিহাস। আমরা প্রথম উন্মেষ দেখলাম বাংলার নাম সারা ভারতবর্ষের মধ্যে, বিশেষভাবে উল্লেখ হলো মহারাজ শশাঙ্কের সময়। হর্ষবর্ধন বা রাজ্যবর্ধনের মতো বড় বড় রাজারা হেরে গেলেন শশাঙ্কের কাছে, এবং সেই বিশাল দাপটে তিনি রাজত্ব করলেন, বাংলা ভারতের ইতিহাসের পাদপ্রদীপে উঠে এলো। এই সমস্ত বিষয়গুলো ছুঁয়ে গেলে পরে

0: মনে হয় এই আজকের পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতাটা আরও পরিষ্কার হবে। এটা সকলেরই মোটামুটি জানা, শশাঙ্কের বিষয়টা আমরা জানি এবং ভাবা যায় সেই সময় মাৎসন্যায়ের পরে এই বাংলাতেই প্রথম ভোট হলো, মানুষের ভোটে নির্বাচিত হলেন রাজা গোপাল, তার ছেলে ধর্মপাল, তারপরে দেবপাল, অনেক কত হাজার বছর আগের ঘটনা, অথচ কত মানে আজকের ডেটে মন ভাবলে অবাক হতে হয়। তো এই বাংলা সবসময়ই অন্যরকম ছিল, একটু আলাদা ছিল। সেই বাংলাকে নিয়েই ভারতবর্ষের ইতিহাসে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি বারবার আলোড়িত হয়েছে, ইতিহাস পড়লেই জানা যায়। তো ইতিহাসের প্রসঙ্গ যখন উঠল, আমি ডক্টর বাপ্পা মহন্ত, বাপ্পাবাবু আপনার কাছে আমি আগে আসব। এই যে আজকে পশ্চিমবঙ্গ দিবসের কথাটা হচ্ছে, তার আগে একটা প্রেক্ষাপট আছে, সেই স্বাধীনতার সময় থেকে, 1947 সাল থেকে, এটাকে যদি একটু আপনি বলেন।
1: সকলকে নমস্কার। 20 জুন আমরা জানি যে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পালন করছি, এবং সরকারি স্তরে এটা সমস্ত জায়গায় সমস্ত স্থানে এটা পালিত হচ্ছে। কিন্তু বিষয় হল, পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করছি বা কেন পালন করব, এই প্রসঙ্গে একটা বড় ইতিহাস আছে, এবং যার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, বাঙালি হিন্দুরা আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার আশ্রয়স্থল পেয়েছি। তিনি ছিলেন ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি না থাকলে কিন্তু পশ্চিমবঙ্গের জন্ম হতো না। এই মহান দেশপ্রেমিক, তার মেধা ছিল উচ্চমানের। আমরা জানি তিনি ছিলেন আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান, তিনি শিক্ষাব্রতী মানুষ, দুবার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এবং তার সময়ে শিক্ষাক্ষেত্রে কী উন্নয়ন হয়েছিল, কী কী পদক্ষেপ নিয়েছিলেন সেটা সকলেই জানি, এবং তিনি কৃতি ছাত্র ছিলেন একজন, সমাজসেবা এই সমস্ত কাজের মধ্যে নিজেকে ব্যপ্ত করেছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে। কী সেই পরিস্থিতি? যদি আমরা দেখি, 1940 সালে পৃথক রাষ্ট্রের দাবি মুসলিম লীগ করছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে, পাকিস্তান এবং পরবর্তীকালে কলকাতার যে বিভর্ষ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটাকে আমরা গ্রেট ক্যাটাগরিলা কিলিং বলি, 10ই অক্টোবর, কোজাগরি লক্ষ্মী পূজার দিন, নোয়াখালীর দাঙ্গা, এরকম একটা পরিস্থিতি পরেও তিনি কিন্তু ভারত বিভাজন চাননি, কখনোই ভারত বিভাজন চাননি।
0: এটা নিয়ে আর একটু আলো ফেললে মনে হয় ভালো হয়। কারণ কি, বাইরে বেশিরভাগ লোকের একটা ধারণা হচ্ছে বাংলা ভাগ করলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করেছিলেন।
1: তিনি কিন্তু কখনোই ভারত বিভাজন চাননি।
0: উনি যে অখণ্ড ভারতের পূজারী ছিলেন এবং অখণ্ড ভারতকে নিয়েই ওনার ভাবনা ছিল, সেই জায়গাটা যেন আলো কম পড়ে। এবং সত্যি কথা বলতে কি, পরবর্তীকালে আমরা দেখি যে যেমন করে জ্যামিতি বাক্স, জ্যামিতি আঁকার সময় আমরা রবার দিয়ে মুছি, পেন্সিলের দাগ গরম করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মোছানোর একটা ব্যবস্থা ছিল, যার জন্য আমি বিষয়গুলো পরিষ্কারভাবে আজও বহু মানুষ কিন্তু জানেন। এই জায়গাটা স্যার একটু লাইট ফেললে ভালো হয়।
1: একদমই তাই। প্রকৃতপক্ষে আমরা যদি দশকের পর দশক দেখি একাডেমিক স্তরে, ভারত কিশোরীকে নিয়ে সেই অর্থে কিন্তু চর্চা করতে দেওয়া হয়নি। ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা প্রতিনিয়ত হয়েছে, এবং এখনও কিছু কিছু যে আমরা নেতিবাচক যে প্রচারগুলো দেখি সেটাও কিন্তু হচ্ছে। কিন্তু ইতিহাস তো সবসময় সত্য কথা বলবে। তিনি যখন উপাচার্য ছিলেন, কাশী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন এবং গুরুকুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে যদি তার ভাষণ আমরা যদি প্রত্যক্ষ করি, লক্ষ্য করি, দেখি, তিনি সবসময় চেয়েছিলেন যে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ভারতবর্ষ থাকবে। এবং তিনি বলেছিলেন গুরুকুল বিশ্ববিদ্যালয়ে, হিন্দু অ্যান্ড মুসলিম উইল হ্যাভ টু লিভ টুগেদার ইন ইন্ডিয়া। কিন্তু যখন তিনি দেখলেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হচ্ছে এবং বাংলা এবং পাঞ্জাব দুটো প্রদেশেই পাকিস্তানের দিকে যাচ্ছে, একদম সেটেল হয়ে গেছে প্রায়, তখনই উল্কার মতো শ্যামাপ্রসাদ মুখার্জির আগমন ঘটেছিল। যে থিওরির উপর ভিত্তি করে জিন্না পাকিস্তান প্রস্তাব করেছিলেন, পাকিস্তানের দাবি করেছিলেন, সেটার উপর ভিত্তি করেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা এবং পাঞ্জাব ভাগের দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে পূর্ববঙ্গ মুসলিম অধ্যুষিত এবং পশ্চিম পাঞ্জাবও তাই, তাহলে সেগুলো পাকিস্তানে যাক, আর পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ব পাঞ্জাবও তাই। কারণ আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস ভারতীয় মূল সংস্কৃতির সঙ্গে হাজার হাজার বছর ধরে রয়েছে। তাহলে হিন্দু বাঙালির অস্তিত্ব কোথায় থাকবে এমন একটা পরিস্থিতিতে তার যে বঙ্গ বিভাজনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তিনি কত বড় দৃঢ়দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি বুঝেছিলেন যে 45% সেই সময় যে হিন্দু বাঙালি কখনোই রাজনৈতিক দিক থেকে টিকে থাকতে পারবে না পাকিস্তানে।
0: ঠিক এই যে আপনি দূরদৃষ্টির কথা বললেন, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ওই ঠিক সঠিক সময়ে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দূরদৃষ্টি, যার জন্য এত বড় হিন্দু বাঙালি আজকে নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে, প্রাণে বেঁচে আছে, এই দূরদৃষ্টির বিষয়ে আমি আমাদের মধ্যে আছেন সাধনবাবু। সাধনবাবু আপনার কাছে আমি আসব। আপনি ওই 1947-এর যেটা কথা উনি বললেন, সেই ভয়ঙ্কর দিনগুলোতে মাথা ঠান্ডা রেখে হিন্দু বাঙালির জন্য যে বিশেষ পদক্ষেপ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাখলেন, যে কারণে আজকে আমরা হিন্দু বাঙালিরা একটা নিজের হোমল্যান্ড পেয়েছি, যেখানে আমরা বেঁচে পড়তে আছি, এখনও বিশ্বাস হয় না এক এক সময়। যদি সে সময় সত্যি সত্যি বাংলার সঙ্গে পাকিস্তানের মধ্যে ঢুকে যেত, বা শরৎ বোসের এবং ওদের চিন্তাভাবনা ছিল যে কীভাবে একটা স্বাধীন বাংলা তৈরি করা যায়, সেটাও যদি হতো, আজকে কি ভয়ঙ্কর পরিণতি হিন্দু বাঙালির হতো, এই বিষয়ে আমি একটু সাধনবাবুর কাছে যাব। সাধনবাবু
2: নমস্কার। আমি এই প্রশ্নের উত্তরে আসার আগে এই বিশেষজনের আগের যে পরিস্থিতিগুলো সেগুলো একটু জানা দরকার, বোঝা দরকার। তখন এই বাংলার পরিস্থিতি কী ছিল? 1946 তখন একটা এখানটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মুসলিম লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তখন ওরা এখানটা সরকার গঠন করে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে একটা সরকার গঠন করে
0: বাংলায়
2: মুসলিম লীগ। হ্যাঁ, মুসলিম লীগের যে সরকার সেটা ছিল ভয়ঙ্কর সাম্প্রদায়িক সরকার। সোহরাওয়ার্দী হয়েছিলেন প্রধানমন্ত্রী।
0: তখন প্রধানমন্ত্রী বলা হতো,
2: তখন মুখ্যমন্ত্রী বলা হতো না। এই সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হয়েই ওনার যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না যে পাকিস্তানের ছক করেছিলেন সেটাকে মূলত এগিয়ে নিয়ে যাওয়াই ছিল সোহরাওয়ার্দীর মূল লক্ষ্য। সেই জন্য নানান রকমভাবে কথাবার্তা হচ্ছিল, কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে বাকি যারা জাতীয় নেতৃত্ব ছিল কেউ এই প্রস্তাবে রাজি ছিলেন না। দেশ ভাগ হবে, বাংলা ভাগ হবে, এটাতে কেউ রাজি হচ্ছিল না। এই পরিস্থিতিতে কি করণীয়?
0: এটা সত্যি যে আপনি একটা সঠিক কথা বললেন, সেই সময় নেহেরুও চাননি, গান্ধীও চাননি, এরকম আমরা শুনেছি। শ্যামাপ্রসাদ তো চানিনি, কেউই চাননি দেশ ভাগ।
2: দেশ ভাগটাকে সবাই একটা হাস্য কৌতুকের বিষয় মনে করে।
0: হ্যাঁ হ্যাঁ, একদম,
2: এটা সম্ভবই নয়, এটা কি বলছে, এরকম একটা ব্যাপার ছিল। তখন এই মুসলিম লীগের মাথায় ঢুকে গেল যে সহজ রাস্তায় এই দাবিটা আদায় হবে না। তখন তারা কি রাস্তা নিল? তখন একটা বিশেষ ঘটনা বলছি, তাহলে বোঝা যাবে। যে শহীদ মিনারে একটা সভা করেছিল মুসলিম লীগ, সেই সভাতে সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন, সেই বাংলার প্রধানমন্ত্রী তখনকার দিনের। পাশে বসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আরেক পাশে বসেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, তপশিলী নেতা। তাদেরকে পাশে বসিয়ে তখন সোহরাওয়ার্দী ডাইরেক্ট অ্যাকশানের ডাক দিয়েছিলেন যে সোজা আঙ্গলে ঘি উঠবে না, সুতরাং ডাইরেক্ট অ্যাকশান করতে হবে পাকিস্তান আদায়ের জন্য। এই ডাইরেক্ট অ্যাকশানের অর্থ তখন কিন্তু হিন্দুরা বুঝতে পারেনি, যে ডাইরেক্ট অ্যাকশানটা কী হতে পারে তার অর্থটা কিন্তু বোঝেনি। তো যাই হোক, এই যে ডাইরেক্ট অ্যাকশানে ডাক দেওয়া হলো, তার পর দিন থেকেই কিন্তু কলকাতাতে সমস্ত মুসলিমরা ঝাঁপিয়ে পড়ল হিন্দু পল্লীগুলোতে। সেই নির্বিচারে নরসংহার শুরু করলো, মা বোনিদের উপর অত্যাচার শুরু করলো, অগ্নিসংযোগ শুরু করলো, লুটপাট শুরু করলো, যা যা করা যায় সবই করলো, লাশের পাহাড়ে ভরে গেল কলকাতার রাস্তায়। আর এইদিকে যিনি মূল প্রশাসক প্রধানমন্ত্রী, উনি কিন্তু লালবাজারে বসে থাকলেন যাতে পুলিশ কোনো রকম অ্যাকশান না নিতে পারে। পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হলো। তখনকার যারা পুলিশের আধিকারিক ছিলেন তারা অনেকবার বলেছেন যে এবার কিছু করা দরকার, ভয়ঙ্কর একটা অরাজকতা বিশৃঙ্খলা চলছে, কিন্তু ইতিহাস বলছে সোহরাওয়ার্দী কিন্তু তাদেরকে কোনো অ্যাকশান নিতে দেননি। এরকম কয়েকদিন চলার পরে দেখা গেল যে লালবাজারে পুলিশ অফিসাররা বসে থাকতে পারছে না। কেন বসে থাকতে পারছে না? যে না, লাশের দুর্গন্ধ আসছে, এত দুর্গন্ধ যে লালবাজারে সেই ঘরে বসে থাকতে পারছে না সোহরাওয়ার্দী নিজে। তারপর একটা টনক নলো যে এইবার হয়তো কিছু একটা করা দরকার, ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, এক। দুই নম্বর, কয়েকদিন পরে থেকে গোপাল পাঠা বলে একজন ছিল, উনি কিন্তু তখন আর আসরে নামলেন যে অনেক হয়েছে, এবার প্রতিরোধ করা।
0: গোপাল মুখোপাধ্যায়।
2: সেই গোপাল মুখোপাধ্যায় যখন হিন্দু ছেলেদের নিয়ে মাঠে নামলেন, নিজে মাঠে নামলেন, তখন প্রতিরোধ গড়তে শুরু করলো। এই দুটা কারণ, একটা হচ্ছে লাশের গন্ধ, আর দুই নম্বর হচ্ছে যে গোপাল মুখোপাধ্যায়ের প্রতিরোধ। এই দুটো প্রতিরোধের মুখে পড়ে তখন সোহরাওয়ার্দী ভাবলেন যে এবার বোধহয় থামানো দরকার, কারণ এবার না থামালে পরে আর আমি যাদের জন্য লড়াই করছি সেই মুসলিম সম্প্রদায়ের অনেকেই হয়তো মারা পড়বে, তারা নিঃস্ব হয়ে যাবে। সুতরাং এইবার হস্তক্ষেপ করা দরকার। তারপরে কিন্তু প্রশাসন অ্যাক্টিভেট হয়ে গেল, তারা কিন্তু তখন মাঠে নামলো এই দাঙ্গাটা থামানোর জন্য। তো যাই হোক, সেই সময়ে তাদের যা এজেন্ডা ছিল সেই এজেন্ডা পূরণ হয়নি, তার মানে আরও ভয়ঙ্কর কিছু ঘটানোর ওদের একটা উদ্দেশ্য ছিল কলকাতাতে, সেটা পূরণ হয়নি।
0: এখানে আমি একটা জিনিস জুড়ব, আপনি জ্যোতিবাবুর নাম নিলেন, জ্যোতিবাবুর একটা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম, এই যে আপনি যেদিনকার কথা বললেন, উনি তখন রেলের কর্মীদের সঙ্গে কাজ করতেন দলের হয়ে, উনি নিজে লিখছেন এই কথাটা, আপনি যে কথাগুলো বললেন, উনি নারকেলডাঙ্গায় রেল শ্রমিকদের সঙ্গে ছিলেন, ওই দিনকে রাত্রিবেলায় রেল শ্রমিকরা তাকে বলল, ওনার লেখা আমি বলছি না, বলল যে আপনারা এখান থেকে পালিয়ে যান, কলকাতায় কিন্তু আগুন জ্বলছে। ওনার লেখা আছে, অনেক কষ্টে শিয়ালদায় পৌঁছালাম, শিয়ালদার থেকে মনোহরপুকুর না কি একটা রাস্তা দিয়ে আমি আমার জেলা কমিটির অফিসে যাচ্ছি, রাস্তায় লাশে ভর্তি, কোনা দিয়ে যারা গুন্ডামি করছে তারা করছে, আমরা ভয়ে ভয়ে জেলা কমিটির অফিসে গেলাম, সারা রাত জেগেছিলাম, কারণ যে কোনো সময় আক্রমণ হতে পারে। জ্যোতিবাবু উনি
2: বলছেন মানে এই পরিস্থিতি তখন কলকাতায় ছিল
0: ছিল। এবার বলেন,
2: যাই হোক, এইবার সোরাবর্দির যা উদ্দেশ্য ছিল মুসলিম লীগ নেতাদের, সেটা সামহাও সেটা পূরণ হয়নি, কারণ এক তো গোপাল পাটায়ের প্রতিরোধ, এটাই ছিল মূল কারণ, সেটা ছিল 16 আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। এরপরে দেখুন অক্টোবরে, 10 অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মী পূজা, সেইবার
0: নোয়াখালী যাবে,
2: নোয়াখালী চলে গেলাম, নোয়াখালী একটা বাংলার প্রত্যন্ত গ্রাম, সেখানটায় ওরা ডাঙ্গার ছক কষলো যে এইখানটায় আরেকটা নরসংহার করতে হবে। সোরাবর্দির নির্দেশে সেখানটা গোলাম সরোয়ার মূল নায়ক ছিল, আর সেই নরসংহার ঘটানো হলো। আমরা জানি মায়েরা লক্ষ্মী পুজো করছিল, হিন্দু মায়েরা, তারা ঘুণাক করেও টের পায়নি যে পাশের বাড়ির প্রতিবেশী এরকম ঝাঁপিয়ে পড়বে নির্মমভাবে, তারা কিন্তু ভাবতেও পারেনি। তো যাই হোক, ঝাঁপিয়ে পড়লো, মানুষের পালানোর কোনো জায়গা ছিল না, লাশের পাহাড় জমে উঠলো, হাহাকার উঠে গেল গ্রামে গ্রামে, অগ্নিসংযোগ হলো, মায়েদের উপর বিশেষ করে যে অবর্ণনীয় অত্যাচার হলো, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাদের উপর পাশবিক অত্যাচার করা হলো, মানে সে এক কথায় বলা যায় না। সেখানকার যে জমিদার ছিলেন তার নরমুণ্ড কেটে সে গোলাম সরোয়ারকে উপহার দিল, এখন ইন্টারনেটে আছে, যে কেউ দেখে নিতে পারে,
0: ইতিহাসের কালোতম,
2: মানে এগুলো, হ্যাঁ কালোতম,
0: কালোতম,
2: মানে এগুলো বলা যায় না, এখন বললে পরে আমাদের গায়ে কাটা দেয়।
0: ঠিক,
2: অনেকে হয়তো বলবে যে এইগুলো বলার অর্থ কী, অর্থ নিশ্চয়ই আছে, কারণ সেই কারণগুলো এখন আমাদের সমাজে রয়ে গেছে, এবং সমাজ যদি সেই কারণগুলো সম্পর্কে সচেতন না হয় আগামী দিনে আমাদের কিন্তু আবার সেই পরিস্থিতি
0: চিহ্নিত না করে, সেই জায়গাগুলো চিহ্নিত না করে
2: আবার সেই পরিস্থিতি কিন্তু পুনরাবৃত্ত হতে পারে, বলে না হিস্ট্রি রিপিটস ইটসেলফ,
0: একদম। তো সেই জন্য পশ্চিমবঙ্গের জায়গাটা আমরা আসবো এবার, যে তাহলে এইখানটাতে কেন তিনি দূরদৃষ্টি সম্পন্ন হলেন যে হিন্দু বাঙালি এরকমভাবে কীভাবে একসাথে থাকবে, এই নিয়েই বোধ হয়।
2: হ্যাঁ বলছি আমি আসছি, দেখুন এই দুটো ঘটনা, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, একটা হচ্ছে নোয়াখালী, এই দুটো ঘটনার পরে হিন্দুরাও বুঝতে পারলো যে না, এই মুসলিম শাসনে আর থাকা যায় না, এটা থাকা সম্ভব নয়। সেই সময় প্রত্যেকেই, সেই সময় বাংলাতে যারা ছিলেন জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক, প্রত্যেকেই কিন্তু এটা অনুভব করতে লাগলেন। মূলত 46-এর শেষ দিক থেকেই কিন্তু এই হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের দাবিটা কিন্তু উঠতে থাকে, ভাগ করতে হবে। শ্যামাপ্রসাদ একটা কথা বলেছিলেন যে দেশ ভাগ হবে কি হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু বাংলাকে ভাগ করতেই হবে, আলাদা দুটো প্রশাসন এখানটা তৈরি করতে হবে, এটা উনি বলেছিলেন, সেটা হচ্ছে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, এটা তৈরি করতেই হবে, এটা ওনার দাবি ছিল শ্যামাপ্রসাদের। যাই হোক, এটার ইতিহাসটা যদি আমরা দেখি, ক্রনোলজিটা দেখি, তাহলে মূলত ধরুন 46-এর জানুয়ারি মাসে ওই আজাদ হিন্দ ফৌজের একজন মেজর জেনারেল এসি চ্যাটার্জি, উনি প্রথম বঙ্গভঙ্গের জন্য একটা সমিতি তৈরি করেছিলেন। এই সমিতি তৈরি করার পর কিন্তু
0: বঙ্গভঙ্গের পক্ষে, বঙ্গভঙ্গ করার জন্য,
2: হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তখন একটা সমিতি তৈরি করেছিলেন যাতে বঙ্গভঙ্গ করা যায়, বাংলা ভাগের পক্ষে একটা সমিতি তৈরি করেছিলেন, মানে হিন্দু হোমল্যান্ড তৈরি করার জন্য উনি একটা সমিতি তৈরি করেছিলেন, মেজর জেনারেল এসি চ্যাটার্জি, তাকে কিন্তু সবাই ব্যাপক সমর্থন জানিয়েছিল, মানে তখনকার সামাজিক পরিস্থিতিটা বলছি। ঠিক ফেব্রুয়ারি মাসে কিন্তু হিন্দু মহাসভা, বাংলার যে প্রাদেশিক সমিতি, তারা কিন্তু দাবি তোলে যে না, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ চাই, এটা করতেই হবে। হিন্দু মহাসভা একটা সংগঠিত দল ছিল, ওরা কিন্তু জেলায় জেলায় এই ব্যাপারে আন্দোলন গড়ে তুলল, আর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেল যে না, হিন্দু হোমল্যান্ড তৈরি করতেই হবে। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে। 29 মার্চ 1947 তখন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একটা ছিল, সেটা মূলত আমাদের ছোটো ছোটো দেশীয় রাজারা ছিল, বর্ধমানের রাজা ছিলেন, বিভিন্ন জায়গার রাজা ছিলেন, তাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, তার 95তম বার্ষিক সম্মেলন হয়েছিল। সেই 95তম বার্ষিক সম্মেলনও কিন্তু দাবি তোলা হয় যে হিন্দুদের জন্য একটা পৃথক প্রদেশ গঠন করতে হবে
0: বাংলাতে, এবং
2: হ্যাঁ, তাহলে দেখুন একটা আন্দোলন শুরু হয়ে গেল বিভিন্ন জায়গাতে, আমাদের সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু তখন দাবি তুলতে লাগলো। শুধু তাই নয়, সেখানটা যত ছোটো ছোটো সংগঠন ছিল, বিভিন্ন ক্লাব বলুন, বার অ্যাসোসিয়েশন বলুন, ডক্টর্স অ্যাসোসিয়েশন বলুন, বিভিন্ন শিক্ষাকর্মীদের সংস্থা বলুন, এরকম ধরুন 100-150 ছোট ছোট সংস্থা, তারাও কিন্তু তখন দাবি তুলল। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই তারাও কিন্তু দাবি তুলল যে না, হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা করতেই হবে, এটা কিন্তু থাকা যাবে।
0: মানে তার আগে আপনার কলকাতার ঘটনাটা ও নোয়াখালীর ঘটনাটার অভিঘাতেই এগুলো
2: এর অভিঘাতে ঘটেছে। এই যে সারা বাংলা জুড়ে তখন কিন্তু একটা জাগরণ চলে এসেছিল, কিন্তু প্রত্যেকটা আন্দোলনই ছিল বিক্ষিপ্তভাবে বাংলার নানান স্থানে সারা বাংলা জুড়ে, কিন্তু এদেরকে ইউনাইটেড কে করবে? আন্দোলনটা তো ইউনাইটেড করতে হবে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, নালে তার অভিঘাত তৈরি হবে না। এই প্ল্যাটফর্মে আনার কাজটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এইটা ছিল ওনার মূল কাজ,
0: নেতৃত্বে।
2: হ্যাঁ, নেতৃত্বটা উনি দিয়েছিলেন, তার জন্য উনি অনেকগুলো কাজ করেছিলেন। প্রথম হচ্ছে যে শুধু আন্দোলন করলে হবে না, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড চাই, কারণ ব্রিটিশরা ব্রিটিশদের কাছে দাবি চাইতে গেলে মূলত কিছু অফিসিয়াল ডকুমেন্ট তাদের চাই। সেই জন্য প্রশান্তচন্দ্র মহানারবিলিশ তখন ছিলেন ISI এর প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, উনাকে তখন দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটা অন্তত কিছুটা ডকুমেন্ট তৈরি করুন যা থেকে এস্টাবলিশড করা যায় আমাদের যে হিন্দু হেমল্যান্ডের দাবি সেটা বৈধ। তখন উনি কিন্তু মাথা খাটিয়ে জনসংখ্যা, পপুলেশন ডিস্ট্রিবিউশন, ওখানকার এগ্রিকালচার, তারপর কালচার, এই সব কিছু মিলিয়ে একটা কিন্তু ডকুমেন্ট তৈরি করেছিলেন, সেটা ছিল অভেদ্য, অর্থাৎ যেটা একদম ভেদ করা যাবে না কোনো যুক্তি দিয়েই। মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন এরা যে হিন্দু হোমল্যান্ডের দাবি করছে হিন্দু বহুল এলাকাগুলোকে নিয়ে, সেটা কিন্তু একেবারে যৌক্তিক, সব দিক থেকে যৌক্তিক।
0: এখানে এখানে
2: এই ডকুমেন্ট কিন্তু ব্রিটিশরাও কিন্তু অস্বীকার করতে পারেনি।
0: এই জায়গাটা আমি একটু জুড়বো, কারণ আমার এই জায়গাটা মনে পড়ে গেল, ডক্টর যদুনাথ সরকার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ঠিক এই সময়ে মনে হয় ওনার,
2: আমি আসছি সেই প্রসঙ্গে আসছি। দেখুন, সেই সময় আমাদের যারা ছিল একেবারে টপ ইন্টেলেক্ট, টপ ইন্টেলেক্টের মধ্যে যেমন ধরুন ডক্টর শিশির মিত্র ছিল, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন, ডক্টর মেঘনাথ সাহা ছিলেন, স্যার যদুনাথ সরকার ছিলেন, এই যে শিক্ষাবিদরা ছিলেন, এরকম 5-6 জন শিক্ষাবিদ তখন তো টেলিগ্রাম করেছিল সে ব্রিটিশ গভর্নমেন্টকে যে হিন্দু হোমল্যান্ড চাই। তার মানে দেখুন, একদম মানে প্রান্তিক মানুষ থেকে শুরু করে টপ লেভেলের যারা ছিল সবাই কিন্তু এই আন্দোলনে তখন সামিল হয়েছিলেন।
0: ঠিক,
2: এটা হচ্ছে বিষয়। আইনসভায় যে ঘটনাটা ঘটেছিল, আইনসভায় অনেক রকম ভোটাভুটি হয়েছিল, তখন হিন্দু মহাসভার এক সিঙ্গেল সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আর বাকি কংগ্রেস কমিউনিস্ট পার্টির কিছু ছিল,
0: মুসলিম লীগ তো ছিল,
2: এবার পরিস্থিতি দেখুন এমন তৈরি হলো যে কমিউনিস্ট পার্টি কিন্তু বরাবরই যুক্তবঙ্গের পক্ষে ছিল, অর্থাৎ বাংলা ভাগ করা দরকার নেই, একটাই বঙ্গ থাকবে এবং সেটা মুসলিম লীগ শাসিত হবে, সেটা ভারত থেকে বিচ্ছিন্ন হবে, কারণ কমিউনিস্ট পার্টির এজেন্ডাই ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার। শুধু ওরা কিন্তু পাকিস্তান ভাগ করার পক্ষে না, এই দার্জিলিংও ভাগ করার পক্ষে ছিল ওরা, যে গোর্খাদের আলাদা আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে, আদিবাসীদের আলাদা আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে, অর্থাৎ ভারতবর্ষের যত যত ছোট ছোট জনগোষ্ঠী আছে প্রত্যেকের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, সেই জন্য গোটা ভারতবর্ষকে ভাগ করে দেওয়া উচিত, যেটা আজকে চায়না বলছে, এটা কিন্তু এখানে কমিউনিস্ট পার্টিরা বলতো, এটাই হচ্ছে বিষয়। সেই জন্য কমিউনিস্ট পার্টি কোনোদিনই হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে ছিল না, তারা কিন্তু চিরকাল বিরোধিতা করেছে। কিন্তু সেই সময় বাংলা এত উত্তাল ছিল এই দাবির পক্ষে যে কমিউনিস্ট পার্টিকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, আবার বলছি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, তখন এই জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণ তারা আইনসভার সদস্য ছিলেন, তারাও কিন্তু হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে ভোট দিয়েছিলেন।
0: আরেকজন উপস্থিতই হননি, তিনজন মেম্বার ছিলেন, এই দুইজন গিয়ে
2: একদম
0: পক্ষে ভোট,
2: এইবার যদি ওরা ভোটটা না দিত তাহলে কিন্তু কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তখন বিপন্ন হয়ে যেত, বাংলা থেকে মুছে যেত
0: একদম।
2: সেই জন্য দেখুন, কমিউনিস্ট পার্টি ভুল করে, ভুল স্বীকার করে, এটা ওদের কিন্তু ধারাবাহিকতা আমরা দেখেছি। সেই জন্য জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ যেটা করেছেন সেটা বাঙালি হিন্দুর স্বার্থে করেননি, সেটা করেছেন নিজের দলীয় স্বার্থ রক্ষার জন্য, এটা ইতিহাস অন্তত বলছে। এবার দেখুন মজা হচ্ছে, আজকে আমি আসার পথে ইন্টারনেট দেখছিলাম, তাতে দেখলাম বেশ কয়েকজন বামপন্থী নেতা কিছু ভিডিও করেছেন, বলছেন শ্যামাপ্রসাদ তো সিঙ্গেল সদস্য ছিলেন হিন্দু মহাসভার, উনি কী করে পশ্চিমবঙ্গ তৈরি করলেন, এই কথা উনি বলছেন, প্রশ্ন তুলেছেন। দেখুন, সেই সময় শ্যামাপ্রসাদ সিঙ্গেল ছিলেন, কিন্তু মূল আন্দোলন শ্যামাপ্রসাদ পরিচালনা করেছিলেন, উনি সবাইকে কনভেন্স করতে সক্ষম হয়েছিলেন, উনি একা করেননি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এই যে আন্দোলন হিন্দুদের মনে ঢুকে গেছিল যে হিন্দুরা এখানটা একা থাকতে পারবে না, হিন্দুদের পক্ষে থাকা সম্ভব নয়, এই আন্দোলনের মাথায় ছিলেন উনি বসে।
0: এখানে এখানে আরেকটা খবর আছে, সেটা এই সময়কালে আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, আমরা দেখব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিছানায় দুদিন পরপর শুননি, সারা বাংলা ঘুরেছেন উনি এই এক তথ্য নিয়ে, এক বার্তা নিয়ে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা শহরে শহরে গিয়েছেন, একটা ভোটের জন্য নাকি এটা? এটা
2: উনি তখন ধর্মঘট ডেকেছিলেন,
0: হ্যাঁ,
2: বঙ্গভঙ্গের জন্য
0: অবিসংবাদী নেতা তখন তুমি,
2: আমি বঙ্গভঙ্গ বলছি না, আমি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের কথা বলছি, সেটা নির্মাণের জন্য উনি ধর্মঘট ডেকেছিলেন। এইবার দেখুন, কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ছিল, ওদের হাতে ইউনিয়নগুলো ছিল, যেমন ট্রাম ডিপো, পরিবহন দপ্তরগুলো, ইউনিয়নগুলো,
0: রেলের ইয়ে ছিল,
2: এগুলো ছিল। এবার দেখুন, উনি শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেখলেন যে কমিউনিস্ট পার্টি বিরোধিতা করছে, তখন ট্রাম্প খুব প্রভাবশালী ছিল পশ্চিমবঙ্গে, তখন উনি নিজে ট্রাম্প

0: যে হিন্দু বাঙালি যারা আছে তারাই বাঙালি, বাংলার ঐতিহ্যের ধারক বাহক। সুতরাং এই শ্রেণী যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পরে বাংলা বলে কিছু বাঁচবে না, এইটা ছিল আমার মূল বক্তব্য। সুতরাং এইটাকে বাঁচাতে হবে যে করে, তখন এই হিন্দু হোমল্যান্ড তৈরির পক্ষে তারা সবাই কিন্তু হিন্দু ছিল, ভালো করে খেয়াল করবেন, সবাই হিন্দু ছিল। 21 জন বিরুদ্ধে ভোট দিয়েছিল তারা সবাই কিন্তু মুসলিম ছিল, এটা তখনকার দিনের ঐতিহাসিক বাস্তবতা। আজকে হয়তো অনেকের বললে তাদের মুখে বাঁধবে যে কি হিন্দু মুসলমান করছে।
1: ওই যে বললেন এই যে হিন্দু ছিল বললেন, তাদের মধ্যে দুজন কমিউনিস্ট হিন্দু ছিল,
0: কমিউনিস্ট হিন্দু ছিল, যাই হোক উপায় ছিল না তাদের পিঠ বাঁধানোর জন্য, তখন ভোটটা দিতে হতো।
1: সেটাই সেটাই
0: এইটা ছিল পরিস্থিতি। যাই হোক সেই ভোটের জোরে বাংলার জন্ম হলো। এবার দুর্ভাগ্যটা কি দেখুন, এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে 20 জন আইনসভার একটা সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গ সৃষ্টির সিদ্ধান্ত হয়ে গেল, এই ইতিহাসটাকে কেউ পড়তে দিতে চাইছে না। কারণ কি? কারণটা হচ্ছে সেই সময়তে একটা ধারা ছিল যারা মুসলিম লীগের সাথে কাজ করছিল। মুসলিম লীগ যখন দেখল যে কিছুতেই বাংলা ভাগ ঠেকানো সম্ভব নয়, তখন তারা বাঙালি সেন্টিমেন্ট একটা নিয়ে এলো, কি যেন আমরা বাংলা ভাগ করতে দিব না, বাংলা ভাগ করলে বাঙালি সেন্টিমেন্ট, আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, আমাদের একসাথে বসবাস করা যে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাবে। তখন সেই সোহরাওয়ার্দীর লোকজন এরকম ভাষণ দিচ্ছিল, অসাধারণ সুন্দর ভাষণ, যে বাঙালি হিন্দুদের কি হয়ে গেল, এটা আশুতোষ মুখার্জির বাংলা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা, এটা হচ্ছে রামমোহনের বাংলা, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলার হিন্দুদের কি হয়ে গেল, এরা ডিভিশন চাইছে, এইসব ভাষণ দিয়ে।
1: দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আমাদের শ্যামাপ্রসাদ, ভাগ্যিস তিনি আমাদের হিন্দু বাঙালিদের জন্য একটা হোমল্যান্ড আলাদা করতে পেরেছিলেন। উনি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুক্ত বাংলা নয়, হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড।
2: একদমই তাই, যে বাঙালি হিসাবে, বাঙালি হিন্দু হিসাবে আজকে আমরা এখানে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি।
1: এইগুলো শুনে তো মনে হচ্ছে আরও উৎসাহ বাড়ে করা উচিত, আরও আনন্দ হওয়া উচিত।
2: এই ইতিহাসটা এর আগে বলেছি আমি, যে আরও বেশি করে সমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে, একাডেমিক স্তরে আরও বেশি চর্চা হোক। এবং ভারত কেশরী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব যারা দেশের জন্য, দশের জন্য ব্যাপক কাজ করে দিয়ে গেছেন, অসামান্য অবদান রেখে গেছেন, তাদের স্মরণ করা, তাদের যথাযথ শ্রদ্ধা জানানো, তাদের কাজগুলোকে সমাজের কাছে তুলে ধরা,
1: এটা তো সত্যি কথা। ইতিহাসকে কখনো চেপে রাখা যায় না। আজকের দিনে দেখুন 20 জুন আমরা সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছি এবং এটা নিয়ে আর কোনো জায়গায় কোনো প্রশ্ন নেই। বরং আমার মনে হচ্ছে আরও যত উৎসাহ যত বাড়ছে বিষয়টা নিয়ে, মানুষের জানার ইচ্ছাও তত হচ্ছে।
0: এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে,
1: রুট কজটা একই, মূল কারণটা
0: কিন্তু একই। এবার যুক্তবঙ্গের যে কথা বলছেন, যুক্তবঙ্গের যে ভূতের কথা বলছেন, সেই ভূত এখনো আছে। কেন আছে? দেখুন আজকে পশ্চিমবঙ্গ তৈরি হিন্দুদের রক্ষা করার জন্য,
1: একদম
0: হিন্দুদের বাঁচানোর জন্য আলাদা প্রশাসন, আলাদা একটা প্রদেশ, এটা পরিষ্কার আমরা দেখতে পেয়েছি, ইতিহাস তাই বলছে। সেই জন্য হিন্দু বাঙালিদের হয়ে কথা বলার মতন কেউ নেই, আপনি কাউকে পাবেন না। সেই জন্য আজকে 20 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলতে হবে, ভালো করে বলতে হবে, সবার মাথায় ঢোকাতে হবে যে এটা কিন্তু একটা অস্তিত্ব রক্ষার সংগ্রাম। অস্তিত্ব রক্ষা মানে অন্যকে আঘাত করা নয়, মুসলমানদের আঘাত করা নয়, হিন্দু বাঙালি আজকে না বাঁচলে এখানকার যে ধর্মনিরপেক্ষ, যে সর্বধর্ম সহানবস্থান, এটা কিন্তু বাঁচবে না। আজকে বাংলাদেশে কিন্তু সর্বধর্ম সহাবস্থান নেই, দীপচন্দ্র দাস তাকে পুড়ে মরতে হতো না, একটা কারণের সাথে তাকে পুড়ে মরতে হয়েছে, কারণ সে ছিল হিন্দু, আর কোনো কারণ নেই, নিরপরাধ নির্দোষ একটা যুবককে তাকে পুড়ে মরতে হয়েছে। সেই জন্য সমস্ত সহাবস্থান, সবার সহাবস্থান, সর্বধর্মের সমভাব, এটা বজায় রাখার জন্য কিন্তু হিন্দু বাঙালিদের কিন্তু আজকে এখানটায় রক্ষা করার প্রয়োজন আছে, বেঁচে থাকার প্রয়োজন আছে। হিন্দু বাঙালি তখনই বাঁচবে যখন কিনা সেই 20 জুনের সেই ইতিহাস তারা স্মরণে রাখবে, যাতে এটা আর ভবিষ্যতে রিপিট না হয়, এটা হচ্ছে মূল তাৎপর্য। সেই জন্য এটা সবাইকে শোনাতে হবে, বোঝাতে হবে, প্রত্যেকটা ইতিহাস বিশ্লেষণ করতে হবে, মাথায় রাখতে হবে। আমরা এই ঘটনা পুনরাবৃত্তি আর বাংলাতে চাই না, আমরা হতে দেব না।
1: একদম, আমি আরও একবার বাপ্পাবাবুর কাছে যাবো। বাপ্পাবাবু উনি যেখানে শেষ করলেন, আমি খুব শর্টে আপনার কাছ থেকে শুনে নেব, ছোট্ট করে আপনি বলুন এই 20 জুন নতুন কোনো তাৎপর্য?
2: 20 জুন আরও নতুন করে মানুষ জানুক, শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয়, সমস্ত স্তরে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, সর্বোপরি যে মানুষটির জন্য হিন্দু বাঙালি আজকে যে হোমল্যান্ড পেয়েছি আমরা, তাকে যথাযথ সম্মান তখনই জানানো হবে যখন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভারত কেশরী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পুনরায় এই হিন্দু বাঙালি নতুন

0: পুরো চর্চা, আলোচনা এবং পুরো সমাজ তাকে নিয়ে আলোচনার বৃত্তে মর্যাদা দেবে যথাযথভাবে, এবং ইতিহাসের পাতায় তার যে অনবদ্য কাজ এবং যে দৃঢ়দৃষ্টি তিনি দেখিয়েছিলেন তার দেখানো পথেই আগামীর দিনগুলো আমাদের পথ চলা হোক, এটুকুই বলার ছিল।
1: একদম একদম, মানে এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে সবাইকে, সবাই মিলে আমরা পালন করব, এবং ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন না হয়, নতুন আলোকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হোক, ঘরে ঘরে পালিত হোক, এই বাসনা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম একটি বিশেষ আলোচনা, যেই বিশেষ আলোচনায় ভীষণ রকমভাবে ছিল গভীরতা এবং এমন অনেক বিষয় যেগুলো সম্পর্কে হয়তো সাধারণত আমরা কথা বলি না কিংবা আলোচনা করি না, সেই তেমন বিষয়গুলো। অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যে আলোচনা আমরা এখানে আমাদের অতিথিদের সাথে মেতে উঠেছিলাম, তাতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক থেকে সাংস্কৃতিক, ভূগোল থেকে শুরু করে ঐতিহাসিক অনেক রকম ব্যাখ্যাই পেলাম। শেষে এইটুকুই বলতে হয় যে পশ্চিমবঙ্গ দিবস, যেই মাটিকে আঁকড়ে ধরে আমরা বাঁচি, তা ঘরে ঘরে উদযাপিত হোক ভীষণ রকমভাবে আনন্দ সহকারে। পশ্চিমবঙ্গ দিবসে সকল পশ্চিমবঙ্গবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গকে আরও সুন্দরভাবে ভালোভাবে গড়ে তোলবার লক্ষ্যে প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে দায়িত্ব পালন করুন, এবং আবারও সেই বলতে হয়, বাংলার বায়ু বাংলার জল, বাংলার মাটি বাংলার ফল। আহা, আমাদের এই বাংলা, এই বাংলাকে ভালোবাসুন, পশ্চিমবাংলাকে ভালোবাসুন এবং আনন্দে এবং উদযাপনে মেতে উঠুন পশ্চিমবঙ্গ দিবসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, নিশ্চয়ই আবারও আপনাদের সাথে আলোচনায় আমরা জুড়ে যাব নতুন কোনো পর্ব এবং নতুন কোনো বিষয় নিয়ে। আজকের এই যে এক বিশেষ আলোচনা, যাতে আমরা এতক্ষণ ঋদ্ধ হলাম এবং সমৃদ্ধ হলাম, সেই বিশেষ আলোচনার মূল ছিল আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। আজকের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রথম পর্ব আমরা শুনলাম। প্রথম পর্বের এই যে বিশেষ আলোচনা তা এখানেই শেষ হল, যেটুকু আলোচনার বাকি থাকল তা আমরা শুনে নেব আগামী পর্বে। ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে একটি আলোচনা। এই বিশেষ অনুষ্ঠানটি শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন সরাসরি সম্প্রচারিত মনের জানালা। মনের জানালা খুলে আমরা চলে এসেছি আপনাদের পছন্দের গান নিয়ে, এবং সাথে আপনাদের অনুভব আমরা শুনব। আপনাদের পছন্দের গানের তালিকা আমরা শুনব। আমাদের ফোন নাম্বার 9434076705। আপনাদের পছন্দের গানের অনুরোধ করুন আমাদের এই অনুষ্ঠানে। শব্দ যখন ছন্দ পায় গান হয়ে সে ভেসে যায়, মনের যত গোপন কথা সুরে হারায় সকল ব্যথা, মাসির সুরে মুগ্ধ হইয়া আকুল করে পিয়াসিয়া, ঝর্ণাধারা যেমন চলে গান মিশে যায় চোখের জলে, নিঝুম রাতে সুরের খেলা কাটিয়ে দেয় দুঃখ বেলা, গান হলো এক জাদুকর নিমেষেই সে করে আপন ঘর। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান এর জন্যে অনুরোধ করতে পারেন। আমাদের অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুরকার সলিল চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। আপনাদের পছন্দের গানের জন্যে অনুরোধ করতে পারেন এই অনুষ্ঠানে 9434076705। আর কিছুক্ষণ আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত রয়েছি। এবারে আরও একটি আধুনিক গান মান্না দের কণ্ঠে, সুরকার প্রভাস দে।

গান শোনার আগে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নিই। নমস্কার নমস্কার। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, শ্রোতা বন্ধুকে অনুরোধ করব আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। শ্রোতা বন্ধুদের পছন্দের গানের তালিকা আমরা শুনব আজ, এবং সেই তালিকা থেকে অবশ্যই একটি পছন্দের গান শোনানোর চেষ্টা করব।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে, শ্রোতা বন্ধুদের পছন্দের গান নিয়ে। এবারে শিল্পী আশা ভোঁসলে, সুরকার রাহুল দেব বর্মণ।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: হ্যালো দাদাভাই, নমস্কার।
0: হ্যাঁ বলুন, আমরা আপনার পছন্দের গানের তালিকা বলবেন, আপনার নাম বলুন।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদাভাই।
0: হ্যাঁ হ্যাঁ প্রবীরবাবু, আপনার
1: ওই শ্যামল শ্যামল মিত্রের, আমার পছন্দ শিল্পী শ্যামল মিত্রের একটা গান শুনতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে বন পলাশির পদা বলেছি। হ্যাঁ, কি মাছ গেথেছ বড়শিতে, দেখে যাও পাড়া পড়শিতে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের, হ্যাঁ, আজ যেহেতু একেবারে শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি,
1: হ্যাঁ আমি শুনছি, ওই জন্য আর কি চেষ্টা করতে করতে লেগে গেছে।
0: হ্যাঁ
1: ঠিক আছে, আপনাকে অগ্রস্র ধন্যবাদ দাদাভাই,
0: শুনতে থাকুন শুনতে থাকুন।
1: ফোনটা,
0: ধন্যবাদ ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

শিলিগুড়ি, আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 20 জুন শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ স্থানে এবং বাকি জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। আরোগ্য সকাল 6:30, সকাল 6:35 শুনবেন লোকগীতি, শিল্পী মৌমিতা কর। সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সকাল 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী পূরবী দত্ত। সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী। সকাল 9:30 মাননী ইস্যু। সকাল 10:00 বাংলা কথিকা শুনবেন মিউজিক থেরাপি, বলবেন পম্পা মণ্ডল। সকাল 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান, 11:30 দুখু মিয়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 11:45 বাংলা কথিকা শুনবেন যোগা ও মানসিক শান্তি, বলবেন সুধা ভৌমিক। বেলা 12:00 কথায় সুরে, 12:30 কিশোর জগৎ, 1:45 শুনবেন লোকগীতি, শিল্পী মৌমিতা কর। দুপুর 3:00 মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।